ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: কি জানি কি হয়।
1: 8 থেকে 80 এমন কোন জায়গা আছে যেটা খুবই ভালোবাসে? সেখানের আনাচে কানাচে রয়েছে ম্যাজিক। বলা হয় নাকি এই পৃথিবীর মধ্যে সব থেকে যদি খুশির কোনো একটা জায়গা হয় সেটা নাকি এই জায়গা। বেশি আর মনে হয় না অপেক্ষা করিয়ে লাভ আছে, USA এর ডিজনি ওয়ার্ল্ড অর্থাৎ ডিজনিল্যান্ডের কথা বলছি, যেখানে গেলে 8 থেকে 80 প্রত্যেকটা

মানুষের কি সুন্দর ম্যাজিকের মতো কাজ করে, তাদের মনটা অনেকটা আনন্দে ভরে যায়, সমস্ত দুঃখগুলোকে সরিয়ে যেন রূপকথার রাজ্যে প্রবেশ করে।

রেডিও বাংলা নিউজ ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে ডিজনিল্যান্ডের নিয়ে কথা হচ্ছে, যেটা ইউএসএর অ্যানহেইমে অবস্থিত। এবং ওয়ার্ল্ড ডিজনি স্বপ্ন দেখেছিলেন এবং নিজেরা তৈরিও করেছেন। তিনি মনে করতেন যে এমন একটা জায়গা বানাবেন যে জাদুর দুনিয়ায় সেখানে সবসময় বিরাজ করবে এবং তার সাথে সাথে অবশ্যই সেখানে নস্টালজিয়াও ঘুরে ফিরে বেড়াবে। এই যে ডিজনিল্যান্ডের থিম পার্কের ব্যাপারে একটু বলে দিই, ডিজনিল্যান্ড রিসোর্টে দুটি আইকনিক থিম পার্ক আছে, একটি হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক এবং আরেকটা ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্ক। আচ্ছা, কেনই ডিজনিল্যান্ড বিখ্যাত, কেনই বা যাবেন, সেই সব কিছু নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই যে ডিজনিল্যান্ড এর কথা বলছি, ওয়ার্ল্ড এর ডিজনিল্যান্ডে কি কি রয়েছে বা কেনই লোকজন এত আসে যেখানে হারিয়ে দেয় নিজেকে, ঠিক সেইখানেই অবশ্যই বলে দিই যে ডিজনিল্যান্ড কিন্তু রিসর্ট আছে যেখানে থাকার ব্যবস্থা আছে, এবং পুরো ডিজনিল্যান্ড যে রিসর্ট যে সম্পত্তিটা সেখানে 3টি হোটেল রয়েছে, এবং সেখানে গেলে অবশ্যই আপনি জাদুতে ডুবে থাকবেন। আচ্ছা বলি, ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কে গেলে প্রথমেই আপনাকে যেটা মুগ্ধ করবে সেটা হচ্ছে কার্স ল্যান্ড। সেখানে রয়েছে পিক্সার পিয়ার এবং অনেক অ্যাডভেঞ্চার ক্যাম্পাসের মতো আকর্ষণ, এবং যেখানে আপনি মানে কি বলবো অ্যাডভেঞ্চার রাইডস নিতে পারবেন, এবং যেখানে রয়েছে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি এবং রেডিয়েটর স্প্রিংস।

টয়েটো বাঙানি ডট কম এ ডিসনিল্যান্ড এর যে দুটো পার্কের কথা বলছি তার মধ্যে ডিসনিল্যান্ড পার্ক যেটা 17 জুলাই 1955 সালে তৈরি হয়েছিল এবং যেখানে সব সময়ের জন্য জাদু ঘোরাফেরা করে, যেখানে নস্টালজিয়া আপনাকে আঁকড়ে জড়িয়ে ধরবে। যেমন এখানে রয়েছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, দ্য হন্টেড ম্যানশন, ম্যাটারহর্ন ববস্লেড এবং ইটস আ স্মল ওয়ার্ল্ড এর মতো আইকনিক রাইডস এর জায়গা। এবং এটি একমাত্র ডিজনি পার্ক যেখানে নিউ অরলিন্স স্কোয়ার রয়েছে, ওয়ার্ল্ড এর প্রিয় জায়গাগুলির মধ্যে একটি। তাহলে ডিজনিল্যান্ড এর কথা বললাম, এবং অবশ্যই যদি আপনার ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনের মধ্যে ডিজনিল্যান্ড থাকে তাহলে কিন্তু ডিজনির যে রিসর্ট সেখানে আপনাকে থাকতেই হবে। তার কারণ সত্যি আপনি ঘুম থেকে ওঠা থেকেই জাদুর ছোঁয়া পাবেন এবং জাদুতে আপনাকে ডুব দিতেই হবে। আর এই সব কিছু যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি ঘুরে আসেন এবং তার সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেন তাহলে আমার খুব ভালো লাগবে। তার জন্য ফলো করতে হবে www.radiobanglanet.com কে। ভালো থাকবেন এবং কথা হচ্ছে আবারও আপনার সাথে।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর সোম থেকে শুক্র এভাবেই কিন্তু আমাদের আড্ডা জমে ওঠে, আর আজও সেভাবেই আড্ডাটা কিন্তু জমে উঠবে কানে কানে। এবং এই যে আড্ডা আজকের, এটাই কিন্তু কানে কানে শোনার পর আপনার ইচ্ছে করবেই পায়ে পায়ে হেঁটে পৌঁছে দিতে সেই জায়গায়। আজ যে জায়গার সন্ধান আপনাদের দেবো বা শেয়ার করবো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং সবথেকে প্রিয় মানুষের ভ্রমণের একটা জায়গা, এবং যে জায়গায় সবসময় ইচ্ছে করে ইতিহাস ছুঁয়ে আসতে। আজ আলোচনা করব রোম নিয়ে। হ্যাঁ, রোমের কাছাকাছি যেতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে, এবং অবশ্যই যদি এরকম কোনো ট্যুর কথা ভাবেন তাহলে কিন্তু ক্ষতি নেই। তাই রোমের কাছাকাছি পৌঁছতে কীভাবে যাওয়া, কীভাবে থাকা আর কী কী দেখার, এই ব্যাপারগুলো আজকের এই এক ঘন্টার মুখ্য বিষয়। 1285 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে শিল্পনগরী রোম। রোমানদের তরফে রোমের আদরের একটা সুন্দর নাম আছে, রোমা। প্রথম দর্শনেই এই ঐতিহাসিক শহরের প্রেমে কিন্তু আপনিও পড়বেন, এটুকু বলতে পারি। তাই দেরি না করে আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের আড্ডা জারি থাকবে সেই প্রেমের শহর রোমাকে নিয়ে। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর এই গানের পর আমাদের ফিরে যাওয়ার পালা কানে কানে রোমে। ইয়েস, আর সেই রোম আমাদের জন্য অপেক্ষা করছে। যে বিরতির আগেই বলেছিলাম যেখানে গেলে অবশ্যই আপনি প্রেমে পড়বেন, আর প্রেমে পড়ে সেই নগরীকে ডাকবেন আদর করে রোমা হিসেবে। তো প্রাচ্য ও পাশ্চাত্যের অদ্ভুত মিলনক্ষেত্র ইতালির রাজধানী রোম শহর। দেখবার সাধ প্রত্যেকেরই আছে, আপনার আমার সকলের, যার আরেক নাম হলো দ্য ইটার্নাল সিটি, অর্থাৎ চিরন্তন নগরী। তো ইতালি হলো জুলিয়াস সিজার, নিরো বিশ্ববিখ্যাত স্থপতি ও চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো রাফেলের দেশ, আর এই দেশেই জন্মেছিলেন বেহালা বাদক ইহুদি মেহুদ্দিন, যার মন মাতানো সুরের মূর্ছনা আজও মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে, আচ্ছন্ন করে রাখে। আর এই গৌরবময় ঐতিহাসিক শহর আরও অনেক বিখ্যাত সব মানুষের কিন্তু কর্মভূমি বলতে পারেন। তো রোমে প্রবেশ করে রোমাঞ্চ যেমন আসবে, তার পাশাপাশি প্রেমে পড়ে রোমাও হিসেবে ডাকবেন। তাই আমাদের আড্ডা জারি আছে, এবং আড্ডা জারি থাকতে থাকতে আরেকটা একটু বলে রাখি যে খুব সহজে রোমে পৌঁছে যাবেন তো ঠিকই, তো ট্যুর গাইডকে সঙ্গে নিয়ে একে একে যেটা দেখবেন সেটা হলো রোমান ফোরাম, ভিক্টোরিয়া, ইমানুয়েল মনুমেন্ট, ক্যাপিটাল প্রভৃতি প্রাচীন রোমান সাম্রাজ্যের বিখ্যাত নিদর্শন। আরেকটা জিনিস, সর্বোপরি মধ্যযুগে যে রেনেসাঁ ছড়িয়ে পড়েছিল, ছোট এবং অখ্যাত এই রোম থেকে সারা বিশ্বে তারই সাক্ষী হিসেবে রোমের আভিজাত্যপূর্ণ বিশাল কলোসিয়াম। তো রাজা ভেসপাসিয়ানের আমলে কলোসিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় তার আলাপী ছেলে টাইটাসের দাবি ও ইচ্ছানুসারে, আর এর ভেতরকার অ্যাম্পি থিয়েটারের সঙ্গে রোমের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি অঙ্গাঙ্গীভাবে গেঁথে রয়েছে। তো টাইবার নদীর পশ্চিম তীরে প্যান্থিয়ন বা সর্বদেবতার মন্দির, এবং নাভোনো স্কোয়ারের ঠিক মাঝখানের অংশটিতে রাজসিক গোলাকার কলোসিয়াম। গাইড কি বলবে জানেন? গাইড বলবে নামটি দেওয়া হয়েছে সম্রাট নিরোর বিশাল কৃতি, অংশটিতে রাজসিক গোলাকার কলোসিয়াম। গাইড কি বলবে জানেন? গাইড বলবে নামটি দেওয়া হয়েছে সম্রাট

সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই রেডিও বাংলা নেট ডট কমের স্পেশাল আড্ডা রুম নিয়ে, শুধুমাত্র সৌভিকের সঙ্গে গান মুসাফকে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম রোমের কথা নিয়ে। গান মুসাফিরে সৌভিকের সঙ্গে শুনছেন একটা স্পেশাল আড্ডা। তো কলোসিয়ামের কথা বলছিলাম বিরতির আগে, আরেকবার বলি, এই কলোসিয়ামের আরেকটা মজার ব্যাপার হলো আমাদের প্রত্যেকের কাছে এই ব্যাপারটা আকর্ষণীয় হয়ে উঠবে। আরেকটা ব্যাপার, সামান্য দক্ষিণে এদের পাশে দাঁড়িয়ে আপনি কিন্তু ফটো তুলতে পারবেন এবং এরাই আপনাকে পরিয়ে দেবেন গোলাপি রঙের ইটালিয়ান রূপ ও পাতার মুকুট। আপনাকে দেখলেও তখন কিন্তু মনে হবে যোদ্ধা। তাই গ্ল্যাডিয়েটরদের নিয়ে ভ্রমণার্থীদের উৎসাহের কিন্তু শেষ থাকে না। তো কলোসিয়ামের ভেতরে প্রবেশ করতে কিছু প্রবেশমূল্য ধার্য করা আছে, তাই সারাক্ষণই দেখা যাবে টিকিট কেনার একটা জন্য দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন। আর তাছাড়া হামেশাই এই বিশাল স্থাপত্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা নানা রকমের ইউনিট ফিল্ম বা বিজ্ঞানের জন্য দিবারাত্র শুটিং হয়েই চলেছে। তো আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে এইখানকার আরেকটা ব্যাপার, যে কলোসিয়ামের বিশাল স্টেডিয়ামে একদা সিংহ মানুষের মধ্যে যুদ্ধ হতো, জেলবন্দি ঘোর অপরাধীদের ছুঁড়ে দেওয়া হতো ক্ষুধার্ত সিংহের হাতে, হতভাগ্য যোদ্ধা বেটি অপরাধীদের বর্মের দুপাশে কোমর থেকে পেট পর্যন্ত খোলা রাখা হতো, কারণ উন্মুক্ত জনতা উন্মাদ আনন্দে দেখতে চাইত রক্তাক্ত লড়াককে। স্বভাবতেই এই অসম যুদ্ধে মৃত্যু হতো ক্ষতবিক্ষত যোদ্ধার, আর এই মানুষ সিংহের রক্তক্ষয়ী অমানবিক ঘৃণ্য মরণ মাচন যুদ্ধের প্রতিটি মুহূর্ত মুহুর্মুহ হাততালিতে মুখরিত হয়ে উঠত সেই স্টেডিয়াম। আরেকটা যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু সিংহ এই লড়াইয়ে হেরে গেলেও মালিককে রাজার আদেশে মেরে ফেলা হতো। তার অপরাধ হলো সে সিংহটাকে ঠিকমতো না খাইয়েও যথাযথ যত্ন না নিয়ে সেই রকমভাবে তৈরি করতে পারেনি যাতে সিংহ মানুষের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে, অর্থাৎ মানুষের চাইতে সিংহের জীবন বেশি মূল্যবান। সঙ্গে থাকুন, রোমের আরও কিছু কথা নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। এখন গান।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম আবারও ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা রোমের কথা নিয়ে। তো কয়েক শতাব্দী আগে রোমে কোনো বাড়িতে কত কৃতদাস মধুর রয়েছে সেই নিরিখে সেই ব্যক্তি সমাজে কতখানি প্রতিষ্ঠিত ও তিনি কতটা বিত্তশালী ও ক্ষমতাবান সেটা যাচাই করা হতো। ইতিহাস বলে রোমানরা ছিল খুবই যুদ্ধপ্রিয় জাতি, তাই বিভিন্ন প্রান্তে থাকা তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ হামেশা লেগেই থাকত। আর যুদ্ধে যখন যারা জয়লাভ করত তারা সেই বিজিত রাজ্যের অধিবাসীদের বন্দী করে নিজেদের কৃতদাস বানিয়ে ফেলত, আর এই কৃতদাসদের বিক্রি করা হতো বিরাট বাজারে। আর সেই বাজারে পশু পাখিদের মতো কৃতদাস বেচাকেনা চলত। বয়স, শরীরের গঠন ও সামর্থ্য অনুযায়ী এদের দর ধার্য হতো, আর মালিক নিজেদের পছন্দ অনুযায়ী পুরুষ ও মহিলাদের রেখে দিত নিজেদের ব্যবহারের জন্য। একটা যেটা দেখবেন, কলোসিয়াম যেদিকে ভেঙে পড়বে সঙ্গে সঙ্গে রোম ও পরবর্তীতে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এখান থেকে কিন্তু অল্প দূরে রয়েছে একটা রোমান ফোরাম। সিজারের সমকালীন রোমের বেশ কিছু নিদর্শন দেখতে পাওয়া যাবে এখানে, এবং প্রাচীন মন্দির ও মন্দিরের ধ্বংসাবশেষ এবং এখনও কিন্তু জুলিয়াস সিজারের কথা কিন্তু শোনা যাবে। এবং এর পাশাপাশি রোমকে নিয়ে প্রচলিত সেই বিখ্যাত প্রবাদ বাক্য, রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। তো যাই হোক, তারপর পরের দিন পৌঁছে যেতে হবে কিন্তু ট্রেভি ফাউন্টেন, যার চারদিক থেকে আটটি জলাধার এসে অপূর্ব এক সুষমা মণ্ডিত ঝর্ণাধারের সৃষ্টি করেছে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। এবং এর প্রতিটি অঙ্গে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর কারিগরি দক্ষতা ও শিল্প নৈপুণ্যতার ব্যতিক্রমী ছাপ, দেখতে ভুলবেন না অবশ্যই এই ঝর্ণা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ফিরে এলাম আবার ও রুমের কথা নিয়ে। তো এত কম সময়ের মধ্যে পুরো রুমটাকে ধরা কিন্তু সম্ভব নয়, তো এই টুকরো টুকরো কিছু কিছু জায়গা আপনাদেরকে শেয়ার করলাম, যার মাধ্যমে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে অবশ্যই কিন্তু পায়ে হেঁটে অবশ্যই যাওয়া উচিত সেই রুমে। তো এই তো আপনাদের কয়েকটা জায়গার কথা বললাম, এরপর আরেকটা জায়গা অবশ্যই কিন্তু যাবেন, সেটা হচ্ছে পিৎজা ফেলা পিগনোরিয়া, মানে রোম টার্মিনি, অর্থাৎ রোমের বিখ্যাত বিশাল রেল স্টেশন, রং বেরঙের কাঁচে ঘেরা ব্যাপটিস্ট ট্রি টুর অফ দ্য প্যারাডাইস দ্য প্যান্থিয়ন, এখানকার বিখ্যাত মিউজিয়াম, মানে মিউজিয়ামে অজস্র দ্রষ্টব্য, কিন্তু বিশেষ করে গ্রিক রোমান শৈলীর বিশ্ববিখ্যাত ভাস্কর্য পেন্টিং কিন্তু দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই অবশ্যই দেখবেন। আর এই সমস্ত দর্শনীয় স্থান কিন্তু কাছে পিঠে হওয়ার দরুন পায়ে হেঁটেই আপনি অনায়াসে দেখতে পারবেন। তো রোমে প্রাচীন ঐতিহ্যপূর্ণ নানা স্মৃতি বিজড়িত ভাস্কর্য এবং আরও বহু প্রাসাদ সৌধ স্থাপত্য মেমোরিয়াল রয়েছে, আর এত সব দর্শনীয় স্থান দেখতে গেলে কিন্তু 10 দিনও পর্যাপ্ত নয়। তো প্রসঙ্গত রোম শহরে প্রায় রয়েছে যেটা 900 চার্চ, পৃথিবীর অন্য কোনো শহরে এত বেশি চার্চ নেই, এবং এই শহর জুড়ে রয়েছে 2000-এর বেশি ফাউন্টেন, তাই এই শহরের আরও এক পরিচিতি ফোয়ারার শহর নামে। তাই আমাদের আজকের আড্ডা শেষ করব ফোয়ারার শহরকে ভালোবেসে, অবশ্যই পায়ে হেঁটে এই ফোয়ারার শহর দর্শন করবেন। কেমন লাগলো এই শো শেষের পর জানতে ভুলবেন না, 4475039657 1 2। আর যারা ইতিমধ্যেই রোম ঘুরে এসছেন বা যাবেন ঠিক করছেন, ঘুরে এসে অবশ্যই কিন্তু আমাকে লিখতে ভুলবেন না কেমন লাগলো রোমের এই জায়গাগুলো। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এনজয় করতে থাকুন, এভাবেই 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনব আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সব থেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়, আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +447503965712-তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেবো, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি, সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না কাউকে, কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক, অপরদিকে মানুষটা অজান্তে যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে, আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেই ডট কম। মন যখন নিরুদ্দেশ।

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, একঘেয়ে কাজকর্ম করতে করতে যখন শরীর মন হাঁপিয়ে ওঠে, তখন মন চায় এক ছুটে বেরিয়ে পড়তে। আর সেই যে বেরানো, তার সঙ্গে সঙ্গেই মন প্রাণ ফুরফুরে করে আবার ফিরে আসা। এই যে বেরানোর কথা বলছি, এক্ষেত্রে যেটা হয়, অনেক সময় আমরা পাশে সেরকমভাবে কাউকে পাই না, তাই বলি কি বেরানো হবে না? নিশ্চয়ই হবে। আর সেই জন্য এখন অনেকেই কিন্তু সোলো ট্রিপ করছেন। সেই একলা চলার গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো সোলো ট্রিপ নিয়ে। আমরা এই যে বেড়ানোর কথা বলছি, বেড়ালে সত্যি কিন্তু মন ভীষণ ভালো হয়ে যায়, আর তারপর সেই আনন্দ নিয়ে ফিরে এসে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা যায়। সেই জন্য এই মাঝে মধ্যেই একটু ছুটি পেলেই বেরিয়ে পড়া, আর সেখানে সেই বেড়ানো হোক না, একলা, সেই একলা চলার গল্প নিয়ে থাকবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরপর তিনটে গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম। আমাদের আজকের পপকর্নে আমরা সোলো ট্রিপ নিয়ে কথা বলছি। এখন অনেকেই একলা বেড়াতে যান, অনেক সময় যেটা হয় সবার সঙ্গে প্ল্যান করতে গিয়ে বেড়ানোটাই হয় না, তাই অনেকেই একা যেতেই পছন্দ করেন। আবার অনেকে একা একা নিজের মতো করে বেড়াতে পছন্দ করেন, যেখানে যেতে ইচ্ছে করছে সেখানে যাওয়া, যেখানে যে কদিন থাকতে ইচ্ছে করছে সে কদিন থাকা, যা খেতে ইচ্ছে করছে তাই খাওয়া, সব মিলিয়ে নিজের সঙ্গে কটা দিন খুব সুন্দর করে কাটানো, নিজের মতো করে কাটানো, আর সেই মুহূর্তগুলোকে খুব সুন্দর করে উপভোগ করা, সব মিলিয়ে সোলো ট্রিপ কিন্তু অনেকেই ভীষণ ভীষণভাবে উপভোগ করেন। তবে একলা বেড়াতে গেলে কয়েকটা জিনিস কিন্তু ভীষণ মাথায় রাখা প্রয়োজন, যেহেতু একা বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে যেই জায়গায় যাওয়া হচ্ছে সেই জায়গাটার ব্যাপারে একটু জেনে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। তার সঙ্গে কোথায় থাকা হচ্ছে সেই জায়গাগুলো যদি আগে থেকে বুক করে নেওয়া হয় তাহলে অনেক সুবিধে হয়। আর তারপর সেখানে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে সেই যাতায়াতের মাধ্যমটা কি হবে সেই ব্যাপারেও কিন্তু একটু জেনে নেওয়াটা প্রয়োজন। যদি পাবলিক ট্রান্সপোর্ট হয় সেক্ষেত্রে কিভাবে সেটা ব্যবহার করতে হবে, যদি গাড়ি বুক করতে হয় সেক্ষেত্রে বা কিভাবে বুক করতে হবে, আগে থেকে যদি সেটা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধে হয়। আর তাছাড়া যে ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে সেগুলোকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে যাওয়া, সব মিলিয়ে কয়েকটা জিনিস যদি একটু মাথায় রাখা যায় তাহলে কিন্তু সোলো ট্রিপ সত্যি ভীষণ ভীষণভাবে উপভোগ করা সম্ভব। আমাদের আজকের এই একলা চলোর গল্প নিয়ে আমরা থাকবো, তবে এখন শুনব গান, ফিরে আসছি কানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি সোলো ট্রিপ নিয়ে। এই যে একলা চলো বা একা বেড়াতে যাওয়া, তার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে। অনেক সময় যেটা হয়, সবার সঙ্গে প্ল্যান করতে গিয়ে নিজের বেড়ানোটাই হয় না। তাই যদি একা বেরিয়ে পড়া যায়, তাহলে নিজের মতো করে নিজের পছন্দ মতো জায়গায় নিজের মনের আনন্দে ঘুরে আসা যায়। তবে এই যে একলা যাওয়া বা বেড়ানো, সেক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখাটা ভীষণ প্রয়োজন। আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম, যদিও আমরা জানি যে আমাদের বেড়াতে গেলে আমরা কিভাবে প্যাকিং করব, কোন কোন জিনিসগুলো আমরা নেব, তবে বেড়াতে গেলে, একা বেড়াতে গেলে স্পেশালি, যত লাগেজটা হালকা হয় ততই সুবিধে। কারণ নিজের লাগেজ তো নিজেকেই বইতে হবে, তাই সেটা যত হালকা হবে ততই নিজের জন্য সুবিধে। চলাফেরা করতেও কিন্তু অনেক বেশি আনন্দের সাথে অনেক সুবিধে মতো ঘোরা যায়। আর ওষুধপত্রের ক্ষেত্রে নিজের যেগুলো প্রয়োজনীয় ওষুধ সেগুলো তো অবশ্যই নিতে হবে, তার সঙ্গে ছোটোখাটো যেমন ঠান্ডা লাগা, সর্দি বা যে সমস্ত পেট ব্যথা, মাথা ব্যথার যে ওষুধগুলো রয়েছে বা ফার্স্ট এইডের ছোটো ছোটো যে জিনিসগুলো, সেগুলো যদি সঙ্গে একটু ক্যারি করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আর তার সঙ্গে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু ভীষণ নজর দেওয়াটা প্রয়োজন, যেহেতু একা বেড়াতে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে যাতে অসুস্থ হয়ে না পড়তে হয় সেই দিকে কিন্তু নিজেকেই নজর রাখতে হবে। সেই জন্য যতটা সম্ভব নিজেকে সুস্থ রাখতে হবে একলা বেড়াতে গেলে। আমাদের এই একলা বেড়ানোর গল্প জারি থাকবে, তবে গানের ওপারে ফিরে আসছি। গানের ওপারে আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

সঙ্গে কেউ নেই নিজের খেয়ালে কটা দিন কাটানো। শান্ত পাহাড় হোক কিংবা সমুদ্র সৈকত, নিজের মতো করে মজা করে কটা দিন উপভোগ করা। আর সেই একলা চলার গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে সোলো ট্রিপ নিয়ে কথা বলছি, সেখানে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে একা যেহেতু বেড়াতে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে সেই সোলো ট্রিপটা অবশ্যই হয়ে উঠতে পারে স্মরণীয় একটা বেড়ানো। আর সেই জন্য আমাদের যেটা নিরাপত্তার জায়গাটা, অবশ্যই আমাদের একটু খেয়াল রাখা প্রয়োজন। আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে একটু জেনে নেওয়া, সেখানকার যদি কোনো ইমার্জেন্সি নাম্বার থাকে সেটা রাখা, যাতে অসুবিধায় পড়লে সেখানে ফোন করা যায়। তারপর নিজের যে জিনিসপত্রগুলো, যদি বিদেশে যাওয়া হয় সেক্ষেত্রে পাসপোর্ট, ভিসা, এই যে জিনিসগুলো সেগুলো একটু খুব সাবধানে রাখা। নিজের মোবাইল ফোনটাকে যাতে সবসময় চার্জে থাকে সেটাও একটু নজরে রাখা, যাতে যে কোনো অসুবিধে পড়লে আমরা টেলিফোনে কারোর সঙ্গে আমরা যোগাযোগ করে নিতে পারি। এইভাবে যদি আমাদের বেড়ানোটাকে আমরা একটু প্ল্যান করে নিই, তাহলে কিন্তু আমাদের সেই সোলো ট্রিপ বা সেই একলা বেড়ানোকে আমরা সত্যি ভীষণ ভীষণভাবে উপভোগ করতে পারব। আমাদের আজকের এই একলা চলার গল্প জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নিজের মতো বেরিয়ে পড়া, সঙ্গে কেউ নেই, কারো কথা শোনারও নেই, কেউ কিছু বলারও নেই, শুধু নিজের খেয়ালে ঘুরে বেড়ানো, একটা পুরো এলাকা চষে ফেলা, সব মিলিয়ে একলা চলার একটা আলাদা আনন্দ। পাহাড়ের কোলে চুপটি করে সারাটা দিন বসে থাকা কিংবা সমুদ্র সৈকতে বালির ওপর দিয়ে হেঁটে চলা, এই যে একটা মুহূর্ত নিজের মতো করে উপভোগ করা, এটাই তো সোলো ট্রিপের মজা, এটাই তো নিজের সঙ্গে নতুন করে আলাপ করা। সেই সোলো ট্রিপের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে একলা চলার গল্প নিয়ে রয়েছি, আসলে এখন অনেকেই কিন্তু একা বেড়াতে যেতে পছন্দ করেন, নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে, নিজের মতো করে কিছুটা সময় উপভোগ করতে পছন্দ করেন। আর সেই জন্যই আমাদের আজকের পপকর্নে আমরা কথা বললাম সোলো ট্রিপ নিয়ে। আর এইভাবে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: খুব বেড়াতে যেতে ইচ্ছে হচ্ছে, একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে। দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালি সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল, আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে, গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe. Trust us to deliver.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম। বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট। বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানের ঠেক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলা net.com, মন যখন নিরুদ্দেশ।

বাংলা গানকে যদি একটি মহল হিসেবে কল্পনা করা যায়, তাহলে এনাকে কিন্তু বলা যেতেই পারে অন্যতম প্রধান স্তম্ভ, যিনি তার কণ্ঠগুণে, যিনি তার অবিশ্বাস্য সমস্ত কম্পোজিশন দিয়ে অত্যন্ত সহজেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন, বাংলা গানকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। কথা বলছি হেমন্ত মুখোপাধ্যায়ের। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আপনার সঙ্গে শেয়ার করব হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী, যার অনেকটাই হয়তো আমরা জানি, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমরা ঠিকভাবে জানিও না। তো আগামীকাল এই লেজেন্ডারি সিঙ্গার, লেজেন্ডারি কম্পোজার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষে আমি গৌরব আজকে আপনার সঙ্গে অনেক কথা শেয়ার করব হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: সঙ্গীতজ্ঞ হবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে জীবনে শুরুর দিকে কিন্তু পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে তিনি অ্যাডমিশন নেন এবং সেখানে অত্যন্ত ভালো ফল করতে শুরু করেন। সেই সময় ওনার একজন স্কুল ফ্রেন্ড ছিলেন, তার টাইটেলও ছিল মুখোপাধ্যায়, তিনি হলেন সুভাষ মুখোপাধ্যায়, পরবর্তীকালে যিনি বিখ্যাত কবি হয়েছিলেন। এই দুইজনের বন্ধুত্ব কিন্তু আমরণ পর্যন্ত ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু খণ্ডচিত্র আজকে আঁকছি আমি গৌরব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আবার কথা হচ্ছে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।
1: শুন শুন গেরো ভাত ভোগ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যা রে যা উড়ে যা যা রে যা ওরে শোন শোন গেরো বাজ খোপ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যা রে যা উড়ে যা যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা যা যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ওরে শোন শোন গেরো বাজ খোপ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যা রে যা উড়ে যা যা রে যা

হবে হিরো। কৃষ্ণ নাম ভজজি আর সব মিছে, পালাবার পথ নাই নাই রে।

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. Apna haath jagannath kar be bhai baji maar. Apna haath jagannath kar be bhai baji maar. Emni din thakbe na khulbe bhai jor barat. Emni din thakbe na khulbe bhai jor barat. Apna haath jagannath kar be bhai baji maar. Apna haath jagannath kar be bhai
1: baji maar. মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across

0: Their entire IT environment all in one place. Eto Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

স্কুলের পড়াশোনা শেষ করে হেমন্ত মুখোপাধ্যায় পৌঁছলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। যদিও তখন সেটা যাদবপুর ইউনিভার্সিটি হয়নি, যাদবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, এবং তিনি ঠিক করলেন যে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তেই শুরু করবেন। কিন্তু ভাগ্যে লেখা ছিল যে অন্য একটি বিষয়। তো রেডিও বাংলার ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন হেমন্ত মুখোপাধ্যায় একটি মিউজিক্যাল কম্পিটিশনে অংশ নিয়েছিলেন। বেসিক্যালি তার নেওয়ার কোনো রকম ইচ্ছেই ছিল না, কিন্তু বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের অনুরোধে তিনি কম্পিটিশনে অংশগ্রহণ করেন, এবং সেখানে তিনি রীতিমতন তাক লাগিয়ে দেন। আর তারপরেই লোকজন তার কথা ভাবতে শুরু করেন যে তাকে দিয়ে তো প্লেব্যাক করানো যেতেই পারে। আর তার ফলশ্রুতি তিনি পেয়েছিলেন আর কয়েকদিন পরেই। তো রেডিও বাংলানেট ডট কমে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আজকে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, আর সে কথাই আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন একবার হেমন্ত মুখোপাধ্যায়ের বেশ ভালো রকম শরীর খারাপ হয় এবং তারপরে ডক্টররা বলে দেন যে এত চাপ তার শরীরের পক্ষে নেওয়া সম্ভব নয়, কাজেই তাকে বাধ্য হয়ে ছাড়তে হয় ইঞ্জিনিয়ারিং। কিন্তু ভাগ্যে যে অন্য জিনিস লেখা ছিল। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তাকে মাঝপথেই ছাড়তে হয়, কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য জিনিস। ১৯৪০ খ্রিস্টাব্দে আলটিমেটলি হেমন্ত মুখোপাধ্যায় প্রথম ফিল্মে প্লেব্যাক করেন, আর সেই ফিল্মের মিউজিক ডাইরেক্টর ছিলেন আরও একজন লেজেন্ড, শচীন দেব বর্মন। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিন টিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বেশ কিছু কিংবদন্তি মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নাম ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরুন, ব্রেকের আগে আপনাকে বলছিলাম শচীন দেব বর্মনের কথা, যিনি প্রথম হেমন্ত মুখোপাধ্যায়কে ব্রেক দিয়েছিলেন। কিন্তু আরও একজন লেজেন্ডারি কম্পোজার, তার সঙ্গেও কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নাম একদম ওতপ্রোতভাবে জড়িত, সলিল চৌধুরী। সলিল চৌধুরী যখন ঠিক করলেন যে তিনি আলটিমেটলি নিজের কম্পোজিশন কাউকে দিয়ে গাওয়াবেন, তিনি পৌঁছলেন রেকর্ডিং কোম্পানিতে এবং সেখান থেকে তাকে নির্দেশ দেওয়া হলো যে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে। তিনি গেলেন হেমন্তবাবুর বাড়ি, অনেক গান শোনানোর পরেও কোনো গান পছন্দ হচ্ছে না। সলিলবাবু বেরিয়ে আসলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। বেরিয়ে আসার পরে হঠাৎ করে মনে হলো একটা গান তো শোনানো হয়নি। তিনি আবার ফিরে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে, গানটি শোনালেন। শুনে হেমন্তবাবু বললেন, আমি এই গানটি রেকর্ড করব। গানটি ছিল কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। এখান থেকেই জয় যাত্রা শুরু হয় আরও এক লেজেন্ডের, সলিল চৌধুরীর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু অজানা কিছু জানা কাহিনী নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আবার আমাদের কথা হচ্ছে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হেমন্ত মুখোপাধ্যায়ের নাম উঠলেই আরও একজনের নাম কিন্তু অবস্মরণীয়ভাবে এবং অবধারিতভাবে উঠে আসে। তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, তাই আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী। তো উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন একে অপরের পরিপূরক, মানে একজনের কণ্ঠস্বর আরেকজনের কণ্ঠস্বরের সঙ্গে যে কতটা ম্যাচ করতে পারে এটা ভাবতেই অবাক লাগে। এরকমও ঘটনা ঘটেছে যে যখন কিনা কোনো একটি ডায়লগ উত্তম কুমার হয়তো বলতে ভুলে গিয়েছেন, সেই সময় কিন্তু সেইটুকু কথা ডাব করে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর কেউ বুঝতেও পারেননি যে এটা উত্তম কুমারের গলা নয়। তো সাপমোচন এই ফিল্ম থেকে শুরু হয়েছিল এই দুইজনের জয়যাত্রা। পরবর্তীকালে একাধিক লেজেন্ডারি অবিস্মরণীয় সমস্ত গান আমরা উপহার পেয়েছি এই দুই জুটির থেকে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

শুধুমাত্র গায়ক কিংবা শুধুমাত্র কণ্ঠশিল্পী হিসেবে ধরলে হেমন্ত মুখোপাধ্যায়কে কখনোই বোঝা যাবে না, এতটাই বড় পরিব্যাপ্তি ওনার। তার মধ্যে আরও একটি অত্যন্ত বিরল প্রতিভা ছিল, সেটা হচ্ছে সুরকার, সুরস্রষ্টা। তিনি অত্যন্ত সহজভাবে এরকম বেশ কিছু কম্পোজিশন করেছেন যেগুলো এক কথায় অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য। এই সমস্ত কম্পোজিশনের পেছনে তার কাল্পনিক, তার কল্পনা শক্তি, তার সৃষ্টিশীলতাই অধিকাংশভাবে দায়ী। তো রেডিও বাংলায় ডর কাল্পনিক, তার কল্পনা শক্তি, তার সৃষ্টিশীলতাই অধিকাংশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আরও একটি উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু একজন লেখকও। আগে হ্যাঁ, তিনি রীতিমতন একটি নতুন ঘরানার সৃষ্টি করেছিলেন এই বাংলা সাহিত্যে। তো রেডিও বাংলার ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো যে কথা বলছিলাম যে খুব কম সংখ্যক কয়েকটি ছোট গল্প তিনি কিন্তু লিখেছিলেন, যা বেরিয়েছিল বিভিন্ন পত্র পত্রিকায়, এবং সেই ছোট গল্পের বিষয়বস্তু ছিল অদ্ভুতুড়ে। আগে হ্যাঁ, অদ্ভুতুড়ে। পরবর্তীকালে যে বিষয় নিয়ে অসাধারণ সমস্ত গল্প লিখে গিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তো সেই বিষয় কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথমই লিখতে শুরু করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। যদিও ব্যস্ততার জন্য তিনি সেই ব্যাপারটা আর কন্টিনিউ করতে পারেননি, কিন্তু এক্ষেত্রেও কিন্তু তিনি একজন ট্রেন্ড সেটার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং থাকবে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আরও একটি দিক ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে। তিনি কিন্তু একজন অত্যন্ত সাকসেসফুল প্রডিউসার। আগে হ্যাঁ, তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো এরকম বেশ কিছু ফিল্ম হেমন্ত মুখোপাধ্যায় প্রডিউস করেছেন, যেগুলো কি না ইতিহাসের পাতায় লেখা রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ফিল্ম হল মৃণাল সেনের নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে সেই লেজেন্ডারি ফিল্ম যেখানে কালী ব্যানার্জির অসাধারণ অভিনয় আমাদের প্রভাবিত করে, আমাদের নিয়ে যায় অন্য এক জগতে। সেই ফিল্ম কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে সাকসেসফুল হয়েছিল রিলিজের বেশ কয়েক বছর পরে, কারণ এই ফিল্মটি প্রথম ফিল্ম যেটি ভারত বা স্বাধীন ভারতে ব্যান করা হয়েছিল, যদিও পরবর্তীকালে রিলিজ পায় এবং যথেষ্ট সেটি সাকসেসফুল হয়। এরকমই আরও একটি অত্যন্ত সাকসেসফুল ফিল্ম হচ্ছে বম্বে, তৎকালীন বম্বের বলিউডের ফিল্ম বিশ সাল বাদ, যেই ফিল্মের গানও আজ পর্যন্ত অমর। এই সমস্ত ফিল্মেই মিউজিক ডাইরেকশন দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লিড ভোকাল অবশ্যই তার ছিল। তো এরকমই আরও অনেক ঘটনা আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে, সেরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিরন রেডিও বাংলানেট .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

যদিও আধুনিক গানেই তিনি সর্বাধিক জনপ্রিয় তার নিজস্ব গানে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের কথা উঠলেই কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নামও সবার উপরে থাকে। হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, এরা বলতে গেলে রবীন্দ্রসঙ্গীতে বাঙালি জাতির এক একজন অহংকার। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে তিনি প্রডিউসার হিসেবে অত্যন্ত সাকসেসফুল ছিলেন, ফিল্ম প্রডিউসার হিসেবে, কিন্তু তিনি কিন্তু কয়েকটি সিনেমার নির্দেশনাও করেছেন আগে। হ্যাঁ, তিনি ডাইরেক্টর হিসেবেও বেশ কিছু ফিল্ম আমাদের উপহার দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এক অবিস্মরণীয় ফিল্ম অদ্বিতীয়া। সেখানে দিনের শেষে ঘুমের দেশে গানটি হেমন্ত মুখোপাধ্যায় নিজে কণ্ঠে গিয়েছিলেন, যেটি কিনা আজও আমাদের শিহরণ জাগায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তার কারণ, আগামীকাল ওনার জন্মদিন, তাই আজকে গঙ্গা জলেই গঙ্গা পূজাটা সারলাম। কেমন লাগলো আপনার জানান, আমাকে আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

নমস্কার। আমরা বেশ কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলাম, তারপর একটু থমকে দাঁড়িয়েছিলাম কিছুদিনের জন্য। উদ্দেশ্যটা ছিল খুবই সিম্পল, বিজ্ঞানকে একেবারে যাকে বলে জলবৎ তরলং, মানে সহজ করে সাবলীলভাবে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং বিজ্ঞানের সঙ্গে আমাদের এই দিন প্রতিদিনের জীবনের যে সম্পর্ক, নিগূঢ় সম্পর্ক, তাকে আরও বেশি করে কাছে আনা যায় মানুষের, এবং তাদের কাছে পৌঁছে দেওয়া যায় তার মানে ব্যাখ্যাটা আনা, যাতে একটা বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠে সামগ্রিকভাবে। তো আমরা প্রযুক্তি তক্ক গপ্প, যার মধ্যে যুক্তিতক্ক তো আছেই, প্রযুক্তিও আছে, আবার প্রো আমরা যাতে যেভাবে বলি যে হি ইজ এ প্রো, ইউনো, মানে তার একটা বিশেষজ্ঞ, সেই যুক্তিতক্কর ক্ষেত্রেও একজন প্রো, এরকম একজনকে আমরা খুঁজছিলাম। তো আমরা খুবই বলবো সৌভাগ্যবান যে আজকে আমরা আমাদের মধ্যে এই প্রযুক্তি তক্ক গপ্প বিভাগের নতুন করে শুরু করার জন্য যাকে আমরা পেয়েছি, প্রফেসর সৌম্যজিৎ রায়, প্রফেসর ডক্টর সৌম্যজিৎ রায়। উনি আইজার, যেটা দেশের অন্যতম একটা অগ্রণী প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ, তার অধ্যাপক। তাছাড়াও উনি রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, তার ফেলো মেম্বার। উনি আমেরিকান কেমিক্যাল সোসাইটি, যে তার কাউন্সিল মেম্বার, যেটা খুবই প্রেস্টিজিয়াস ব্যাপার। আর আমাদের একেবারে ওয়েস্ট বেঙ্গলে ঘরের মধ্যে যদি দেখি, তাহলে একাডেমি অফ সায়েন্স অ্যান্ড কেমিক্যাল, সায়েন্স অ্যান্ড কাউন্সিলে উনি সেই কাউন্সিলেও আছেন আর কি। পরিচয়টা বড় হয়ে গেলে অনেক সময় মনে রাখা মুশকিল হয়, ওটা আমাদের বিজ্ঞানের ঘাটতি আর কি, স্মৃতিশক্তি বা মেমোরি। তো সেটা নিয়ে আমরা সুযোগ পেলে আলোচনায় আসবো, কিন্তু আজকে তোমাকে পেয়ে আমরা প্রথমেই যেটা আমার মাথায় ঢুকছে, যে এই যে ধরো কেমিস্ট্রি, যেটা তোমার একেবারে নিজস্ব বিষয়, কেমিস্ট্রিটার মধ্যে আপাতভাবে একটা অসম্ভব জটিলতা, মানে আমি আমার যখন ছাত্র জীবনের কথা মনে পড়ি, ওই কেমিক্যাল কেমিস্ট্রির বা কেমিক্যাল সায়েন্স একটা ভাগ ছিল একটা সময় পর্যন্ত, তার ওই জটিল ইকুয়েশন মনে রাখা এবং ওই যে সমীকরণগুলো তৈরি করা, কার সঙ্গে কী মিশলে কী তৈরি হচ্ছে, এটা সব কিছু নিয়ে একটা বেশ জটিলতা এবং ভয়ের ব্যাপার ছিল, যেটা না ছোঁয়াই ভালো। অথচ তুমি সেই বিষয়টা নিয়েই এতদিন ধরে চর্চা করে এই জায়গাটায় পৌঁছেছ। এই যে কেমিক্যালের একটা দিক, কেমিস্ট্রির একটা দিক, তার আর একটা দিক হচ্ছে খুব সামগ্রিকভাবে ধরলে, বা আমরা যদি বৃহৎ অর্থে ধরি, তাহলে কিন্তু আমরা খুব কথায় কথায় বলি যে এর সঙ্গে ওর কেমিস্ট্রিটা দারুণ, মানে এই যে মানবিক সম্পর্ক, তার মধ্যেও একটা কোথাও না কোথাও রসায়ন, আমরা বাংলায় বললে বলি এদের দুজনের মধ্যে রসায়নটা খুব ভালো। তো এই যে রসায়ন, যেটাকে আমরা দুটো মানুষের মধ্যে বিচার করি, আর কেমিস্ট্রির যে রসায়ন, যেটা অত্যন্ত জটিল ব্যাপার, তো এই দুটোর মধ্যে তো নিশ্চয়ই তুমি আরও ভালো বলতে পারবে, বিজ্ঞান দর্শন সবই বোধ হয় লুকিয়ে আছে, তো দুটোর মধ্যে কি কোনো মিল আছে, না দুটো একবারে ডাইভার্জেন্ট দুটো বিষয়, না কোথাও না কোথাও কনভার্জ করছে?

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: প্রথমে ঋতিকদা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রশ্নটা দারুণ প্রশ্ন। আসলে যদি আমরা সেইভাবে ধরো তোমার দেখি, তাহলে কেমিস্ট্রি বা রসায়নের সঙ্গে দর্শন যেরকম ভাবে জড়িয়ে আছে, সেরকম ভাবে এই যে মানুষে মানুষের যে রসায়ন সেটাও নানান ভাবে জড়িয়ে আছে। এবার তার মধ্যে কিরকম ভাবে, কারণ ধরো রিচার্ড ফাইনম্যানটা খুব সুন্দর কথা বলেছিলেন শেষ জীবনের দিকে, খুব দার্শনিক এবং খুব কাব্যিক একটা কথা বলেছিলেন, যে মানে যেখানে তিনি বলেছেন যে আমি হচ্ছি এক একরাশ অণুর সমাহার, যে তার মহাবিশ্বের দিকে অত্যন্ত তুচ্ছ নগণ্য একজন হিসেবে তাকিয়ে দেখছে, একটা মহাকাশের মহাবিশ্বের অসংখ্য কোটি কোটি সৃষ্টির মধ্যে একটা ছোট্ট সৃষ্টি, আর সেই বিষয়ের মধ্যে জড়িয়ে রয়েছে, অথচ সে হচ্ছে এক লক্ষ লক্ষ কোটি কোটি অণুর সমাহার। কাজেই বিষয়কে বিষয়ের সঙ্গে বিষয়কে দেখা এবং বিষয়ের সঙ্গে বিষয়ের যে মাখামাখি, সেই আঙ্গিকটা ফাইনম্যানের ওই কথার মধ্যে ভীষণভাবে জড়িয়ে রয়েছে, কাজে এটা ভীষণভাবে মনে হয় প্রাসঙ্গিক। এবার ধরো আমরা যদি নিজেদেরকে ভাবি, আমাদের মধ্যে ধরো প্রথম কথা হচ্ছে, যেমন আমরা কথা কথা বলি না আইস ব্রেকার, হ্যাঁ, এবার সেটা কি মানে ফিজিক্যালি
1: মানে বরফ গলছে যেটাকে বলছে,
0: এবার সেখানে যে কেমিস্ট্রিটা শুরু হয় একটা মানুষের মানুষের যে রসায়নটা শুরু হয় সেটা আমরা কিভাবে দেখতে পারি। যেমন ধরো আমি এবার একদম তাত্ত্বিক দিক থেকে, রসায়নের তাত্ত্বিক কোণ থেকে, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এর একদম থেকে দেখতে গেলে, যে অ্যাবসলিউট জিরো ছাড়া সবসময় যে অণুগুলোর মধ্যে একটা কম্পন হয়, একটা কাঁপতেই থাকে, এবং তাদের মধ্যে একটা শক্তির আদান প্রদান চলতেই থাকে। এবার যদি না সে অ্যাবসলিউট জিরোতে থাকে, অর্থাৎ সে যখন একটা সামান্য নর্মাল রুম টেম্পারেচার, অর্থাৎ এই ঘরের তাপমাত্রা যেটা, সেই তাপমাত্রায় যখন সে থাকে, তখন তার মধ্যে একটা শক্তির আদান প্রদান হয়, এবং সেই শক্তির আদান প্রদানের থেকেই কিন্তু তৈরি হয়েছে জীবন, তৈরি হয়েছে জীবনের যাবতীয় তাত্ত্বিকতা, যাবতীয় বাস্তবিকতা সব। আর সেখানে কয়েক ডিগ্রি এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এবং সেখানেও কিন্তু ওই কেমিস্ট্রি আছে, এবং সেই যে কেমিস্ট্রি বা যে রসায়নের যে আঙ্গিকটা ধরা আছে এই সুন্দর তাপমাত্রার রেঞ্জে, যেমন মনে করো জীবনের উদ্ভাবন রয়েছে শুধু তাপমাত্রাই নয়, অক্সিজেন, আজকে অক্সিজেন 20% জীবন দারুণভাবে উৎসাহিত হয়, অথচ এটাই যদি 19% হয়ে গিয়ে পৌঁছবে তাহলে আমি তুমি আজকে বসে কথা বলতে পারতাম, আবার যদি 21% চলে যায় তাহলে দাবানল চলে যায়। এই যে একটা সাম্যের সমীকরণ যেটা রসায়ন লিখে দিয়েছে প্রত্যন্ত সৃষ্টির মধ্যে, এবং সেই সৃষ্টির থেকে উৎসারিত হয়েছে যাবতীয় রসায়ন, এবং সেখানেই এই যে রুম টেম্পারেচার অর্থাৎ ঘরের তাপমাত্রা, সেই তাপমাত্রাতেই কিন্তু যাবতীয় কেমিস্ট্রি তৈরি হয়েছে। এবং ঠিক একইভাবে মানুষের আঙ্গিকে দেখতে গেলে দেখতে হবে যে মানুষ যদি দুজন মানুষ দুজনের সঙ্গে কথা না বলে, দুজনের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, কোনো শক্তির আদান প্রদান নেই, অর্থাৎ কথা বলারও তো এক ধরনের শক্তির আদান প্রদান, সেই কমিউনিকেশন নেই, সেই যোগাযোগ নেই, সেই সংযোগ নেই, তাহলে তাদের মধ্যে কোনো কথা হবে না, তখন কোনো সংলাপ তৈরি হবে না, জীবনের যে মাধুরী সেই মাধুরী আসবে না। সেটাকে আমরা বলতে পারি অ্যাবসলিউট জিরোর মতো অনেকটা, যেখানে অণুরা সব স্থির, যেখানে সৃষ্টি উৎসারিত হচ্ছে না, যেখানে সৃষ্টি নেই। আবার মানবিক ক্ষেত্রে বা মানুষের থেকে দেখতে গেলে, দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সেখানে কোনো সৃষ্টি উৎসারিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এই যে আমি সেইটা আমরা বলতে পারি অ্যাবসলিউট জিরো।

আবার যখন টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যখন আস্তে আস্তে আস্তে আস্তে বাড়তে শুরু করছে, তখন মানুষে মানুষে কথা বলার তো অণুতে অণুতে যে সংলাপ, সেই অণু সংলাপও কিন্তু শুরু হচ্ছে। কারণ আমি যে এই কথাগুলো বলছি, এর মানে আমার মধ্যে, আমার শরীরের মধ্যেও কিন্তু অসংখ্য অণু, পরমাণু, অসংখ্য সিগন্যাল প্রসেসিং, সেগুলো সামগ্রিকভাবে চলছে। এবং সেটাও কিন্তু আসলে তার মাধ্যমে, যে কথাবার্তার মাধ্যমে আমরা যে কথা বলছি বা যে সংলাপ করছি, সেটাও কিন্তু কেমিস্ট্রির মাধ্যমেই প্রবাহিত হচ্ছে, রসায়নের মাধ্যমেই প্রবাহিত হচ্ছে। এবং সেইখানে আসছে আইস ব্রেকার, অর্থাৎ বরফ গলছে এবং অণুতে অণুতে সংলাপ আসছে, মানুষে মানুষেও ঠিক সেইভাবে কথার মাধ্যমে সেই তাপমাত্রা, সেই তাপ গতিবিদ্যার অ্যাঙ্গেলে বলতে গেলে বা কোন থেকে বলতে গেলে, সেখানেও একটা কথা শুরু হচ্ছে, একটা সংলাপ শুরু হচ্ছে, মানুষে মানুষের যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ বন্ডিং তৈরি হচ্ছে। আর বন্ডিংটা কি? বন্ডিংটা রসায়নের অ্যাঙ্গেলে দেখতে গেলে বা রসায়নের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সেটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান, এবং সেই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে সংযোগ আরও সুদৃঢ়ভাবে স্থাপিত হচ্ছে। কাজে এইভাবে আমরা অনেকটা এই রসায়ন, মানুষের রসায়ন, মানুষে মানুষে যে রসায়ন বা মানুষে মানুষে যে কেমিস্ট্রি, তুমি যেটা সুন্দর করে বললে, তার সঙ্গে রসায়নের অণুতে অণুতে যে রসায়ন, তার যেন একটা মেলবন্ধন কোথাও না কোথাও জড়িয়ে চলেছে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: Apni ki NRI at India te phire eshe সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতি? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: যেটা তুমি সুন্দরভাবে বিজ্ঞানের সঙ্গে দর্শনকে মিশিয়ে বললে, সেটাকেই আবার যেহেতু আমরা দুজনেই বসে আছি এই বঙ্গে বাংলায়, এবং সেখানে আমরা যাই করি, যাই আলোচনা করি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বোধহয় কিছু করা যায় না। কারণ ওই ভদ্রলোক গত বছর আগে বসে সম্ভাব্য যা যা পরিস্থিতি হতে পারে, যা যা বিষয়ে আলোচনা হতে পারে, সবই লিখে দিয়ে গেছেন। তো আমার তোমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিলো যে ওই যে লাইনটা, যে শুধু তোমার বাণী নয় বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। তো এই যে প্রাণে পরশখানি দেওয়া, এটাই কি তুমি বলতে চাইছো এতক্ষণ ধরে, যে প্রাণে পরশটা দিলেই রসায়নটা তৈরি হয়, যেটা অণুপরমাণুর তুমি সমীকরণ বলো, বিকিরণ বলো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই যে আদান প্রদান, এইটা তো তখনই হয় যখন ওই মাঝে মাঝে প্রাণে তোমার পরশ, ওই মাঝে মাঝে প্রাণে পরশখানি দেওয়া বোধ হয়।
1: একদম একদম সেটাই, মানে এই যে প্রাণের পরশ ছুঁয়ে দেওয়া, বা এই যে সেটাকেই আমরা বলতে পারি যে বেসিক্যালি যেটা নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া তাদের সম্মিলিত উচ্চারণ থেকে জীবন বিকশিত হয় বা জীবনের স্ফুরণ ঘটে, এবং সেটাই হচ্ছে প্রাণের পরশ। এবং সেটাও যদি তুমি আবার রাসায়নিকভাবে বা কেমিস্ট্রি অ্যাঙ্গেল থেকে দেখতে চাও, তাহলে সেটাই হচ্ছে ধরো হিমোগ্লোবিন। সেখানেও ধরো যে যে স্ট্রাকচার, যে অণুরা হাত ধরাধরি করে যেরকম দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার সঙ্গে সেখানে একটা পরফাইরিনের একটা রিং রয়েছে, তার মাঝখানে বসে রয়েছে আয়রন, আয়রনের অ্যাটম। আবার এটাকেই আয়রনের জায়গায় তুমি যখন ম্যাগনেশিয়াম করে দিচ্ছ, তখন সেটাই হয়ে যাচ্ছে ক্লোরোফিল। অর্থাৎ দেখো কি সুন্দরভাবে রবীন্দ্রনাথের কথাতেই বলতে গেলে, একদিকে সেই আলোর সংশ্লেষে শালক সংশ্লেষ হচ্ছে, আবার অন্যদিকে সেই শালক সংশ্লেষ থেকে সংজাত যে যা কিছু তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লুকোজ বলো বা অন্যান্য জিনিস, সেটাই আবার ভেঙে গিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল, তার মাধ্যমে সেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটাই আবার শক্তি, যে শক্তিটা সূর্যের শক্তি যেটা ধরা রইল গ্লুকোজের মধ্যে, সেটাই ভেঙে গেল, অর্থাৎ শর্করার মধ্যে সেটাই ভেঙে গেল, কার্বোহাইড্রেটই ভেঙে গেল আবার কার্বন আর হাইড্রেট অর্থাৎ জলে, এবং সেভাবেই তোমার জীবনের যে স্ফুরণ, জীবনের যে সংরক্ষণ সেটাও হয়ে চলেছে। অর্থাৎ একদিকে শক্তিকে ধারণ করা, এবং সেই ধারণকে ধারণ করা শক্তিকে ভেঙে নতুন শক্তি দিয়ে জীবনকে ধারণ করা, এটাই হচ্ছে রসায়নের একটা অন্যতম সুন্দর সঙ্গীত। এবং সেই সঙ্গীতেই প্রাণের পরশ রবীন্দ্রনাথের কথায় ছুঁয়ে যাচ্ছে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: তুমি যে টেম্পারেচারের কথা বলছিলে, যে ঘরের স্বাভাবিক তাপমাত্রা, সেটা বোধ হয় ওই আগুনের পরশমণি ছোঁয়া প্রাণের মধ্যে ওই টেম্পারেচারটা, যে তাপমাত্রা তুমি সুন্দরভাবে বলছিলে, 21 ডিগ্রিতে গেলে কী হবে, 19 ডিগ্রিতে গেলে কী হবে, সেটারও একটা কোনো হয়তো ছোঁয়া বা কিছু একটা রিফ্লেকশন আছে।
1: ঠিক
0: এইখানটাতেই শালক সংসারের কথা বললে, যে জীবনে শালক সংসারের ভূমিকাটা খুবই অপরিসীমই বলতে পারো। আমার একটা ছোট্ট অ্যানেকডোট দিয়ে, তখন আমার একটু ছাদে বাগান টাগান করার শখ ছিল, তো বাড়ির ছাদে যেটা করেছিলাম সেখানে একসময় আমার মেয়ে তখন অনেক ছোট, তো আমি জল দিতে উঠতাম, ও উঠতো, তো একটি গাছ টবে একটু প্রায় মৃতপ্রায় শুকিয়ে যেরকম হয় একটা বছর হয়ে গিয়েছিল, তো সে ওটা দেখে বলতো যে দেখ গাছটা প্রায় মরে যাওয়ার জোগাড় হয়েছে, মরে যাচ্ছে, এবার তুলে ফেলতে হবে। তো একদিন দুদিন জল দেওয়ার পরই হঠাৎ সেই গাছটাই আবার প্রাণবন্ত হয়ে, তো বললো বাবা কী করে শুধু জল দিলে, আমরা শুধু জল না, ওই যে সূর্যের আলোটা পেলো উপর থেকে জলটা, যে শালক সংস্থা যেটাকে ফটোসিনথেসিস বলে, সেটা হওয়াতেই ও কীরকম খিলখিলিয়ে উঠলো আর কি। তো খিলখিলিয়ে শব্দটা ওই বলেছিল ইনফ্যাক্ট, যে আমার আর অন্যত কিছু দরকার না, ওরা কত সহজে শুধু আলো আর জলেই খুশি হয়ে ওঠে, আমাদের কত কী চাই আর কি। তো এই যে গাছের বা উদ্ভিদের শালক সংশ্লেষ, তার মধ্যেও কিন্তু একটা লাইফ লেসন আছে, যে বোধ হয় বাঁচতে বা বিকশিত হয়ে শালক সংশ্লেষটাই জড়িত, খুব বেশি কিছু যে লাগে তা নয়। তো সেটার মধ্যেও একটা রসায়নই লুকিয়ে আছে, যে ওই যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা, যেটার জন্য বেশি কিছু লাগছে না, আলো জল ক্লোরোফিল এটা দিয়েই হয়ে যাচ্ছে আর কি। এই জায়গাটাতেই আমার নেক্সট প্রশ্ন, যেটা তোমার কাছে বা প্রশ্ন বলবো না, কারণ এটা আমরা আড্ডা দিতে বসেছি, মনের মধ্যে যেটা ঘুরপাক খাচ্ছে, ধরো আজকের একেবারে একটা টপিক্যাল বিষয় যেন ধরি, সবাই আমরা মানে আমাদের ইন্ডিভিজুয়াল স্ক্রিন টাইম, যেটাকে আমরা ব্যাখ্যা করছি পজিটিভলি মি টাইম বলে, যে সবাই স্ক্রিনে মোবাইল স্ক্রিনে কিছু না কিছু করছি, লোকের সঙ্গে লোকে কথা না বলে চ্যাট হচ্ছে, ফেসবুকে হচ্ছে, মেসেঞ্জারে হচ্ছে, তো এই যে কথা বলাটা, এটাও কথা বলা, কিন্তু এই কথা বলার মধ্যে কি ওই রসায়নটা তৈরি হতে পারে, না রসায়নটা কোথাও ধাক্কা খায়? বিকজ যেটা আমরা একটু আলোচনা করছিলাম, এর মধ্যে বোধহয় সবসময় প্রাণের পরশটা থাকে না, এটাকে বৈজ্ঞানিকভাবে বা যেহেতু তোমার কিছু বইয়ের লেখা আমি পড়ছিলাম, তার মধ্যে বিজ্ঞান যতটা আছে সবটা হয়তো আমাদের জন্য বোধগম্য হয় না অবিজ্ঞানের ছাত্রের জন্য, কিন্তু একটা দর্শন আছে, গভীর দর্শন বোধ আছে, সেই জন্য তোমার কাছে এই প্রশ্নটা, যে এই যে শুধু একটা স্ক্রিনে যোগাযোগ, এইটা থেকে যে রসায়নটা তৈরি হয়, সেই রসায়নটা কতটা এফেক্টিভ, বা এটা অ্যাকচুয়াল রসায়নটা তৈরি অ্যাট অল হয় কি?
1: হ্যাঁ, এটাও খুব সুন্দর প্রশ্ন। এখন তুমি যদি দেখো আজকের, যেমন ধরো আমার ছেলেদের যে জেনারেশন, সেই জেনারেশনে তারা একটা সম্পূর্ণ অন্য জগতের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ সৃষ্টি করছে বা যোগাযোগ তৈরি করছে। এবার সেই যে রসায়নটা, যেমন ধরো আমার ছেলে খুব গেমিংয়ের মধ্যে আছে, খুব গেম খেলতে ভালোবাসে, এবার সে যখন গেম খেলছে তখন সেই গেম খেলছে টিম নিয়ে, এবার সেই টিমের কাউকেই হয়তো সে চেনে না, এবং এমনও হয়েছে তার থেকে অনেক বড় বয়সের একজন খেলছে তার সঙ্গে, আমি তাকে বলতে যাওয়ায়, মানে আমার ছেলেকে বলতে যাওয়ায় সে খুব বিরক্ত হলো, কারণ সে বলছে আমি তো তোমার বন্ধু নিয়ে কোনো কথা বলিনি, তুমি আমার বন্ধুকে নিয়ে কেন কথা বলবে। অর্থাৎ বন্ধুত্ব স্থাপিত হয়েছে খেলতে খেলতে, এবং সেখানেও কিন্তু তাদের বন্ধুত্বটা কীভাবে হচ্ছে, চ্যাট করে করে, অর্থাৎ তুমি যেরকম বললে স্ক্রিন টাইম, স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছে আমি এখন এই করছি, আমি এখন ওই করছি, সেইভাবে বন্ধুত্বটা স্থাপিত হচ্ছে। অর্থাৎ তুমি যদি সেইভাবে দেখো, তাহলে আমি বলবো আমাদের রসায়নের যে ডিএনএ সেটা হচ্ছে অক্ষর, শব্দ, অর্থাৎ শব্দ ব্রহ্ম যেটা বলা হয়, সেখানে কিন্তু সেই শব্দের মধ্যে শব্দায়িত হচ্ছে জীবনের রসায়ন, এবং সেটাই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আজকে যেরকম জায়গায় প্রযুক্তি গিয়ে দাঁড়িয়েছে, সেখানে হয়তো এমনও একটা সময় আসবে যখন হলোগ্রামের মাধ্যমে আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবো। আজকে যেটা খুব সীমিতভাবে প্রচারিত, সেটা হয়তো একসময় খুব স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যেমন আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা ভাবতেই পারতাম না যে ভিডিও চ্যাটের মাধ্যমে কথাবার্তা এত সুন্দরভাবে বলা যাবে, অর্থাৎ সেরকমভাবে যদি হলোগ্রামের মাধ্যমে কথা হয়, অথবা আরও পরের দিকে গেলে যদি ধরো তোমার নিউরোনাল কানেকশানগুলো যদি সেইভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের ভাবনাগুলোই ইলেকট্রিক্যাল ইম্পালস হয়ে একে অন্যের মধ্যে প্রবাহিত হবে। অর্থাৎ শব্দের মাধ্যমে যে সংযোগ, সেই সংযোগ হয়তো তার আগে যেটা থাকে সেটা হচ্ছে ভাবনার শব্দায়ন, এবং এই ভাবনা বা চিন্তার শব্দায়ন সেটা আমাদের মনের মধ্যে হয়, হয়ে গিয়ে সেটা শব্দায়িত হয়, গিয়ে তারপর সেই শব্দায়িত প্রবাহ হয়, এবং সেই প্রবাহটা তোমার মধ্যে যখন গেল তুমি সেটাকে ধারণ করলে, করে নিজের মধ্যে করে আত্মবিশ্লেষণ করে তুমি সেটাকে বিশ্লেষ করে তারপর একটা মরফিজম হয়, অর্থাৎ মেলানো হয়, এবং সেই মেলানোর মাধ্যমে তখন তোমার চেনা যে ভাবনাটা তার উপর তুমি একটা যেন শব্দের জামা পরে গেলে, দিয়ে তুমি আমার কথাটা বুঝতে পারো। এবার ঠিক এই একই জিনিস, একই ভাবনা কিন্তু অন্যভাবেও হতে পারে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: অর্থাৎ তুমি যে বলছো স্ক্রিনের মধ্যে লেখা, এবার সেই লেখাটার হয়তো আজকে যেমন SMS এর যে ভাষা সে ভাষা আমি বুঝতে পারি না, আমি বাঙালি কিন্তু আমি আজকে অল্প বয়সী ছেলে মেয়েদের SMS এর ভাষা আমি বুঝতে পারবো না, অর্থাৎ তার মধ্যে বিবর্তন হচ্ছে, আমি হয়তো বুঝতে পারি না কিন্তু তার বন্ধু বা বান্ধবী সে কিন্তু বুঝতে পারবে।
1: এই যে ইমোটিকন না ইমোকন, এই ল্যাঙ্গুয়েজটা ইজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ।
0: হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু সেটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ তো বটে। কাজেই সেইখানে তুমি যদি গ্রামার, যেমন চমস্কি যে কথাটা বলেছেন গ্রামার, এবার এই গ্রামারটা কিন্তু বেসিক্যালি মনের একটা সংগঠন, মননের সংগঠন, মনের থেকে বলা ভালো মননের সংগঠন, এবং তার মধ্যে তোমার ম্যাপিং হচ্ছে। সেই জন্য চমস্কিরই কথা একটা খুব সুন্দর অন ল্যাঙ্গুয়েজেস চমস্কি বলছেন, যে নাম চমস্কি বলছেন যে যখন কোনো উদ্বাস্তু নতুন জায়গায় গিয়ে শিশু সে নতুন শব্দ নতুন ভাবনা তুলছে, তখন সে অনেক সময় তার নিজের যে ভাষা সেটা ওই জায়গার ভাষার মধ্যে সংমিশ্রণ করে দিচ্ছে, এবং করে দিয়ে হয়তো গ্রামারে সে তার মধ্যে খুঁত থেকে যাচ্ছে কিন্তু কথাটা যথেষ্টভাবেই বোঝা যাচ্ছে। এবং সেই থেকেই তিনি বলেছেন যে ক্রিওল যেটা তৈরি হয় সেই ক্রিওলের সংশ্লেষ উনি এইভাবে বলেছেন। এবার ক্রিওলটা কি? ক্রিওল হচ্ছে ডিফেক্টস ইন কেমিস্ট্রি বা এরার্স ইন কেমিস্ট্রি। এবার ভুল নিয়েও আবার যেমন অনেক সুন্দর সুন্দর কথা হয়,
1: যেমন তুমি যে উদাহরণগুলো দিচ্ছিলে তাতেই ধরো এই যে হোয়াটসঅ্যাপ SMS,

0: বিবর্তন কে নেবে সেটা নিয়ে আমরা পরে হয়তো কথা বলবো।
1: এবং এই নিয়ে ভুল থেকেই বলছো একটা
0: বিবর্তন, হ্যাঁ সৃষ্টির বিবর্তন। এবার ভুল থেকেও আবার মৃত্যুও আসতে পারে, সেটা হচ্ছে ক্যান্সার, সেটা মিউটেশন হলো সেখান থেকে ভুল হয়ে গেল হয়ে গিয়ে। আবার ভুল থেকেই অসম্ভব প্রতিভার তৈরি সৃষ্টি হয়, সেটাও কিন্তু ভুল, মানে ডিএনএর কপিংয়ে। কাজেই ভুলেরও একটা বিরাট জায়গা আছে। এবং তুমি যেটা বলছো যে এই যে নতুন দুনিয়ায় আমরা যেটা ঢুকছি যেখানে কমিউনিকেশান হয়তো সম্পূর্ণ নতুনভাবে হবে, সেখানে কেমিস্ট্রির হয়তো এই আঙ্গিকগুলোও আবার নতুনভাবে প্রকাশ পাবে। কারণ কেমিস্ট্রিকে আমি যেটা দেখি, যেভাবে দেখি সেটা হচ্ছে একটা ভাষা, এবং সেই ভাষা সমস্ত সৃষ্টির মধ্যে সঞ্চারিত, সেটাই কেমিস্ট্রি। আমরা এই যে ঘরে বসে আছি এখানে সমস্ত কিছুটাই পুরো সব কিছুর মধ্যেই কেমিস্ট্রি রয়েছে। এবং আমি আবার শালক সংশ্লেষের কথায় যদি ফিরে যাই, সেখানে আমি একটা খুব সুন্দর করে জিনিস ভাবানোর চেষ্টা করব তোমাকে বা সবাইকে, সেটা হচ্ছে তুমি একদিকে দেখো কিচ্ছু নেই, শুধু সূর্যের আলো বা আলো, আলো রয়েছে, আলোটা এসে একটা ক্লোরোফিলের ওপর পড়ছে বা একটা মিডিয়ামের ওপর পড়ছে, এসে দিয়ে কী হচ্ছে সেই আলো জলকে ভাঙছে। তুমি যেটা বললে কিচ্ছু দিতে হয়নি, তোমার মেয়ে যেরকম বলেছিল যে জলকে একটু জল দিলে গাছের ওপর গাছটা খিলখিলিয়ে উঠলো, এই খিলখিলিয়ে ওঠার রসায়নটা কি, জলকে তুমি ভাঙলে, কে ভাঙতে সাহায্য করলো, ওই ক্লোরোফিল, মনে করো একটা অণু, জাস্ট আর কিচ্ছু না। এবার সে সূর্যের আলোটা নিয়ে জলকে ভাঙলো, ভেঙে জলকে কি করলো, জল আমরা জানি H2O, এটা সবাই আমরা জানি, তার মানে জলকে ভেঙে তৈরি করলো সে অক্সিজেন আর হাইড্রোজেন। কিন্তু সে সেইভাবে করছে না, সে কী করছে, সে প্রোটন অর্থাৎ H+ এবং OH- করে দিচ্ছে। এবার এই OH- অর্থাৎ এই হাইড্রোক্সিল থেকে সে এবার ইলেকট্রনকে কিছুটা বের করে নিচ্ছে। এই যে ইলেকট্রন বেরিয়ে গেল, সেটাই কোনো পোটেনশিয়াল ফিল্ডের মধ্যে পড়লে সেই তখন শক্তি হয়ে গেল। আর এই যে ফিল্ডটা, এটা তো আর ফিজিক্সের ল্যাবরেটরি নয়, এখানে নানা ধরনের এনজাইম অর্থাৎ জৈব অনুঘটক তারা এই ফিল্ডটাকে তৈরি করছে, করে সেই শক্তিটা দিচ্ছে, সেই শক্তিতে গাছ কিন্তু খিলখিলিয়ে উঠছে। এবার এটাকে নিয়ে যাচ্ছে, এটাকে অনেকটা একটা ছোট্ট পিঁপড়ের অনেকটা শক্তি দিয়ে মাটির মণ্ড তোলার মতো পাহাড়ের ওপর, সেইভাবে সেই এনার্জিটাকে র্যাম্প আপ করছে, অর্থাৎ শক্তিটাকে তুলছে, তুলে এবার সেই শক্তিটাকে ধরে রাখলো। এইবার সেই শক্তি অর্থাৎ সেই ইলেকট্রন সেইটা গিয়ে প্রোটনের মাথায় বসছে, বসে হাইড্রাইড তৈরি করছে, অর্থাৎ H- তৈরি করছে। এরপর আসছে কার্বন ডাইঅক্সাইডের পালা, এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সেই শক্তিটা সঞ্চারিত হচ্ছে, হয়ে গিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বন এবং জল এটাই মিলে গিয়ে হাত ধরাধরি করে শক্তি, সেটাই আমরা মানুষ হিসেবে যখন খাচ্ছি, সেই গ্লুকোজই খাই আর ভালো প্রোটিনই খাই, যাই করি সেগুলো পরবর্তীকালে হচ্ছে, সেখান থেকে সেগুলো ভেঙে আমরা শক্তি পাচ্ছি। অর্থাৎ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তিনি খুব সুন্দরভাবে বলতেন যে আমি খেয়েছি তার মানে কি, আমি একগাদা ইলেকট্রন খেয়েছি, অর্থাৎ সেই ইলেকট্রন যে তৈরি হয়ে গেল এই ফিল্ডের মধ্যে দিয়ে চলার মধ্যে দিয়ে, সে কিন্তু শক্তি পাচ্ছে, এবং সেই শক্তি থেকেই যাবতীয় জীবন প্রবাহিত হচ্ছে।

0: মানে তুমি এক্ষুনি যেটা বলছিলে ব্যাখ্যা করলে বা আলোচনা করলে, মানে আমরা ধরো কোনো রোগ হলো বা অসুখ হলো, ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিল, এই যে পুরো প্রক্রিয়াটা, এরা হচ্ছে জীববিজ্ঞান, অ্যানাটমি, প্রাণী এইসবের বিশেষজ্ঞ, কিন্তু আলটিমেটলি এরা যেটা দিচ্ছেন প্রতিষেধকই বলো যাই বলো, ভেতরে গিয়ে যেটা হচ্ছে সেটা একটা রসায়ন, একটা কেমিক্যাল রিঅ্যাকশন,
1: একদম,
0: কারণ ওই ভাঙা ভাঙির একটা খেলা, ভাঙা গড়ার খেলা চলছে আর কি, ইলেকট্রন হোক প্রোটন হোক যেটাকে ভেঙে, অর্থাৎ ফার্মাসিউটিক্যালস হোক অ্যানাটমি হোক ব্যাকটেরিয়া হোক, যেটা হচ্ছে আলটিমেটলি ইট লিডস টু আ বয়েলস ডাউন টু একটা কেমিক্যাল রিঅ্যাকশন, এবং আমরা খাবার খেলে যেটা হজম আমরা বলি এই যে মেটাবলিজম, এটার পেছনেও একটা রসায়নের খেলাই কিন্তু
1: আমি খুব সহজ করে বলছি, হয়তো ওভার সিম্পলিফাইও করছি কিছুটা, এবার তার মাধ্যমে শক্তি তৈরি হবে, এবার সেই শক্তিটা কিন্তু শ্বাস প্রশ্বাসের মধ্যেই তৈরি হচ্ছে। অর্থাৎ তুমি দেখবে ডাক্তাররা বলে থাকেন, তুমি যেহেতু ডাক্তারের কথা অবতারণা করলে তাই আমি বলছি, ডাক্তাররা বলে থাকেন যখন কারো ইউরিনেশন বন্ধ হয়ে যায় সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল, তার মানে তিনি হয়তো মৃত্যুর কাছাকাছি রয়েছে, কারণ সেইটা তার মানে হচ্ছে জল তৈরি হচ্ছে না, এবং জল কার প্রোডাক্ট, ওই কার্বোহাইড্রেটকে ভেঙে যে শক্তি হচ্ছে তার এন্ড প্রোডাক্ট কিন্তু জল, এনার্জি। অর্থাৎ এই জল তৈরি হওয়া বন্ধ হয়ে যাওয়া মানে শ্বাস প্রশ্বাস করে যে তোমার শক্তিটা তৈরি হচ্ছে সেই শক্তির সংশ্লেষ কোথাও হয়তো আটকে গেছে, এবং সেভাবেই মানে তুমি ডাক্তারি শাস্ত্রে চিকিৎসা শাস্ত্রেও এই বেসিক কেমিস্ট্রি বা একদম প্রাথমিক যে রসায়ন সেই ভাবনাটা কিন্তু জড়িয়ে রয়েছে।
0: এই যে ক্রিয়েটিনিন এর সমস্যা বলো, যার থেকে ইউরিনেশন বন্ধ হয়, জল তৈরি বন্ধ হয়, সেটাকে একটা ক্রিটিক্যাল সমস্যা হিসেবে ধরা হয়, এইটা থেকে তাহলে আর একটা একটু আরো ব্রডলি চিন্তা করলে যেটা দেখা যাচ্ছে, যেটা আমাদেরই বাংলারই একজন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, যিনি হয়তো যতটা নাম হওয়া উচিত ছিল শুরু হয়নি, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, ওনার যে এই ঈশ্বর কণিকার যে কনসেপ্ট সেটাও কিন্তু একটা মহা অনুপরম পরমাণুরই খেলা, এবং এই যে ঈশ্বরকে আমরা যদি অন্যভাবে না দেখে সর্বশক্তিমান যিনি এনার্জি তৈরি করেন এবং এই জীবিকা শক্তিটা, এটাকে চালিকা শক্তি যদি বলি, সেইটাকে চালু রাখেন, সেগুলো অনুপরমাণুকে ভেঙে, সেই ব্যাখ্যাতেও আমরা পৌঁছতে পারি, সেটাও একটা রসায়ন, মানে অনুপরমাণুকে ভেঙে তুমি যেটাকে বললে ডাইহাইড্রোজেন তৈরি করা, কার্বন ডাইঅক্সাইড তৈরি করা, তার থেকে আবার জল এবং শক্তির যে প্রবাহ, অর্থাৎ এটাও একটা সাস্টেনেবিলিটি, এটাও যে চলছে বিকজ অফ দ্যাট ঈশ্বর কণিকাই বলো বা যে নামই দাও না কেন,
1: একদম একদম। এবং এইখানে একটা আরেকটুখানি আমরা হয়তো একটুখানি আলোচনাটা হয়তো একটু অন্যদিকে ঘুরে যাবে, কারণ তুমি ঈশ্বর কণিকা বা বোসনের অবতারণা করলে, এবার সেইখানে যেটা বলতে হয় সেখানে আমি বলবো হয়তো পিরিয়ডিক টেবিলটা আরও বেশি রেলেভেন্ট, পর্যায় সারণী হয়তো আরও বেশি কাছের, তার কারণ হচ্ছে পর্যায় সারণী এই এই প্রসঙ্গে খুব সুন্দর একটা বই আছে ফ্রাঙ্ক উইলচেকে, যিনি নোবেল লরিয়েট, তার একটা বই আছে লঙিং ফর হারমোনিস, এবং সেখানে তিনি একটা সুন্দর কথা ব্যবহার করেছেন যেটা আমার আজও মনে ধরে আছে, সেটা হচ্ছে কসমিক কুকিং। অর্থাৎ এই যে কসমিক কুকিং হচ্ছে এইগুলো হচ্ছে নানা ধরনের প্রাথমিক যে কণা তারা তৈরি হচ্ছে, এবং তারা কিন্তু মানে প্রতিসমতার নিয়ম মেনে সজ্জায়িত হচ্ছে, এবং সেই যে সজ্জা অর্থাৎ সেই যে প্রাথম্যের রন্ধন, প্রাথম্যের রান্না, সেই প্রাথম্যের রান্না থেকে কিন্তু তৈরি হচ্ছে সমস্ত মৌল, এবং সেটাই যখন বিনার তারের মতো সঙ্গীত হয়ে আসছে সেটাই তখন আস্তে আস্তে সেজে গুজে হয়ে যাচ্ছে পর্যায় সারণী, প্রথম উৎসারিত হচ্ছে হাইড্রোজেন, তারপর আরও একটা ইলেকট্রন বা আরও একটা প্রোটন তুমি অ্যাড করলে সেটা হয়ে গেল হিলিয়াম, তারপরে তুমি অ্যাড করলে সেটা হয়ে গেল লিথিয়াম, তারপরের জন্য হলো বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, এইভাবে পুরো পর্যায় সারণীটা সেজে যাচ্ছে, এবং সেখানে একটা করে অক্টেভ রয়েছে, ঠিক যেরকম সঙ্গীতের অক্টেভ ঠিক সেরকমভাবে আটের ফেরে একটা করে সুন্দর যে ইলেকট্রনের বিন্যাস, সেইটা সুন্দরভাবে রয়েছে এবং সেই ইলেকট্রনের বিন্যাস ঘুরে ফিরে আসছে, যার ফলে তুমি দেখতে পাবে যে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের একটা সুন্দর সম্পর্ক রয়েছে, যেটা কেমিস্ট অর্থাৎ রসায়নবিদদের কাছে খুব কাছের। কারণ আমরা ওই পিরিয়ডিক টেবিলটা দেখে আমরা বলে দিতে পারি কিছু না জেনেও যে কোন মৌল কীরকম ধরনের ব্যবহার করবে এবং কোন মৌলের সঙ্গে কোন রকম বিক্রিয়া হবে এবং কীভাবে তারা রাসায়নিক বিক্রিয়া করে তারা একে অন্যের সঙ্গে মিলবে। এই যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা কিন্তু ভীষণভাবেই আমাদের সমাজের কেমিস্ট্রির সঙ্গেও যুক্ত রয়েছে। কীরকমভাবে, যেমন মনে করো যেখানে খুব ক্ষুধায়িত মানুষজন রয়েছে, তাদের মধ্যে প্রচুর শক্তি, প্রচুর এনার্জি, অথচ তাদের মধ্যে সেই সন্তোষের জায়গাটা হয়তো নেই, সন্তুষ্টির জায়গাটা হয়তো নেই, তারা বিক্ষুব্ধ। সেটা অনেকটা ওই পর্যায় সারণীর বাঁ দিকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই গ্রুপের সঙ্গে রিলেটেড, কারণ তারা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ অ্যালকালি মেটাল, তাদেরকে তুমি সহজে রাখতে পারবে না, তারা খুব বিদ্রোহী, বিক্ষুব্ধ। আবার তুমি যদি একদম পর্যায় সারণীর ডান দিকে চলে যাও, সেটা হচ্ছে নোবিলিটি, অনেকটা আমাদের আলিপুর বা সল্টলেকের মতো, তারা ভীষণভাবে সন্তুষ্ট, অভিজাত এবং তারা ভীষণভাবে সন্তুষ্ট, তাদেরকে তুমি সহজে কিছু করতে মানে বিক্ষুব্ধ করতে বা তাদেরকে বিক্রিয়াশীল করতে তুমি প্রতিক্রিয়াশীল করতে তুমি পারবে না। ঠিক সেরকমভাবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, সেনন, রেডন এইভাবে বসে রয়েছে। এই যে আমি যে সাজুজ্যটা টানলাম, এটা আমার সাজুজ্য না, এটা খুব সুন্দরভাবে বলেছেন পিটার অ্যাটকিন্স তার বই পিরিয়ডিক কিংডমে। যেহেতু কথাটা উঠলো তাই আমি এটা আজকে মানে তোমার সামনে তুলে ধরলাম, অর্থাৎ কসমিক কুকিং থেকে পিরিয়ডিক কিংডম, এইটা কিন্তু ওই সত্যেন বোসের, আচার্য সত্যেন্দ্রনাথ বোসের বোসন কণার, হ্যাঁ, এই কথার আঙ্গিক থেকে

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: অনেক সময় ভাবি যে মানুষের মন এটাকে আমি দেখতে পাচ্ছি না। তো অনেকেই যে মনের জন্য ট্রিটমেন্টে যান, ইয়ে খান, এটা কি করে সম্ভব? কারণ তোমার মনে কি হচ্ছে আমি জানতে পারছি না, আমার মনে কি হচ্ছে তুমি জানতে পারছো না, অথচ একেবারে নিরন্তর কিছু না কিছু সেই মনের মধ্যে হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু একদিক থেকে দেখতে গেলে একটা কেমিক্যাল রিয়াকশন, এবং সেই কেমিক্যাল রিয়াকশনটাকে যদি কেমিক্যালি প্রপারলি অ্যাসেস করা যায়, জাজ করা যায়, তাহলে তার এই সম্ভাবনা আমি যদি তুমি যেরকম ওই বললে প্রতিক্রিয়াশীল তারাই যারা এই ডান দিকের এখানে রয়েছে, শোষিত গ্রিভেন্স রয়েছে, হাঙ্গার রয়েছে, কমিউনিজমের যে মূল প্রতিপাদ্য সেখানেও বলা আছে যে শোষিত লোক তারাই প্রতিক্রিয়াশীল। অর্থাৎ প্রতিক্রিয়াশীল হতে গেলে শোষিত হতে হবে, পাখিরা নয়। সেই জন্যই বলতে অনেকে বলেন, হয়তো লুজলি বলেন বা বুঝেই বলেন যে অনেকেই কমিউনিস্টরা হয়তো চায় যে চিরকাল ওই একটা অপ্রেস ক্লাস থাকুক, কারণ উইদাউট দ্য অপ্রেস ক্লাস কোনো রিয়াকশন হবে না, প্রতিক্রিয়া হবে না। প্রতিক্রিয়াশীল তৈরি হতে গেলে তোমার কথায় ডান দিকের ওইটার মতো শোষিত হতে হবে, অপ্রেস হতে হবে। এটা একটা দিক। আমি ভাবি যে তাহলে মনের ধরো দ্বারা সাইকিয়াট্রিক, একটা হয় মনের দিক থেকে কাউন্সিলিং করছে, আর একটা হয় ওষুধ দিয়ে ক্লিনিক্যাল সাইকোলজি, যারা ক্লিনিক্যালি এটাকে ট্রিট করছে।
1: ঠিক, একদম ঠিক। যেমন মনে করো তোমার যে মনের যে সমস্যাগুলো তৈরি হয় বা অনেক ধরনের সমস্যা, সেগুলো বেসিক্যালি কী হয়, সেগুলো প্রাথমিকভাবে দেখতে গেলে হরমোনাল ইমব্যালেন্স। বা হরমোনটা কী? হরমোন হচ্ছে ওই অনেকটা লক অ্যান্ড কি মেনে, চাবি আর তালার মতো মেনে তারা কাজ করে। এবার যখনই তোমার সেই হরমোন কোনো রকমভাবে এদিক ওদিক হবে, অর্থাৎ তার প্রবাহ, তার উচ্চারণ এদিক ওদিক হবে, তখনই সেই গণ্ডগোলটা শুরু হয়। এবং তখন তুমি কথাবার্তার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তুমি যেমন তার চিকিৎসা করতে পারো, ঠিক সেরকমভাবে কেমিক্যাল দিয়ে, যেমন ধরো ডোপামিন আপ রেগুলেট করছে, ডোপামিন ডাউন রেগুলেট করছে, ডোপামিন একটা ধরনের হরমোন, তাকে তুমি, সেটাও তো একটা কেমিক্যাল, এবার তাকে তুমি ঠিক সেই রকমভাবে তার পাথওয়েটা দেখে সেই পাথওয়েতে তুমি একটা জায়গায় ইন্টারভিন করলে, অর্থাৎ তুমি সেখানে তোমার কোনো মলিকিউলকে, কোনো অণুকে ঢুকিয়ে দিলে, দিয়ে সেটাকে কন্ট্রোল করলে, এবং সেইভাবে দেখা যাবে আস্তে আস্তে আস্তে আস্তে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন। লিথিয়াম যেমন, আমি তো ওই প্রতিক্রিয়াশীল গ্রুপের একটা লিথিয়াম, লিথিয়াম যেমন মানসিক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বা তার এক্স্যাক্ট কারণটা কি সেটা হয়তো পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু ওই আয়ন চ্যানেল, অর্থাৎ যে আয়নগুলো যে প্রবাহিত হয় যে চ্যানেলের মাধ্যমে, সেইগুলোকে কন্ট্রোল করে অনেকটাই দেখা যায় যে অনেকেই অনেক রিলিফ পান। কাজে হ্যাঁ, যে কোনো, এবং সেইভাবে সেই আঙ্গিকে দেখতে গেলে পুরো ড্রাগ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেমিস্ট্রির উপর, কারণ কেমিস্ট্রি বা রসায়ন। এবং সেইখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তোমার ওই লক অ্যান্ড কির মতো, তালাচাবির মতো, সেখানে একটা অণু আর একটা অণুর জায়গায় প্রোটিনের একটা রিসেপ্টারে গিয়ে একটা চাবির মতো একটা অণু গিয়ে ধাক্কা মারলো, এবার সেই রকম তার মতো করে কাজ করলো বা করলো না। এবার যখনই এটা কোনো কোষ বা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস করে, তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। আবার তাকে সারানোর জন্য আমরা যখন তখন ওষুধ দিই, তখন সেই ওষুধে সে আবার সুস্থ হয়ে ওঠে, অর্থাৎ তখন সেই টি সেল আমাদের শরীরে যে রয়েছে সে তখন একভাবে বিক্রিয়া করে, করে তাকে সুস্থ করে দেয়, ব্যাকটেরিয়াকে মেরে দেয়, আবার ব্যাকটেরিয়াকে পোষ মানিয়ে নেয়, তাও বলা যেতে পারে, অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া এইসব। আবার ঠিক সেইভাবেই, একইভাবে যখন হরমোনাল ইমব্যালেন্স হয়, এন্ডোক্রিনাল ইমব্যালেন্স হয়, তখন তাকে সারিয়ে দিয়ে এবং মনের যে সমস্যা সেগুলোরও সমাধান একইভাবে এসে থাকে। অর্থাৎ সব কিছুর মধ্যেই কিন্তু জুড়ে রয়েছে কেমিস্ট্রি। এবং কেমিস্ট্রির আরও একটা জায়গা যেটা আমি বলতে চাইবো এই প্রসঙ্গে, যেহেতু তুমি প্রশ্নটা তুললে, সেটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু ভীষণভাবে, উইদাউট এনি ডিসরেসপেক্ট টু থিওরিটিশিয়ানস, এটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু এক্সপেরিমেন্টাল সায়েন্স। কেমিস্ট্রিতে পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ এম্পেরিক্যাল সায়েন্স, এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞানটা আসে সেই জ্ঞানটাকেই পরে তত্ত্বের মাধ্যমে তত্ত্বায়িত করে সেটাকে সমৃদ্ধ, কেমিস্ট্রি সেইভাবেই সমৃদ্ধ হয়েছে। এবং সেই হিসেবে ম্যাথামেটিক্স বা ফিজিক্স যেখানে রাজার আসনে ছিল, কেমিস্ট্রি কিন্তু উৎসারিত হয়েছে ট্রিক্সটার, জাদুকর, তারপর তোমার হিপি, তারপর তোমার জিপসি, এদের থেকে। এবং সেইভাবেই কিন্তু কেমিস্ট্রির কাছে, কেমিস্ট্রির জন্মলগ্ন হয়তো সেইভাবে মহিমান্বিত নয়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআই। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: দেখতে গেলে তার মধ্যেও একটা মানে যেটাকে আমরা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বলি, এম্পিরিক্যাল স্টাডিজ, সেইটা একটা ভীষণভাবে তার উৎসে রয়েছে।
1: ঠিক
0: তো এই যে তুমি যেভাবে আলোচনাটাকে নিয়ে যাচ্ছি, এটা চালিয়ে যেতে পারলেই ভালো হতো, কারণ আরো অনেক নতুন নতুন জিনিস বেরিয়ে আসতো। একেবারে শেষ তো একটা সময় একদম শেষ হয়ে আছে, এইটা আমি জিজ্ঞেস করে পাচ্ছি না। ধরো বাঙালি তো একটু রাজনীতি নিয়ে আলোচনা করতে ভালোবাসি আমরা, এই যে রাজনীতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপাতভাবে অ্যাপারেন্টলি ধরো তুমি একটা দলে আছো, আমি একটা দলে আছি, দুটো একেবারে বিপরীত ধর্মী, যারা সবসময় নিজেদের মধ্যে লঙ্গালঙ্গি দলা এইসব চলছে, এরকম দুটো দলে দুজনে আছে। বাট ইন্ডিভিজুয়ালি অনেক সময় বলে না যে যখন ওই যে তুমি আইস ব্রেকিং বলেছিলে, বরফ গলানো, কোনো একটা কারণে দুটো দলকে হয়তো কাছে আসতে হবে, সেই বরফ গলানোর জন্য ওরা খোঁজে কার সঙ্গে কার রসায়নটা ভালো তাকে পাঠানো হয়। এটা যুদ্ধের ইয়ে তো দেখানো হয়েছিল যে দৌত্যের জন্যে, তেমনি এখনকার আধুনিক রাজনীতিতেও এই যে তার মানে আপাতভাবে যদি তুমি আইডিওলজিক্যালি বা আদারওয়াইজ দুটো ভিন্ন মেরিতে আছো, সেই দুটো ভিন্ন মেরিতে তারা গোষ্ঠীর মধ্যে দুটো ব্যক্তি এমন থাকতে পারে যাদের মধ্যে ব্যক্তিগত রসায়ন ভালো, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবো?
1: এটাও খুব দারুণ প্রশ্ন। এইখানে বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যখন কোনো রকম বন্ডিংয়ে যাই, আমি যদি কেমিস্ট্রির দিক থেকেই বলছি, কোনো রকম বন্ডিংয়ের দিকে যাই, বন্ডিং কেমিস্ট্রিতে কিন্তু দু ধরনের রসায়নের, একটা হচ্ছে আয়নিক বন্ড আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। আয়নিক বন্ডিংটা অনেকটা ওই হঠাৎ করে মাথা গরম করে ইলেকট্রন আদান প্রদান হওয়ার মতো সেরকম সাংঘাতিক শক্ত রকমভাবে হলো, হয়ে একটা শক্ত আয়নিক কম্পাউন্ড তৈরি হলো। কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং যেটা, সেটা হয় ধীরে ধীরে দৌত্যের মাধ্যমে, যেখানে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হয়, সম্পর্কের ভিত্তি স্থাপন হয়, তারপর ইলেকট্রনের আদান প্রদান হয় অণুগুলোর মধ্যেও, এবং সেই যে বন্ড যেটা তখন তৈরি হয়ে যায় তখন সেটা হয় স্থায়ী এবং সেটা হয় কোভ্যালেন্ট, এবং সেই যে কোভ্যালেন্ট বন্ড সেখান থেকেই কিন্তু জীবন সংশ্লেষ হয়েছে, সেখান থেকেই যাবতীয় সৃষ্টি উৎসাহিত হয়েছে, এবং সেটা কিন্তু আয়নিক বন্ডের নয়, সেটা হচ্ছে কোভ্যালেন্ট। অর্থাৎ আয়নিক বন্ডটাকে যদি আমরা বলতে পারি চট করে যেটা ভালো লাগা বা চট করে ভেঙেও যেতে পারে, কিন্তু কোভ্যালেন্ট বন্ড যেটা সেটা হচ্ছে থাকার জন্য, সেটা হচ্ছে স্থায়িত্বের। কাজেই এইরকম মানসিকতা বেসিক্যালি ঠিক একইভাবে মানুষের মধ্যেও রয়েছে, অর্থাৎ দুজন দুটো সম্পূর্ণ উল্টো মেরুর মানুষ হলেও তাদের মধ্যে হয়তো একটা সংশ্লেষ, একটা সংলাপের সংশ্লেষ প্রতিষ্ঠিত হতে পারে, যেটা হয়তো সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু রাজনীতিতেও যেরকমভাবে তুমি বললে আস্তে আস্তে আস্তে আস্তে সেটা তৈরি হয়, এবং সেই জায়গাটা যখন তৈরি হয় সেটা ধরো আমাদের ক্ষেত্রে, মানুষের সমাজের ক্ষেত্রে সেটা হয়তো মিউচুয়াল রেসপেক্ট, অর্থাৎ একে অন্যের প্রতি শ্রদ্ধার থেকে বা জ্ঞান থেকে বা ব্যবহারের থেকে বা তোমার কীরকম আত্মিকতা, অর্থাৎ কীরকম এক্সচেঞ্জ অফ আইডিয়াস হচ্ছে সেখান থেকে উৎসাহিত হতে পারে, এবং সেইভাবে যে বন্ধনটা তৈরি হয় সেই বন্ধনটা কিন্তু হয় অনেক বেশি স্থায়ী এবং অনেক বেশি দিনের, এবং সেখান থেকেই কিন্তু এইভাবে কেমিস্ট্রির যদি দেখতে হয়, কেমিস্ট্রির ল্যাব, প্রকৃতির ল্যাব, প্রকৃতির যে রসায়নাগার সেটা কিন্তু কোটি কোটি বছরের পুরনো, এবং সেই রসায়নাগারে কিন্তু প্রকৃতি চিরকাল রিয়াকশান করে চলেছে, নানা ধরনের বিক্রিয়া চলছে, সেগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, এবং সেই পরীক্ষা নিরীক্ষার থেকেই কিন্তু ওই যে বিভিন্ন আপাত দৃষ্টিতে সোডিয়াম এবং জল, এদের দুজনের মধ্যে কোনোদিন কোনো কিছুই হতে পারে না, কারণ দুটো সম্পূর্ণ বিপরীত মেরু, সোডিয়ামকে জলে ফেললে দপ করে আগুন জ্বলে ওঠে, কিন্তু একেই আবার যখন ঠিকঠাক করে আস্তে আস্তে তুমি যদি ধারণ করতে পারো, তখন সোডিয়ামের আয়ন আর জলের থেকে হাইড্রক্সির আয়নকে নিয়ে এসে তুমি তৈরি করতে পারো একটা ক্ষার, এবং সেই ক্ষারের মধ্যেই আবার তৈরি হতে পারে নতুন ধরনের জিনিস, এবং সেখানেই যদি একটু অ্যাসিড এসে মেলে তখন সেটাই হয়ে গেল একটা সুন্দর, মানে একটা সুন্দর রসায়নাগার, যার মধ্যে আস্তে আস্তে প্রোটিন এলো, আস্তে আস্তে ডিএনএ এলো, আরএনএ এলো, দিয়ে জীবন প্রতিষ্ঠিত হলো। কাজেই আমি হয়তো আশা করবো তোমার প্রশ্নটা উত্তর দিতে পেরেছি।
0: একদমই ঠিক দিয়েছো, মানে জীবনটাই একটা পরীক্ষাগার বা ল্যাবরেটরি, যেখানে প্রতিনিয়ত নানান রকমের এই পরীক্ষা নিরীক্ষা হয়ে চলেছে। আর তুমি একেবারে শেষে যেটা বললে, যদিও এটা একেবারেই মানে পারিবারিক এবং তোমার ব্যক্তিগত পরিসরে যাচ্ছে, তার সবচেয়ে বড় উদাহরণ বলে তুমি নিজে যে একেবারে আমাদের এই বাংলা থেকে গিয়ে চীনের এক অধ্যাপিকাকে নিজের সুগৃহিণী বা ঘরণী করে নিয়ে এলে বাংলায়, দুটো একেবারে ভিন্ন সমাজ, ভিন্ন ভাষা, ভিন্ন ইয়ে, কিন্তু এই যে বললে জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া কোথাও না কোথাও হয়তো একটা অন্য লেভেলে একটা ম্যাচিং হয়েছে, যেখানে একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে যেটা চিরস্থায়ী ইয়ের দিকে যায়, যেটা তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করলে। অসম্ভব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে কথা বলে, এবং যেভাবে সুন্দরভাবে সাবলীলভাবে তুমি বিজ্ঞানের একেবারে নিগূঢ় তত্ত্ব বা জটিল জিনিসকে ব্যাখ্যা করলে, আমি নিশ্চিত আমাদের দর্শকরাও অনেক কিছু বুঝতে পারবেন, এর থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ এই যেটা জীবনটা বললেন পরীক্ষাগার, যেখান থেকে প্রতিনিয়ত আমরা একটা পাঠ নিয়ে চলেছি এবং একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া সমীকরণ প্রতিনিয়ত নিরন্তর হয়ে চলেছে আর কি। এই যে আমরা একটা ক্যামেরার মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি, এটাও কথা বলছি, এটাও একটা রসায়ন তৈরি হওয়া ভিউয়ার্সদের সঙ্গে আমাদের, তো আমাদের এই সম্পর্কটাও চিরস্থায়ী হোক। এবং সেই চিরস্থায়ী হতে গেলে আপনাদেরও এনগেজ হতে হবে, ওই যোগাযোগটা একতরফা হয় না, দুতরফা হয়। আপনারা তাই দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেস। নিশ্চয়ই আমাদের মধ্যে একটা চিরস্থায়ী এবং নিগূঢ় সম্পর্ক তৈরি হবে। আর এই যে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়াটা যিনি এইভাবে সহজ সরলভাবে আমাদের কাছে ব্যাখ্যা করে গেলেন, সেই প্রফেসর ডক্টর সৌমজিৎ রায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। কিন্তু এখানেই আমরা থামছি না, তো জাস্ট চলার শুরু, এরপর আমরা চলতে থাকবো। এবং এই প্রযুক্তি তর্ক বিতর্ক, এই যে প্রযুক্তি তর্ক গপ্প, আমরা গপ্পের ছড়ে আর্গুমেন্টসগুলোকে, তর্কগুলোকে একেবারে খুব সহজভাবে প্রযুক্তির দিকগুলো আপনাদের কাছে তুলে ধরবো পরবর্তী অধ্যায়গুলোতে। এবং আরও অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেগুলোর জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে প্রযুক্তি তর্ক গপ্প।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন। আড্ডার গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। আজকের পর্বটা একটু আলাদা। আজ আমরা দুই প্রান্তে দাঁড়িয়ে একই আকাশে দুই তারা দেখব। একদিকে সুমন কল্যাণপুর, নরম শান্ত স্বচ্ছ এক সুরের নদী, আর অন্যদিকে মিঠুন চক্রবর্তী, আগুন, বিদ্যুৎ, নাচের ঝড়, একটা যুগের যেন পালস। হ্যাঁ, একজন মনকে ছুঁয়ে যান চুপচাপ, আর একজন মনকে নাচিয়ে তোলেন তুমুল উচ্ছ্বাসে। কিন্তু দুজনেই আমাদের স্মৃতির ভিতর একদম পার্মানেন্ট প্লেলিস্ট। চলুন এই সফটনোট আর ডিস্কোপিটের মেলবন্ধনে ঢুকে পড়ি আজকের আড্ডা জাংশনে। শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ। তবে আজ নির্দেশ হওয়ার কিন্তু সেরকম কোনো সম্ভাবনা বা সুযোগ আমাদের কাছে নেই।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

unradiobanglanet.com-এ মন যখন নিরুদ্দেশ, মনটা একটু থামিয়ে রাখুন, চোখ বন্ধ করুন আর অনুভব করুন সেই মায়াবী কণ্ঠস্বর, যে কণ্ঠ আমাকে আপনাকে ভুলিয়ে দিতে পারে সময়, ভুলিয়ে দিতে পারে সীমা। একটা সময় ছিল যখন অনেকেই রেডিওতে গান শুনতে শুনতে ভাবতেন, এই তো লতা মঙ্গেশকর, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যেত এই কণ্ঠে আছে অন্যরকম একটা ম্যাজিক, এক কোমলতা, এক মাধুর্য। হ্যাঁ, সেই কণ্ঠটাই ছিল সুমন কল্যাণপুরের, নিঃশব্দ অথচ অসাধারণ দীপ্তির অধিকারিণী তিনি। মোহাম্মদ রফির সঙ্গে তার জুটির কথা না বললেই নয়।

শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুরকে নিয়ে গানের উপরে আবারও ফিরলাম আড্ডা জংশনে। আমি শুভায়ন, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। কিছু কণ্ঠ থাকে যেগুলোকে বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। সুমন কল্যাণপুর ও তার কণ্ঠ এতটাই স্বচ্ছ ছিল যে অনেক সময় মানুষ ভুল করতেন, এটা কি লতা মঙ্গেশকর? বলিউডের অসংখ্য গানে সুমনের কণ্ঠে লতাজির সাথে কনফার্ম হয়ে যেত, এমনকি কিছু শ্রোতা বুঝতেই পারতেন না আসল কণ্ঠটি কার। কিন্তু এখানেই তো তার ম্যাজিক, তিনি ইমিটেশন নন, তিনি নিজের মতো করে জেন্টল পারফেকশন। তার গানে প্রেম, উচ্চস্বরে চাওয়া, নরমভাবে তাকানো, একটা বিকেল, একটা জানলা, একটা হালকা হাওয়া, সব কিছু তার গলা যেন সহজ হয়ে যায়। আরও শুনবো, আরও কিছু আড্ডা হবে তাকে ঘিরে, কারণ আজকে আমাদের কেন্দ্রবিন্দু কিন্তু তিনি, শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুর, যাকে আমরা এই কিছুদিনের মধ্যেই হারিয়েছি। সুরের জগতে সত্যি আজ বিষণ্ণতার ছায়া।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আর এবার আলো বদলাচ্ছে, সুর থেকে উঠছে বিট। মিঠুন চক্রবর্তী শুধু একজন অভিনেতা নন, তিনি একজন মুভমেন্ট। তার ডেবিউ ফিল্ম মৃগয়া 1976। হ্যাঁ, তিনি জিতে নিয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর, তাও প্রথম ছবিতেই। আর তারপর আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার একটা গান শুধু ভারত নয়, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, পুরো বিশ্ব নেচে উঠেছিল। তিনি প্রমাণ করেছিলেন হিরো মানে শুধু রোম্যান্স নয়, হিরো মানে স্টাইল, রিদিম, রিবেলিয়ন, একটা কমপ্লিট প্যাকেজ। আসুন না, দেখি, অনুভব করি সেই প্যাকেজটাকে। শুধু থাকুন রেডিও বাংলানেট.com, সুভায়নের সঙ্গে আটটা জাংশনে, কোথাও যাবেন না।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আজকে আড্ডা জাংশনে শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুরকে নিয়ে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে একটা কথা মাথায় আসছে, তিনি যেন রেডিও যুগের সাইলেন্স পোয়েট্রি। মিঠুনদার আওয়ার ব্যাপারটা একটু আলাদা, মিঠুন চক্রবর্তী মানে ভিডিও যুগের ভিজুয়াল থান্ডার। একজন হেডফোনের ভিতরের জগৎ আর একজন ডান্স ফ্লোরের সেন্টার স্পটলাইট, কিন্তু দুজনেই টাইমলেস। এ দেখুন আজও কিন্তু দুজনেই ক্লাসিক। হ্যাঁ, দেখা যাক এই বিটে বিটে আমরা কতটা এগোতে পারি। যতই এগিয়ে যাই না কেন সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু এদের দুজনকে কখনো আমরা ভুলতে পারবো না, কখনো না। আর আপনি একটা কথা মাথায় রাখুন, আপনি কিন্তু আড্ডা জাংশনকে ভুলবেন না, রেডিও বাংলা নেট ডট কমকে ভুলবেন না, কারণ আপনার আর আমার এই সপ্তাহের শেষে একটাই তো মেলবন্ধন হয় এই বেতারের জগতে, যেখানে আপনি শুধু ওই আড্ডা জাংশনে থাকার জন্যে গোটা সপ্তাহের পরে যতই কাজকর্ম ব্যস্ত থাকুক না কেন ঠিক সময় বের করে চলে আসেন। আর এটাই আজকের সাকসেস ফ্যাক্টর। আমি শুভায়ন আড্ডা জাংশনে আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই। যদি জিজ্ঞেস করি এই দুই মানুষ কি দিয়েছেন, শ্রদ্ধেয় সুমন কল্যাণপুর ও মিঠুন চক্রবর্তী? হ্যাঁ, আপনি বলতেই পারেন সুমন কল্যাণপুর এক শান্ত জায়গা যেখানে মন গিয়ে বসে, আর মিঠুন চক্রবর্তী একটা শক্তি যেখানে মন উঠে দাঁড়ায়। একজন শিখিয়েছেন ফিল ডিপলি, আর একজন শিখিয়েছেন লিভ লাউডলি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুর সবসময় স্পটলাইটের বাইরে থেকেও নিজের জায়গাটা কিন্তু কখনো ছাড়েননি। তিনি শিখিয়েছেন প্রকাশ না করেও প্রভাব ফেলা যায়। আর বিঠু চক্রবর্তী স্ট্রাগল থেকে উঠে আসা এক মানুষ, FTII গ্র্যাজুয়েট, স্ট্রিট লেভেল ফাইট, তারপর সুপারস্টার। তিনি শিখিয়েছেন নিজের রিদম নিজেকেই তৈরি করতে হয়। হ্যাঁ, তিনি যে প্রথম থেকে খুব একজন নৃত্য বিশারদ ছিলেন তা নয়, তিনি দেখিয়ে দিয়েছিলেন যদি নিজেকে প্রকাশ করতে হয়, সেরকম প্রভাবিত করতে হয় সকলকে, দর্শককে তার মনে একটা জায়গা তৈরি করতে হয়, তাহলে নিজের মতন করে একটা স্টাইল তৈরি করতে হবে যেটা একদম ইউনিক, আর দর্শকরাও কিন্তু একেবারে তাকে হতাশ করেননি। আপনারা হতাশ করবেন না, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রেডিও বাংলানেট.com এ সুহায়নের সঙ্গে আড্ডা জানাবেন।

ভাবুন তো, একদিকে সুমন কল্যাণপুরের কণ্ঠ, যেখানে চোখ বুজে শান্তি আসে, আর অন্যদিকে মিঠুনদার উপস্থিতি, যেখানে চোখ খুললেই আলো ঝলসে যায়। একজন উইসপার আর একজন এক্সপ্লোশন, কিন্তু দুজনের মধ্যে একটা কমন জায়গা যা আমাদের হৃদয় মেলবন্ধন করেছে। না না, বেতার জগতের কথা বলছি না, আমি বলতে চাইছি একটা কমন ফ্যাক্টর হচ্ছে দুজনের মধ্যে ইমোশন। কারণ শেষ পর্যন্ত গান হোক বা নাচ, সবই তো মনের কথাই বলে।

तेरे मेरे प्यार के चर्चे हर जबान पर, सबको मालूम है और सबको खबर हो गई। किंतु জানেন তো, এত সাফল্যের পরেও তিনি ছিলেন আলো থেকে খানিকটা দূরে, যেন নরম আলোয় মোড়া এক গোপন তারকা। হ্যাঁ, এই গান আমাদের মনের ভেতর আজও বাজে। আবার দেখুন, মারাঠি গানের জগতে যেমন তার দাপট, ঠিক তেমনই হিন্দি প্লেব্যাকে তার নিজস্ব ছাপ। কোনো প্রতিযোগিতার মধ্যে গিয়ে নয়, জাস্ট নিজের মতো করে নীরবতায়। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে আমরা শুনব বেশ কিছু সুর যা চিৎকার করে নয়, বরং আলতো ছুঁয়ে হৃদয়কে বলে, নাড়া দেয়। কারণ সব প্রতিভা আলো চায় না, কিছু প্রতিভা নিজের আলো নিজেই ছড়িয়ে দেয়। তাহলে চলুন আবারও ফিরে যাই সেই মায়াবী ভুবনে, এক সুরেলা সফরে, যেখানে অপেক্ষা করছে আমাদের জন্য সুমন কল্যাণপুর।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন, রেডিও বাংলা নেট .com-এ। হ্যাঁ, অনেক সময় মিউজিক ডিরেক্টররা সুমন কল্যাণপুরকে বেছে নিতেন, কারণ তিনি ছিলেন একজন স্টুডিও পার্সন। খুব কম লাইভ শো, খুব কম প্রচার, স্টুডিওর মাইক্রোফোনই যেন ছিল তার সেরা বন্ধু। তার গান শোনার শুরু কিন্তু অল ইন্ডিয়া রেডিও থেকেই, রেডিওই প্রথম তাকে আলো এনেছিল। আজ আমরা সেই রেডিওতেই তাকে স্মরণ করছি। হোয়াট আ ওয়ান্ডারফুল কোইন্সিডেন্স, তাই না? আর একটা ব্যাপার, হাজারেরও বেশি গান রেকর্ড করা সত্ত্বেও তিনি কিন্তু রয়ে গেলেন সেই আন্ডার রেটেড স্টার। কী অদ্ভুত, তাই না? যার কণ্ঠ আমাদের এত কাছে, সেই শিল্পী যেন একটু দূরে থেকে গেলেন। তিনি ক্লাসিক্যাল, ভজন, রোমান্টিক সব ধরনের মধ্যে নিজেকে আলাদা জায়গা, আলাদা গুরুত্ব করে নিজেকে তৈরি করে নিয়েছিলেন। একটা নরম কোমল স্পর্শ, যেটা হৃদয় ছুঁয়ে যায় শব্দ না করেই। আর সবচেয়ে সুন্দর কথা কি জানেন, তিনি কখনো প্রতিযোগিতায় নামেননি, তিনি কিন্তু কোনো বিতর্কে জানাননি, তিনি কোনো বিতর্কে যাননি, তিনি শুধু নিজের সুর দিয়ে নিজের মতো করে জায়গা করে নিয়েছিলেন সঙ্গীতের ইতিহাসে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বন্ধু, আজকের এই আড্ডা জাংশন এই সুরের সফর শেষের পথে, কিন্তু কিছু কণ্ঠ কখনোই শেষ হয় না, তারা থেকেই যায় স্মৃতির ভাঁজে, অনুভূতির গভীরে। সুমন কল্যাণপুর এমনই এক নাম যাকে হয়তো আমরা সবসময় আলাদা করে চিনতে পারিনি, কিন্তু তার গাওয়া প্রতিটা গান আমাদের জীবনের কোনো না কোনো মুহূর্তে ছুঁয়ে গেছে, নীরবে নিঃশব্দে। হয়তো আমরা নাম ভুল করেছি, কিন্তু অনুভূতি কিন্তু কখনো চিনতে ভুল করেনি, ভুল হয়নি। কারণ সত্যিকারের শিল্প তো পরিচয়ের গণ্ডি পেরিয়ে সরাসরি হৃদয়কে গিয়ে নাড়া দেয়, নক করে। তিনি ছিলেন না আল হয়ে ভাষার তারকা, তিনি ছিলেন সে মৃদু চাঁদের আলো যাকে খুঁজে নিতে হয়, কিন্তু একবার পেলে চিরকাল আপন হয়ে যায়।

বাংলা গানকে যদি একটি মহল হিসেবে কল্পনা করা যায়, তাহলে এনাকে কিন্তু বলা যেতেই পারে অন্যতম প্রধান স্তম্ভ। যিনি তার কণ্ঠগুণে, যিনি তার অবিশ্বাস্য সমস্ত কম্পোজিশন দিয়ে অত্যন্ত সহজেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন, বাংলা গানকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। কথা বলছি হেমন্ত মুখোপাধ্যায়ের। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আপনার সঙ্গে শেয়ার করব হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী, যার অনেকটাই হয়তো আমরা জানি, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমরা ঠিকভাবে জানিও না। তো আগামীকাল এই লেজেন্ডারি সিঙ্গার, লেজেন্ডারি কম্পোজার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে আমি গৌরব আজকে আপনার সঙ্গে অনেক কথা শেয়ার করব হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: স্কুল ফ্রেন্ড ছিলেন, তার টাইটেলও ছিল মুখোপাধ্যায়। তিনি হলেন সুভাষ মুখোপাধ্যায়, পরবর্তীকালে যিনি বিখ্যাত কবি হয়েছিলেন। এই দুইজনের বন্ধুত্ব কিন্তু আমরণ পর্যন্ত ছিল। তো রেডিও বাংলা নেট ডট কমে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু খণ্ডচিত্র আজকে আঁকছি আমি গৌরব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আবার কথা হচ্ছে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।
1: ওরে শোন শোন গেরোবাজ, খোপ থেকে বেরোবাজ, আকাশটা পেরোবাজ, যা রে যা, উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যা রে যা, যা যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, চোর কি, যা রে যা। ওরে শোন শোন গেরোবাজ, খোপ থেকে বেরোবাজ, আকাশটা পেরোবাজ, যা রে যা, উড়ে যা, যা রে যা।

0: যদি আর সব মিছে পালাবার পথ নাই রে।
1: কেন

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai baji maat. Emni din thakbe na khulbe bhai jor barat. Emni din thakbe na khulbe bhai jor barat. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai
1: baji maat. মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Eto Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Eto Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

স্কুলের পড়াশোনা শেষ করে হেমন্ত মুখোপাধ্যায় পৌঁছলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। যদিও তখন সেটা যাদবপুর ইউনিভার্সিটি হয়নি, যাদবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, এবং তিনি ঠিক করলেন যে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তেই শুরু করবেন। কিন্তু ভাগ্যে লেখা ছিল যে অন্য একটি বিষয়। তো রেডিও বাংলার ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন হেমন্ত মুখোপাধ্যায় একটি মিউজিক্যাল কম্পিটিশনে অংশ নিয়েছিলেন। বেসিক্যালি তার নেওয়ার কোনো রকম ইচ্ছেই ছিল না, কিন্তু বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের অনুরোধে তিনি কম্পিটিশনে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি রীতিমতন তাক লাগিয়ে দেন। আর তারপরেই লোকজন তার কথা ভাবতে শুরু করেন যে তাকে দিয়ে তো প্লেব্যাক করানো যেতেই পারে। আর তার ফলশ্রুতি তিনি পেয়েছিলেন আর কয়েকদিন পরেই। তো রেডিও বাংলানেট ডট কমে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আজকে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, আর সে কথাই আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন একবার হেমন্ত মুখোপাধ্যায়ের বেশ ভালো রকম শরীর খারাপ হয় এবং তারপরে ডক্টররা বলে দেন যে এত চাপ তার শরীরের পক্ষে নেওয়া সম্ভব নয়, কাজেই তাকে বাধ্য হয়ে ছাড়তে হয় ইঞ্জিনিয়ারিং। কিন্তু ভাগ্যে যে অন্য জিনিস লেখা ছিল। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তাকে মাঝপথেই ছাড়তে হয়, কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য জিনিস। ১৯৪০ খ্রিস্টাব্দে আলটিমেটলি হেমন্ত মুখোপাধ্যায় প্রথম ফিল্মে প্লেব্যাক করেন, আর সেই ফিল্মের মিউজিক ডাইরেক্টর ছিলেন আরও একজন লেজেন্ড, শচীন দেব বর্মন। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিন টিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বেশ কিছু কিংবদন্তি মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নাম ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরুন, ব্রেকের আগে আপনাকে বলছিলাম শচীন দেব বর্মনের কথা, যিনি প্রথম হেমন্ত মুখোপাধ্যায়কে ব্রেক দিয়েছিলেন। কিন্তু আরও একজন লেজেন্ডারি কম্পোজার, তার সঙ্গেও কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নাম একদম ওতপ্রোতভাবে জড়িত, সলিল চৌধুরী। সলিল চৌধুরী যখন ঠিক করলেন যে তিনি আলটিমেটলি নিজের কম্পোজিশন কাউকে দিয়ে গাওয়াবেন, তিনি পৌঁছলেন রেকর্ডিং কোম্পানিতে এবং সেখান থেকে তাকে নির্দেশ দেওয়া হলো যে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে। তিনি গেলেন হেমন্তবাবুর বাড়ি, অনেক গান শোনানোর পরেও কোনো গান পছন্দ হচ্ছে না। সলিলবাবু বেরিয়ে আসলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। বেরিয়ে আসার পরে হঠাৎ করে মনে হলো একটা গান তো শোনানো হয়নি। তিনি আবার ফিরে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে, গানটি শোনালেন। শুনে হেমন্তবাবু বললেন, আমি এই গানটি রেকর্ড করব। গানটি ছিল কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। এখান থেকেই জয় যাত্রা শুরু হয় আরও এক লেজেন্ডের, সলিল চৌধুরীর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু অজানা কিছু জানা কাহিনী নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আবার আমাদের কথা হচ্ছে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হেমন্ত মুখোপাধ্যায়ের নাম উঠলেই আরও একজনের নাম কিন্তু অবস্মরণীয়ভাবে এবং অবধারিতভাবে উঠে আসে। তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, তাই আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী। তো উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন একে অপরের পরিপূরক, মানে একজনের কণ্ঠস্বর আরেকজনের কণ্ঠস্বরের সঙ্গে যে কতটা ম্যাচ করতে পারে এটা ভাবতেই অবাক লাগে। এরকমও ঘটনা ঘটেছে যে যখন কিনা কোনো একটি ডায়লগ উত্তম কুমার হয়তো বলতে ভুলে গিয়েছেন, সেই সময় কিন্তু সেইটুকু কথা ডাব করে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর কেউ বুঝতেও পারেননি যে এটা উত্তম কুমারের গলা নয়। তো সাপমোচন এই ফিল্ম থেকে শুরু হয়েছিল এই দুইজনের জয়যাত্রা। পরবর্তীকালে একাধিক লেজেন্ডারি অবিস্মরণীয় সমস্ত গান আমরা উপহার পেয়েছি এই দুই জুটির থেকে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

শুধুমাত্র গায়ক কিংবা শুধুমাত্র কণ্ঠশিল্পী হিসেবে ধরলে হেমন্ত মুখোপাধ্যায়কে কখনোই বোঝা যাবে না, এতটাই বড় পরিব্যাপ্তি ওনার। তার মধ্যে আরও একটি অত্যন্ত বিরল প্রতিভা ছিল, সেটা হচ্ছে সুরকার, সুরস্রষ্টা। তিনি অত্যন্ত সহজভাবে এরকম বেশ কিছু কম্পোজিশন করেছেন যেগুলো এক কথায় অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য। এই সমস্ত কম্পোজিশনের পেছনে তার কাল্পনিক, তার কল্পনা শক্তি, তার সৃষ্টিশীলতাই অধিকাংশভাবে দায়ী। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায় এবং ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ,

আরও একটি উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু একজন লেখকও। আগে হ্যাঁ, তিনি রীতিমতন একটি নতুন ঘরানার সৃষ্টি করেছিলেন এই বাংলা সাহিত্যে। তো রেডিও বাংলার ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো যে কথা বলছিলাম যে খুব কম সংখ্যক কয়েকটি ছোট গল্প তিনি কিন্তু লিখেছিলেন, যা বেরিয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায়, এবং সেই ছোট গল্পের বিষয়বস্তু ছিল অদ্ভুতুড়ে। আগে হ্যাঁ, অদ্ভুতুড়ে। পরবর্তীকালে যে বিষয় নিয়ে অসাধারণ সমস্ত গল্প লিখে গিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তো সেই বিষয় কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথমই লিখতে শুরু করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। যদিও ব্যস্ততার জন্য তিনি সেই ব্যাপারটা আর কন্টিনিউ করতে পারেননি, কিন্তু এক্ষেত্রেও কিন্তু তিনি একজন ট্রেন্ড সেটার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং থাকবে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আরও একটি দিক ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে। তিনি কিন্তু একজন অত্যন্ত সাকসেসফুল প্রডিউসার। আগে হ্যাঁ, তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো এরকম বেশ কিছু ফিল্ম হেমন্ত মুখোপাধ্যায় প্রডিউস করেছেন যেগুলো কি না ইতিহাসের পাতায় লেখা রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ফিল্ম হল মৃণাল সেনের নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে সেই লেজেন্ডারি ফিল্ম যেখানে কালী ব্যানার্জির অসাধারণ অভিনয় আমাদের প্রভাবিত করে, আমাদের নিয়ে যায় অন্য এক জগতে। সেই ফিল্ম কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে সাকসেসফুল হয়েছিল রিলিজের বেশ কয়েক বছর পরে, কারণ এই ফিল্মটি প্রথম ফিল্ম যেটি ভারত বা স্বাধীন ভারতে ব্যান করা হয়েছিল, যদিও পরবর্তীকালে রিলিজ পায় এবং যথেষ্ট সেটি সাকসেসফুল হয়। এরকমই আরও একটি অত্যন্ত সাকসেসফুল ফিল্ম হচ্ছে বম্বে, তৎকালীন বম্বের বলিউডের ফিল্ম বিশ সাল বাদ, যেই ফিল্মের গানও আজ পর্যন্ত অমর। এই সমস্ত ফিল্মেই মিউজিক ডাইরেকশন দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লিড ভোকাল অবশ্যই তার ছিল। তো এরকমই আরও অনেক ঘটনা আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে, সেরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

যদিও আধুনিক গানেই তিনি সর্বাধিক জনপ্রিয় তার নিজস্ব গানে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের কথা উঠলেই কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নামও সবার উপরে থাকে। হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, এরা বলতে গেলে রবীন্দ্রসঙ্গীতে বাঙালি জাতির এক একজন অহংকার। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে তিনি প্রডিউসার হিসেবে অত্যন্ত সাকসেসফুল ছিলেন, ফিল্ম প্রডিউসার হিসেবে, কিন্তু তিনি কিন্তু কয়েকটি সিনেমার নির্দেশনাও করেছেন আগে। হ্যাঁ, তিনি ডাইরেক্টর হিসেবেও বেশ কিছু ফিল্ম আমাদের উপহার দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এক অবিস্মরণীয় ফিল্ম অদ্বিতীয়া। সেখানে দিনের শেষে ঘুমের দেশে গানটি হেমন্ত মুখোপাধ্যায় নিজে কণ্ঠে গিয়েছিলেন, যেটি কি না আজও আমাদের শিহরণ জাগায়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তার কারণ, আগামীকাল ওনার জন্মদিন, তাই আজকে গঙ্গা জলেই গঙ্গা পূজাটা সারলাম। কেমন লাগলো আপনার জানান, আমাকে আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

নমস্কার। আমরা বেশ কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলাম, তারপর একটু থমকে দাঁড়িয়েছিলাম কিছুদিনের জন্যে। উদ্দেশ্যটা ছিল খুবই সিম্পল, বিজ্ঞানকে একেবারে যাকে বলে জলবৎ তরলং, মানে সহজ করে সাবলীলভাবে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং বিজ্ঞানের সঙ্গে আমাদের এই দিন প্রতিদিনের জীবনের যে সম্পর্ক, নিগূঢ় সম্পর্ক, তাকে আরও বেশি করে কাছে আনা যায় মানুষের এবং তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার মানে ব্যাখ্যাটা আনা, যাতে একটা বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠে সামগ্রিকভাবে। তো আমরা প্রযুক্তি তক্ক গপ্প, যার মধ্যে যুক্তিতক্ক তো আছেই, প্রযুক্তিও আছে, আবার প্রো আমরা যাতে যেভাবে বলি যে হি ইজ এ প্রো, ইউনো, মানে তার একটা বিশেষজ্ঞ, সেই যুক্তিতক্কর ক্ষেত্রেও একজন প্রো, এরকম একজনকে আমরা খুঁজছিলাম। তো আমরা খুবই বলবো সৌভাগ্যবান যে আজকে আমরা আমাদের মধ্যে এই প্রযুক্তি তক্ক গপ্প বিভাগের নতুন করে শুরু করার জন্য যাকে আমরা পেয়েছি, প্রফেসর সৌম্যজিৎ রায়, প্রফেসর ডক্টর সৌম্যজিৎ রায়। উনি আইজার, যেটা দেশের অন্যতম একটা অগ্রণী প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ, তার অধ্যাপক। তাছাড়াও উনি রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, তার ফেলো মেম্বার। উনি আমেরিকান কেমিক্যাল সোসাইটি, যে তার কাউন্সিল মেম্বার, যেটা খুবই প্রেস্টিজিয়াস ব্যাপার। আর আমাদের একেবারে ওয়েস্ট বেঙ্গলে ঘরের মধ্যে যদি দেখি, তাহলে একাডেমি অফ সায়েন্স অ্যান্ড কেমিক্যাল, সায়েন্স অ্যান্ড কাউন্সিলে উনি সেই কাউন্সিলেও আছেন আর কি। পরিচয়টা বড় হয়ে গেলে অনেক সময় মনে রাখা মুশকিল হয়, ওটা আমাদের বিজ্ঞানের ঘাটতি আর কি, স্মৃতিশক্তি বা মেমোরি। তো সেটা নিয়ে আমরা সুযোগ পেলে আলোচনায় আসবো, কিন্তু আজকে তোমাকে পেয়ে আমরা প্রথমেই যেটা আমার মাথায় ঢুকছে, যে এই যে ধরো কেমিস্ট্রি, যেটা তোমার একেবারে নিজস্ব বিষয়, কেমিস্ট্রিটার মধ্যে আপাতভাবে একটা অসম্ভব জটিলতা, মানে আমি আমার যখন ছাত্র জীবনের কথা মনে পড়ি, ওই কেমিক্যাল কেমিস্ট্রির বা কেমিক্যাল সায়েন্স একটা ভাগ ছিল একটা সময় পর্যন্ত, তার ওই জটিল ইকুয়েশন মনে রাখা এবং ওই যে সমীকরণগুলো তৈরি করা, কার সঙ্গে কী মিশলে কী তৈরি হচ্ছে, এটা সব কিছু নিয়ে একটা বেশ জটিলতা এবং ভয়ের ব্যাপার ছিল, যেটা না ছোঁয়াই ভালো। অথচ তুমি সেই বিষয়টা নিয়েই এতদিন ধরে চর্চা করে এই জায়গাটায় পৌঁছেছ। এই যে কেমিক্যালের একটা দিক, কেমিস্ট্রির একটা দিক, তার আরেকটা দিক হচ্ছে খুব সামগ্রিকভাবে ধরলে, বা আমরা যদি বৃহৎ অর্থে ধরি, তাহলে কিন্তু আমরা খুব কথায় কথায় বলি যে এর সঙ্গে ওর কেমিস্ট্রিটা দারুণ, মানে এই যে মানবিক সম্পর্ক, তার মধ্যেও একটা প্রধান কোথাও রসায়ন, আমরা বাংলায় বললে বলি এদের দুজনের মধ্যে রসায়নটা খুব ভালো। তো এই যে রসায়ন, যেটাকে আমরা দুটো মানুষের মধ্যে বিচার করি, আর কেমিস্ট্রির যে রসায়ন, যেটা অত্যন্ত জটিল ব্যাপার, তো এই দুটোর মধ্যে তো নিশ্চয়ই তুমি আরও ভালো বলতে পারবে, বিজ্ঞান দর্শন সবই বোধহয় লুকিয়ে আছে। তো দুটোর মধ্যে কি কোনো মিল আছে, না দুটো একবারে ডাইভার্জেন্ট দুটো বিষয়, নাকি কোথাও না কোথাও কনভার্জ করছে?

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: না, দারুণ প্রশ্ন। আসলে যদি আমরা সেইভাবে ধরো তোমার দেখি, তাহলে কেমিস্ট্রি বা রসায়নের সঙ্গে দর্শন যেরকম ভাবে জড়িয়ে আছে, সেরকম ভাবে এই যে মানুষে মানুষের যে রসায়ন সেটাও নানানভাবে জড়িয়ে আছে। এবার তার মধ্যে কিরকম ভাবে, কারণ ধরো রিচার্ড ফাইনম্যানটা খুব সুন্দর কথা বলেছিলেন শেষ জীবনের দিকে, খুব দার্শনিক এবং খুব কাব্যিক একটা কথা বলেছিলেন, যে মানে যেখানে তিনি বলেছেন যে আমি হচ্ছি এক একরাশ অণুর সমাহার, যে তার মহাবিশ্বের দিকে অত্যন্ত তুচ্ছ নগণ্য একজন হিসেবে তাকিয়ে দেখছে, একটা মহাকাশের মহাবিশ্বের অসংখ্য কোটি কোটি সৃষ্টির মধ্যে একটা ছোট্ট সৃষ্টি, আর সেই বিষয়ের মধ্যে জড়িয়ে রয়েছে, অথচ সে হচ্ছে এক লক্ষ লক্ষ কোটি কোটি অণুর সমাহার। কাজেই বিস্ময়কে বিস্ময়ের সঙ্গে বিস্ময়কে দেখা এবং বিস্ময়ের সঙ্গে বিস্ময়ের যে মাখামাখি, সেই আঙ্গিকটা ফাইনম্যানের ওই কথার মধ্যে ভীষণভাবে জড়িয়ে রয়েছে, কাজে এটা ভীষণভাবে মনে হয় প্রাসঙ্গিক। এবার ধরো আমরা যদি নিজেদেরকে ভাবি, আমাদের মধ্যে ধরো প্রথম কথা হচ্ছে, যেমন আমরা কথা কথা বলি না আইস ব্রেকার, হ্যাঁ, এবার সেটা কি মানে বেসিক্যালি
1: মানে বরফ গলছে যেটাকে বলছে,
0: এবার সেখানে যদি কেমিস্ট্রিটা শুরু হয়, একটা মানুষের মানুষের যে রসায়নটা শুরু হয় সেটা আমরা কিভাবে দেখতে পাই, যেমন ধরো আমি এবার একদম তাত্ত্বিক দিক থেকে, রসায়নের তাত্ত্বিক কোণ থেকে, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এর একদম থেকে দেখতে গেলে, যে অ্যাবসলিউট জিরো ছাড়া সবসময় যে অণুগুলোর মধ্যে একটা কম্পন হয়, একটা কাঁপতেই থাকে, এবং তাদের মধ্যে একটা শক্তির আদান প্রদান চলতেই থাকে। এবার যদি না সে অ্যাবসলিউট জিরোতে থাকে, অর্থাৎ সে যখন একটা সামান্য নর্মাল রুম টেম্পারেচার, অর্থাৎ এই ঘরের তাপমাত্রা যেটা, সেই তাপমাত্রায় যখন সে থাকে, তখন তার মধ্যে একটা শক্তির আদান প্রদান হয়, এবং সেই শক্তির আদান প্রদানের থেকেই কিন্তু তৈরি হয়েছে জীবন, তৈরি হয়েছে জীবনের যাবতীয় তাত্ত্বিকতা, যাবতীয় বাস্তবিকতা সব। আর সেখানে কয়েক ডিগ্রি এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এবং সেখানেও কিন্তু ওই কেমিস্ট্রি আছে, এবং সেই যে কেমিস্ট্রি বা যে রসায়নের যে আঙ্গিকটা ধরা আছে এই সুন্দর তাপমাত্রার রেঞ্জে, যেমন মনে করো জীবনের উদ্ভাবন রয়েছে শুধু তাপমাত্রাই নয়, অক্সিজেন, আজকে অক্সিজেন 20% জীবন দারুণভাবে উৎসাহিত হয়, অথচ এটাই যদি 19% হয়ে গিয়ে পৌঁছবে তাহলে আমি তুমি আজকে বসে কথা বলতে পারতাম, আবার যদি 21% চলে যায় তাহলে দাবানল চলে যায়। এই যে একটা সাম্যের সমীকরণ যেটা রসায়ন লিখে দিয়েছে প্রত্যন্ত সৃষ্টির মধ্যে, এবং সেই সৃষ্টির থেকে উৎসারিত হয়েছে যাবতীয় রসায়ন, এবং সেখানেই এই যে রুম টেম্পারেচার অর্থাৎ ঘরের তাপমাত্রা, সেই তাপমাত্রাতেই কিন্তু যাবতীয় কেমিস্ট্রি তৈরি হয়েছে। এবং ঠিক একইভাবে মানুষের আঙ্গিকে দেখতে গেলে দেখতে হবে যে মানুষ যদি দুজন মানুষ দুজনের সঙ্গে কথা না বলে, দুজনের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, কোনো শক্তির আদান প্রদান নেই, অর্থাৎ কথা বলাটাও তো এক ধরনের শক্তির আদান প্রদান, সেই কমিউনিকেশন নেই, সেই যোগাযোগ নেই, সেই সংযোগ নেই, তাহলে তাদের মধ্যে কোনো কথা হবে না, তখন কোনো সংলাপ তৈরি হবে না, জীবনের যে মাধুরী সেই মাধুরী আসবে না, সেটাকে আমরা বলতে পারি অ্যাবসলিউট জিরোর মতো অনেকটা, যেখানে অণুরা সব স্থির, যেখানে সৃষ্টি উচ্চারিত হচ্ছে না, যেখানে সৃষ্টি নেই। আবার মানবিক ক্ষেত্রে বা মানুষের থেকে দেখতে গেলে, দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সেখানে কোনো সৃষ্টি উচ্চারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এই যে আঙ্গিক সেইটা আমরা বলতে পারি অ্যাবসলিউট জিরো।

আবার যখন টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যখন আস্তে আস্তে আস্তে আস্তে বাড়তে শুরু করছে, তখন মানুষে মানুষে কথা বলার তো অণুতে অণুতে যে সংলাপ, সেই অণুগুলোর সংলাপও কিন্তু শুরু হচ্ছে। কারণ আমি যে এই কথাগুলো বলছি এর মানে আমার মধ্যে, আমার শরীরের মধ্যেও কিন্তু অসংখ্য অণু, পরমাণু, অসংখ্য সিগনাল প্রসেসিং সেগুলো সামগ্রিকভাবে চলছে, এবং সেটাও কিন্তু আসলে তার মাধ্যমে যে কথাবার্তার মাধ্যমে আমরা যে কথা বলছি বা যে সংলাপ করছি সেটাও কিন্তু কেমিস্ট্রির মাধ্যমেই প্রবাহিত হচ্ছে, রসায়নের মাধ্যমেই প্রবাহিত হচ্ছে। এবং সেইখানে আসছে আইস ব্রেকার, অর্থাৎ বরফ গলছে এবং অণুতে অণুতে সংলাপ আসছে, মানুষে মানুষেও ঠিক সেইভাবে কথার মাধ্যমে সেই তাপমাত্রা, সেই তাপগতিবিদ্যার অ্যাঙ্গেলে বলতে গেলে বা কোন থেকে বলতে গেলে সেখানেও একটা কথা শুরু হচ্ছে, একটা সংলাপ শুরু হচ্ছে, মানুষে মানুষের যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ বন্ডিং তৈরি হচ্ছে। আর বন্ডিংটা কি? বন্ডিংটা রসায়নের অ্যাঙ্গেলে দেখতে গেলে বা রসায়নের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সেটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান, এবং সেই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে সংযোগ আরও সুদৃঢ়ভাবে স্থাপিত হচ্ছে। কাজেই এইভাবে আমরা অনেকটা এই রসায়ন, মানুষের রসায়ন, মানুষে মানুষে যে রসায়ন বা মানুষে মানুষে যে কেমিস্ট্রি তুমি যেটা সুন্দর করে বললে, তার সঙ্গে রসায়নের অণুতে অণুতে যে রসায়ন তার যেন একটা মেলবন্ধন কোথাও না কোথাও জড়িয়ে চলেছে।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: যেটা তুমি সুন্দরভাবে বিজ্ঞানের সঙ্গে দর্শনকে মিশিয়ে বললে, সেটাকেই আবার যেহেতু আমরা দুজনেই বসে আছি এই বঙ্গে বাংলায়, এবং সেখানে আমরা যাই করি, যাই আলোচনা করি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বোধ হয় কিছু করা যায় না। কারণ ওই ভদ্রলোক গত বছর আগে বসে সম্ভাব্য যা যা পরিস্থিতি হতে পারে, যা যা বিষয়ে আলোচনা হতে পারে, সবই লিখে দিয়ে গেছেন। তো আমার তোমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে ওই যে লাইনটা, যে শুধু তোমার বাণী নয় বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। তো এই যে প্রাণে পরশখানি দেওয়া, এটাই কি তুমি বলতে চাইছো রবীন্দ্র? এই যে প্রাণে পরশটা দিলেই রসায়নটা তৈরি হয়, যেটা অণুপরমাণুর তুমি সমীকরণ বলো, বিকিরণ বলো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই যে আদান প্রদান, এইটা তো তখনই হয় যখন ওই মাঝে মাঝে প্রাণে তোমার পরশ, ওই মাঝে মাঝে প্রাণে পরশখানি দেওয়া বোধ হয়।
1: একদম একদম সেটাই, মানে এই যে প্রাণের পরশ ছুঁয়ে দেওয়া, বা এই যে সেটাকেই আমরা বলতে পারি যে বেসিক্যালি যেটা নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া তাদের সম্মিলিত উচ্চারণ থেকে জীবন বিকশিত হয় বা জীবনের স্ফুরণ ঘটে, এবং সেটাই হচ্ছে প্রাণের পরশ। এবং সেটাও যদি তুমি আবার রাসায়নিকভাবে বা কেমিস্ট্রি অ্যাঙ্গেল থেকে দেখতে চাও, তাহলে সেটাই হচ্ছে ধরো হিমোগ্লোবিন। সেখানেও ধরো যে যে স্ট্রাকচার, যে অণুরা হাত ধরাধরি করে যেরকম দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার সঙ্গে সেখানে একটা পরফাইরিনের একটা রিং রয়েছে, তার মাঝখানে বসে রয়েছে আয়রন, আয়রনের অ্যাটম। আবার এটাকেই আয়রনের জায়গায় তুমি যখন ম্যাগনেশিয়াম করে দিচ্ছ, তখন সেটাই হয়ে যাচ্ছে ক্লোরোফিল। অর্থাৎ দেখো কি সুন্দরভাবে রবীন্দ্রনাথের কথাতেই বলতে গেলে, একদিকে সেই আলোর সংশ্লেষে শালক সংশ্লেষ হচ্ছে, আবার অন্যদিকে সেই শালক সংশ্লেষ থেকে সংজাত যে যা কিছু তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লুকোজ বলো বা অন্যান্য জিনিস, সেটাই আবার ভেঙে গিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল, তার মাধ্যমে সেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটাই আবার শক্তি, যে শক্তিটা সূর্যের শক্তি যেটা ধরা রইল গ্লুকোজের মধ্যে, সেটাই ভেঙে গেল, অর্থাৎ শর্করার মধ্যে সেটাই ভেঙে গেল, কার্বোহাইড্রেটই ভেঙে গেল আবার কার্বন আর হাইড্রেট অর্থাৎ জলে, এবং সেভাবেই তোমার জীবনের যে স্ফুরণ, জীবনের যে সংরক্ষণ সেটাও হয়ে চলেছে। অর্থাৎ একদিকে শক্তিকে ধারণ করা, এবং সেই ধারণকে ধারণ করা শক্তিকে ভেঙে নতুন শক্তি দিয়ে জীবনকে ধারণ করা, এটাই হচ্ছে রসায়নের একটা অন্যতম সুন্দর সঙ্গীত। এবং সেই সঙ্গীতেই প্রাণের পরশ রবীন্দ্রনাথের কথায় ছুঁয়ে যাচ্ছে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: তুমি যে টেম্পারেচারের কথা বলছিলে, যে ঘরের স্বাভাবিক তাপমাত্রা, সেটা বোধ হয় ওই আগুনের পরশমণি ছোঁয়া প্রাণের মধ্যে ওই টেম্পারেচারটা, যে তাপমাত্রা তুমি সুন্দরভাবে বলছিলে, 21 ডিগ্রিতে গেলে কি হবে, 19 ডিগ্রিতে গেলে কি হবে, সেটারও একটা কোনো হয়তো ছোঁয়া বা কিছু একটা রিফ্লেকশন আছে।
1: ঠিক
0: এইখানটাতেই শালক সংসারের কথা বললে, যে জীবনে শালক সংসারের ভূমিকাটা খুবই অপরিসীমই বলতে পারো। আমার একটা ছোট্ট অ্যানেকডোট দিয়ে, তখন আমার একটু ছাদে বাগান টাগান করার শখ ছিল, তো বাড়ির ছাদে যেটা করেছিলাম সেখানে একসময় আমার মেয়ে তখন অনেক ছোট, তো আমি জল দিতে উঠতাম, ও উঠত। একটি গাছ টবে একটু প্রায় মৃতপ্রায় শুকিয়ে যেরকম হয় একটা বয়স হয়ে গিয়েছিল, তো সে ওটা দেখে বলতো যে দেখ গাছটা প্রায় মরে যাওয়ার জোগাড় হয়েছে, মরে যাচ্ছে, এবার তুলে ফেলতে হবে। তো একদিন দুদিন জল দেওয়ার পরই হঠাৎ সেই গাছটাই আবার প্রাণবন্ত হয়ে, তো বললো বাবা কী করে, শুধু জল দিলে, আমরা শুধু জল না, ওই যে সূর্যের আলোটা পেলো উপর থেকে জলটা, যে শালক সংস্থা যেটাকে ফটোসিনথেসিস বলে, সেটা হওয়াতেই ও কিরম খিলখিলিয়ে উঠলো আর কি। তো খিলখিলিয়ে শব্দটা ওই বলেছিল ইনফ্যাক্ট, যে আমার আর অন্যত কিছু দরকার নেই, ওরা কত সহজে শুধু আলো আর জলেই খুশি হয়ে ওঠে, আমাদের কত কী চাই আর কি। তো এই যে গাছের বা উদ্ভিদের শালক সংশ্লেষ, তার মধ্যেও কিন্তু একটা লাইফ লেসন আছে, যে বোধহয় বাঁচতে বা বিকশিত হয়ে শালক সংশ্লেষটাই জড়িত, খুব বেশি কিছু যে লাগে তার নয়। তো সেটার মধ্যেও একটা রসায়নই লুকিয়ে আছে, যে ওই যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা, যেটার জন্য বেশি কিছু লাগছে না, আলো জল ক্লোরোফিল এটা দিয়েই হয়ে যাচ্ছে আর কি। এই জায়গাটাতেই আমার নেক্সট প্রশ্ন, যেটা তোমার কাছে, বা প্রশ্ন বলবো না কারণ এটা আমরা আড্ডা দিতে বসেছি, মনের মধ্যে যেটা ঘুরপাক খাচ্ছে, ধরো আজকের একেবারে একটা টপিক্যাল বিষয় যেন ধরি, সবাই আমরা মানে আমাদের ইন্ডিভিজুয়াল স্ক্রিন টাইম, যেটাকে আমরা ব্যাখ্যা করছি পজিটিভলি মি টাইম বলে, যে সবাই স্ক্রিনে মোবাইল স্ক্রিনে কিছু না কিছু করছি, লোকের সঙ্গে লোকে কথা না বলে চ্যাট হচ্ছে, ফেসবুকে হচ্ছে, মেসেঞ্জারে হচ্ছে। তো এই যে কথা বলাটা, এটাও কথা বলা, কিন্তু এই কথা বলার মধ্যে কি ওই রসায়নটা তৈরি হতে পারে, না রসায়নটা কোথাও ধাক্কা খায়? বিকজ যেটা আমরা একটু আলোচনা করছিলাম, যে এর মধ্যে বোধহয় সবসময় প্রাণের পরশটা থাকে না, এটাকে বৈজ্ঞানিকভাবে, বা যেহেতু তোমার কিছু বইয়ের লেখা আমি পড়ছিলাম, তার মধ্যে বিজ্ঞান যতটা আছে সবটা হয়তো আমাদের জন্য বোধগম্য হয় না অবিজ্ঞানের ছাত্রের জন্য, কিন্তু একটা দর্শন আছে, গভীর দর্শন বোধ আছে। সেই জন্য তোমার কাছে এই প্রশ্নটা, যে এই যে শুধু একটা স্ক্রিনে যোগাযোগ, এইটা থেকে যে রসায়নটা তৈরি হয়, সেই রসায়নটা কতটা এফেক্টিভ, বা এটা অ্যাকচুয়াল রসায়নটা তৈরি অ্যাট অল হয় কি?
1: হ্যাঁ, এটাও খুব সুন্দর প্রশ্ন। এখন তুমি যদি দেখো আজকের, যেমন ধরো আমার ছেলেদের যে জেনারেশন, সেই জেনারেশনে তারা একটা সম্পূর্ণ অন্য জগতের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ সৃষ্টি করছে বা যোগাযোগ তৈরি করছে। এবার সেই যে রসায়নটা, যেমন ধরো আমার ছেলে খুব গেমিংয়ের মধ্যে আছে, খুব গেম খেলতে ভালোবাসে, এবার সে যখন গেম খেলছে তখন সেই গেম খেলছে টিম নিয়ে, এবার সেই টিমের কাউকেই হয়তো সে চেনে না, এবং এমনও হয়েছে তার থেকে অনেক বড় বয়সের একজন খেলছে তার সঙ্গে, আমি তাকে বলতে যাওয়ায়, মানে আমার ছেলেকে বলতে যাওয়ায় সে খুব বিরক্ত হলো, কারণ সে বলছে আমি তো তোমার বন্ধু নিয়ে কোনো কথা বলিনি, তুমি আমার বন্ধুকে নিয়ে কেন কথা বলবে। অর্থাৎ বন্ধুত্ব স্থাপিত হয়েছে খেলতে খেলতে, এবং সেখানেও কিন্তু তাদের বন্ধুত্বটা কীভাবে হচ্ছে, চ্যাট করে করে, অর্থাৎ তুমি যেরকম বললে স্ক্রিন টাইম, স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছে আমি এখন এই করছি, আমি এখন ওই করছি, সেইভাবে বন্ধুত্বটা স্থাপিত হচ্ছে। অর্থাৎ তুমি যদি সেইভাবে দেখো, তাহলে আমি বলবো আমাদের রসায়নের যে ডিএনএ, সেটা হচ্ছে অক্ষর, শব্দ, অর্থাৎ শব্দ ব্রহ্ম যেটা বলা হয়, সেখানে কিন্তু সেই শব্দের মধ্যে শব্দায়িত হচ্ছে জীবনের রসায়ন, এবং সেটাই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আজকে যেরকম জায়গায় প্রযুক্তি গিয়ে দাঁড়িয়েছে, সেখানে হয়তো এমনও একটা সময় আসবে যখন হলোগ্রামের মাধ্যমে আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবো। আজকে যেটা খুব সীমিতভাবে প্রচারিত, সেটা হয়তো একসময় খুব স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যেমন আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা ভাবতেই পারতাম না যে ভিডিও চ্যাটের মাধ্যমে কথাবার্তা এত সুন্দরভাবে বলা যাবে। অর্থাৎ সেই রকমভাবে যদি হলোগ্রামের মাধ্যমে কথা হয়, অথবা আরও পরের দিকে গেলে যদি ধরো তোমার নিউরোনাল কানেকশানগুলো যদি সেইভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের ভাবনাগুলোই ইলেকট্রিক্যাল ইম্পালস হয়ে একে অন্যের মধ্যে প্রবাহিত হবে। অর্থাৎ শব্দের মাধ্যমে যে সংযোগ, সেই সংযোগ হয়তো তার আগে যেটা থাকে সেটা হচ্ছে ভাবনার শব্দায়ন, এবং এই ভাবনা বা চিন্তার শব্দায়ন সেটা আমাদের মনের মধ্যে হয়ে গিয়ে সেটা শব্দায়িত হয়, দিয়ে তারপর সেই শব্দায়িত প্রবাহ হয়, এবং সেই প্রবাহটা তোমার মধ্যে যখন গেল তুমি সেটাকে ধারণ করলে, করে নিজের মধ্যে করে আত্মবিশ্লেষণ করে তুমি সেটাকে বিশ্লেষণ করে তারপর একটা মরফিজম হয়, অর্থাৎ মেলানো হয়, এবং সেই মেলানোর মাধ্যমে তখন তোমার চেনা যে ভাবনাটা তার উপর তুমি একটা যেন শব্দের জামা পরিয়ে নিলে, দিয়ে তুমি আমার কথাটা বুঝতে পারো। এবার ঠিক এই একই জিনিস, একই ভাবনা কিন্তু অন্যভাবেও হতে পারে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: অর্থাৎ তুমি যে বলছো স্ক্রিনের মধ্যে লেখা, এবার সেই লেখাটার হয়তো আজকে যেমন SMS এর যে ভাষা, সে ভাষা আমি বুঝতে পারি না। আমি বাঙালি কিন্তু আমি আজকে অল্প বয়সী ছেলে মেয়েদের SMS এর ভাষা আমি বুঝতে পারবো না। অর্থাৎ তার মধ্যে বিবর্তন হচ্ছে, আমি হয়তো বুঝতে পারি না কিন্তু তার বন্ধু বা বান্ধবী সে কিন্তু বুঝতে পারবে।
1: এই যে ইমোটিকন না ইমোকন, এই ল্যাঙ্গুয়েজটা ইজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ।
0: হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু সেটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ তো বটে। কাজেই সেইখানে তুমি যদি গ্রামার, যেমন চমস্কি যে কথাটা বলেছেন গ্রামার, এবার এই গ্রামারটা কিন্তু বেসিক্যালি মনের একটা সংগঠন, মননের সংগঠন, মনের থেকে বলা ভালো মননের সংগঠন, এবং তার মধ্যে তোমার ম্যাপিং হচ্ছে। সেই জন্য চমস্কিরই কথা একটা খুব সুন্দর অন ল্যাঙ্গুয়েজেস চমস্কি বলছেন, যে নাম চমস্কি বলছেন যে যখন কোনো উদ্বাস্তু নতুন জায়গায় গিয়ে শিশু সে নতুন শব্দ নতুন ভাবনা তুলছে, তখন সে অনেক সময় তার নিজের যে ভাষা সেটা ওই জায়গার ভাষার মধ্যে সংমিশ্রণ করে দিচ্ছে, এবং করে দিয়ে হয়তো গ্রামারে সে তার মধ্যে খুঁত থেকে যাচ্ছে কিন্তু কথাটা যথেষ্টভাবেই বোঝা যাচ্ছে। এবং সেই থেকেই তিনি বলেছেন যে ক্রিওল যেটা তৈরি হয় সেই ক্রিওলের সংশ্লেষ উনি এইভাবে বলেছেন। এবার ক্রিওলটা, ক্রিওল হচ্ছে ডিফেক্টস ইন কেমিস্ট্রি বা এরার্স ইন কেমিস্ট্রি। এবার ভুল নিয়েও আবার যেমন অনেক সুন্দর সুন্দর কথা হয়,
1: যেমন তুমি যে উদাহরণগুলো দিচ্ছিলে তাতেই ধরো এই যে হোয়াটসঅ্যাপ SMS, এখানে কিন্তু ভুল বলে কিছু নেই, ভুলের কনসেপ্টটাই চলে যাচ্ছে, যে কোনো স্পেলিং যে কোনো গ্রামার সব চলে যাচ্ছে,
0: সব চলে যাচ্ছে,
1: হোয়াটসঅ্যাপ মেসেজে সব কিছু চলতে হয়, এরকম একটা
0: ব্যাপার। ঠিক, এবং সেখান থেকেও কিন্তু আবার মানে তোমার সৃষ্টির যে সম্ভাবনা সেটাও কিন্তু উচ্চারিত হয়। যেমন মনে করো DNA এর মধ্যে যখন কোনো এরার হয়, কপিং এরার, অর্থাৎ যখন যেটা সে তো টুকে চলে যায় বা সেই টোকার মধ্যে কোনো ছোট্ট ভুল হয়ে গেল, সেই কপিং এরারের মধ্যে দিয়ে যে জিনিসটা হয় সেটাই কিন্তু নতুনভাবে বিবর্তনকে এনে দেয়। সেটা নিয়ে আমরা পরে হয়তো কথা বলবো, এবং এই নিয়ে
1: ভুল থেকেই বলছো
0: বিবর্তন, হ্যাঁ সৃষ্টির বিবর্তন। এবার ভুল থেকেও আবার মৃত্যুও আসতে পারে, সেটা হচ্ছে ক্যান্সার, এবং এই নিয়ে
1: ভুল থেকেই বলছো
0: বিবর্তন, হ্যাঁ সৃষ্টির বিবর্তন। এবার ভুল থেকেও আবার মৃত্যুও আসতে পারে, সেটা হচ্ছে

ভাষা, এবং সেই ভাষা সমস্ত সৃষ্টির মধ্যে সঞ্চারিত, সেটাই কেমিস্ট্রি। আমরা এই যে ঘরে বসে আছি এখানে সমস্ত কিছুটাই, পুরো সব কিছুর মধ্যেই কেমিস্ট্রি রয়েছে। এবং আমি আবার সালোক সংশ্লেষের কথায় যদি ফিরে যাই, সেখানে আমি একটা খুব সুন্দর করে জিনিস ভাবানোর চেষ্টা করব তোমাকে বা সবাইকে, সেটা হচ্ছে তুমি একদিকে দেখো কিচ্ছু নেই, শুধু সূর্যের আলো বা আলো, আলো রয়েছে, আলোটা এসে একটা ক্লোরোফিলের ওপর পড়ছে বা একটা মিডিয়ামের ওপর পড়ছে, এসে দিয়ে কী হচ্ছে, সেই আলো জলকে ভাঙছে। তুমি যেটা বললে কিচ্ছু দিতে হয়নি, তোমার মেয়ে যেরকম বলেছিল যে জলকে একটু জল দিলে গাছের ওপর গাছটা খিলখিলিয়ে উঠলো, এই খিলখিলিয়ে ওঠার রসায়নটা কি, জলকে তুমি ভাঙলে, কে ভাঙতে সাহায্য করলো, ওই ক্লোরোফিল, মনে করো একটা অণু, জাস্ট আর কিচ্ছু না। এবার সে সূর্যের আলোটা নিয়ে জলকে ভাঙলো, ভেঙে জলকে কি করলো, জল আমরা জানি H2O, এটা সবাই আমরা জানি, তার মানে জলকে ভেঙে তৈরি করলো সে অক্সিজেন আর হাইড্রোজেন। কিন্তু সে সেইভাবে করছে না, সে কী করছে, সে প্রোটন অর্থাৎ H+ এবং OH- করে দিচ্ছে। এবার এই OH- অর্থাৎ এই হাইড্রোক্সিল থেকে সে এবার ইলেকট্রনকে কিছুটা বের করে নিচ্ছে। এই যে ইলেকট্রন বেরিয়ে গেল, সেটাই কোনো পোটেনশিয়াল ফিল্ডের মধ্যে পড়লে সেই তখন শক্তি হয়ে গেল। আর এই যে ফিল্ডটা, এটা তো আর ফিজিক্সের ল্যাবরেটরি নয়, এখানে নানা ধরনের এনজাইম অর্থাৎ জৈব অনুঘটক তারা এই ফিল্ডটাকে তৈরি করছে, করে সেই শক্তিটা দিচ্ছে, সেই শক্তিতে গাছ কিন্তু খিলখিলিয়ে উঠছে। এবার এটাকে নিয়ে যাচ্ছে, এটাকে অনেকটা একটা ছোট্ট পিঁপড়ের অনেকটা শক্তি দিয়ে মাটির মণ্ড তোলার মতো পাহাড়ের ওপর, সেইভাবে সে এনার্জিটাকে র্যাম্প আপ করছে, অর্থাৎ শক্তিটাকে তুলছে, তুলে এবার সেই শক্তিটাকে ধরে রাখলো। এইবার সেই শক্তি অর্থাৎ সেই ইলেকট্রন সেইটা গিয়ে প্রোটনের মাথায় বসছে, বসে হাইড্রাইড তৈরি করছে, অর্থাৎ H- তৈরি করছে। এরপর আসছে কার্বন ডাইঅক্সাইডের পালা, এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সেই শক্তিটা সঞ্চারিত হচ্ছে, হয়ে গিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বন এবং জল এটাই মিলে গিয়ে হাত ধরাধরি করে শক্তি, সেটাই আমরা মানুষ হিসেবে যখন খাচ্ছি, সেই গ্লুকোজই খাই আর ভালো প্রোটিনই খাই, যাই করি সেগুলো পরবর্তীকালে হচ্ছে, সেখান থেকে সেগুলো ভেঙে আমরা শক্তি পাচ্ছি। অর্থাৎ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তিনি খুব সুন্দরভাবে বলতেন যে আমি খেয়ে এসেছি, তার মানে কি, আমি এক গাদা ইলেকট্রন খেয়েছি, অর্থাৎ সেই ইলেকট্রন যে তৈরি হয়ে গেল এই ফিল্ডের মধ্যে দিয়ে চলার মধ্যে দিয়ে, সে কিন্তু শক্তি পাচ্ছে, এবং সেই শক্তি থেকেই যাবতীয় জীবন প্রবাহিত হচ্ছে।

0: মানে তুমি এক্ষুনি যেটা বলছিলে ব্যাখ্যা করলে বা আলোচনা করলে, মানে আমরা ধরো কোনো রোগ হলো বা অসুখ হলো, ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিল, এই যে পুরো প্রক্রিয়াটা, এরা হচ্ছে জীববিজ্ঞান, অ্যানাটমি, প্রাণী এইসবের বিশেষজ্ঞ। কিন্তু আলটিমেটলি এরা যেটা দিচ্ছেন প্রতিষেধকই বলো যাই বলো, ভেতরে গিয়ে যেটা হচ্ছে সেটা একটা রসায়ন, একটা কেমিক্যাল রিয়াকশন,
1: একদম।
0: কারণ ওই ভাঙা ভাঙির একটা খেলা, ভাঙা গড়ার খেলা চলছে আর কি, ইলেকট্রন হোক প্রোটন হোক যেটাকে ভেঙে, অর্থাৎ ফার্মাসিউটিক্যালস হোক অ্যানাটমি হোক ব্যাকটেরিয়া হোক, যেটা হচ্ছে আলটিমেটলি ইট লিডস টু আ বয়েলস ডাউন টু একটা কেমিক্যাল রিয়াকশন। এবং আমরা খাবার খেলে যেটা হজম আমরা বলি, এই যে মেটাবলিজম, এটার পেছনেও একটা রসায়নের খেলাই কিন্তু
1: আমি খুব সহজ করে বলছি, হয়তো ওভার সিম্পলিফাইও করছি কিছুটা। এবার তার মাধ্যমে শক্তি তৈরি হবে, এবার সেই শক্তিটা কিন্তু শ্বাস প্রশ্বাসের মধ্যেই তৈরি হচ্ছে। অর্থাৎ তুমি দেখবে ডাক্তাররা বলে থাকেন, তুমি যেহেতু ডাক্তারের কথা অবতারণা করলে তাই আমি বলছি, ডাক্তাররা বলে থাকেন যখন কারো ইউরিনেশন বন্ধ হয়ে যায় সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল, তার মানে তিনি হয়তো মৃত্যুর কাছাকাছি রয়েছে। কারণ সেইটা তার মানে হচ্ছে জল তৈরি হচ্ছে না, এবং জল কার প্রোডাক্ট, ওই কার্বোহাইড্রেটকে ভেঙে যে শক্তি হচ্ছে তার এন্ড প্রোডাক্ট কিন্তু জল, এনার্জি। অর্থাৎ এই জল তৈরি হওয়া বন্ধ হয়ে যাওয়া মানে শ্বাস প্রশ্বাস করে যে তোমার শক্তিটা তৈরি হচ্ছে সেই শক্তির সংশ্লেষ কোথাও হয়তো আটকে গেছে। এবং সেভাবেই মানে তুমি ডাক্তারি শাস্ত্রে চিকিৎসা শাস্ত্রেও এই বেসিক কেমিস্ট্রি বা একদম প্রাথমিক যে রসায়ন সেই ভাবনাটা কিন্তু জড়িয়ে রয়েছে।
0: এই যে ক্রিয়েটিনিনের সমস্যা বলো, যার থেকে ইউরিনেশন বন্ধ হয়, জল তৈরি বন্ধ হয়, সেটাকে একটা ক্রিটিক্যাল সমস্যা হিসেবে ধরা হয়। এইটা থেকে তাহলে আর একটা একটু আরো ব্রডলি চিন্তা করলে যেটা দেখা যাচ্ছে, যেটা আমাদেরই বাংলারই একজন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, যিনি হয়তো যতটা নাম হওয়া উচিত ছিল সেভাবে হয়নি, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, ওনার যে এই ঈশ্বর কণিকার যে কনসেপ্ট, সেটাও কিন্তু ওই একটা মহা অনুপরম পরমাণুরই খেলা। এবং এই যে ঈশ্বরকে আমরা যদি অন্যভাবে না দেখে সর্বশক্তিমান, যিনি এনার্জি তৈরি করেন এবং এই জীবিকা শক্তিটা, এটাকে চালিকা শক্তি যদি বলি, সেইটাকে চালু রাখেন, সেগুলো অনুপরমাণুকে ভেঙে, সেই ব্যাখ্যাতেও আমরা পৌঁছতে পারি, সেটাও একটা রসায়ন। মানে অনুপরমাণুকে ভেঙে তুমি যেটাকে বললে ডাইহাইড্রোজেন তৈরি করা, কার্বন ডাইঅক্সাইড তৈরি করা, তার থেকে আবার জল এবং শক্তির যে প্রবাহ, অর্থাৎ এটাও একটা সাস্টেনেবিলিটি, এটাও যে চলছে বিকজ অফ দ্যাট ঈশ্বর কণিকাই বলো বা যে নামই দাও না কেন।
1: একদম একদম। এবং এইখানে একটা আরেকটুখানি আমরা হয়তো একটুখানি আলোচনাটা হয়তো একটু অন্যদিকে ঘুরে যাবে, কারণ তুমি ঈশ্বর কণিকা বা বোসনের অবতারণা করলে, এবার সেইখানে যেটা বলতে হয় সেখানে আমি বলবো হয়তো পিরিয়ডিক টেবিলটা আরও বেশি রেলেভেন্ট, পর্যায় সারণী হয়তো আরও বেশি কাছের। তার কারণ হচ্ছে পর্যায় সারণী এই এই প্রসঙ্গে খুব সুন্দর একটা বই আছে ফ্রাঙ্ক উইলচেকে, যিনি নোবেল লরিয়েট, তার একটা বই আছে লঙিং ফর হারমোনিস। এবং সেখানে তিনি একটা সুন্দর কথা ব্যবহার করেছেন যেটা আমার আজও মনে ধরে আছে, সেটা হচ্ছে কসমিক কুকিং। অর্থাৎ এই যে কসমিক কুকিং হচ্ছে, এইগুলো হচ্ছে নানা ধরনের প্রাথমিক যে কণা তারা তৈরি হচ্ছে, এবং তারা কিন্তু মানে প্রতিসমতার নিয়ম মেনে সজ্জায়িত হচ্ছে। এবং সেই যে সজ্জা, অর্থাৎ সেই যে প্রাথম্যের রন্ধন, প্রাথম্যের রান্না, সেই প্রাথম্যের রান্না থেকে কিন্তু তৈরি হচ্ছে সমস্ত মৌল। এবং সেটাই যখন বিনার তারের মতো সঙ্গীত হয়ে আসছে, সেটাই তখন আস্তে আস্তে সেজে গুজে হয়ে যাচ্ছে পর্যায় সারণী। প্রথম উৎসারিত হচ্ছে হাইড্রোজেন, তারপর আরও একটা ইলেকট্রন বা আরও একটা প্রোটন তুমি অ্যাড করলে সেটা হয়ে গেল হিলিয়াম, তারপরে তুমি অ্যাড করলে সেটা হয়ে গেল লিথিয়াম, তারপরের জন্য হলো বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, এইভাবে পুরো পর্যায় সারণীটা সেজে যাচ্ছে। এবং সেখানে একটা করে অক্টেভ রয়েছে, ঠিক যেরকম সঙ্গীতের অক্টেভ, ঠিক সেরকমভাবে আটের ফেরে একটা করে সুন্দর যে ইলেকট্রনের বিন্যাস, সেইটা সুন্দরভাবে রয়েছে এবং সেই ইলেকট্রনের বিন্যাস ঘুরে ফিরে আসছে, যার ফলে তুমি দেখতে পাবে যে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের একটা সুন্দর সম্পর্ক রয়েছে, যেটা কেমিস্ট অর্থাৎ রসায়নবিদদের কাছে খুব কাছের। কারণ আমরা ওই পিরিয়ডিক টেবিলটা দেখে আমরা বলে দিতে পারি কিছু না জেনেও যে কোন মৌল কীরকম ধরনের ব্যবহার করবে এবং কোন মৌলের সঙ্গে কোন রকম বিক্রিয়া হবে এবং কীভাবে তারা রাসায়নিক বিক্রিয়া করে তারা একে অন্যের সঙ্গে মিলবে। এই যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা কিন্তু ভীষণভাবেই আমাদের সমাজের কেমিস্ট্রির সঙ্গেও যুক্ত রয়েছে। কীরকমভাবে, যেমন মনে করো যেখানে খুব ক্ষুধায়িত মানুষজন রয়েছে, তাদের মধ্যে প্রচুর শক্তি, প্রচুর এনার্জি, অথচ তাদের মধ্যে সেই সন্তোষের জায়গাটা হয়তো নেই, সন্তুষ্টির জায়গাটা হয়তো নেই, তারা বিক্ষুব্ধ। সেটা অনেকটা ওই পর্যায় সারণীর বাঁ দিকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই গ্রুপের সঙ্গে রিলেটেড, কারণ তারা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ অ্যালকালি মেটাল, তাদেরকে তুমি সহজে রাখতে পারবে না, তারা খুব বিদ্রোহী, বিক্ষুব্ধ। আবার তুমি যদি একদম পর্যায় সারণীর ডান দিকে চলে যাও, সেটা হচ্ছে নোবিলিটি, অনেকটা আমাদের আলিপুর বা সল্টলেকের মতো, তারা ভীষণভাবে সন্তুষ্ট, অভিজাত এবং তারা ভীষণভাবে সন্তুষ্ট, তাদেরকে তুমি সহজে কিছু করতে মানে বিক্ষুব্ধ করতে বা তাদেরকে বিক্রিয়াশীল করতে, তুমি প্রতিক্রিয়াশীল করতে তুমি পারবে না। ঠিক সেরকমভাবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, সেনন, রেডন এইভাবে বসে রয়েছে। এই যে আমি যে সাজুজ্যটা টানলাম, এটা আমার সাজুজ্য না, এটা খুব সুন্দরভাবে বলেছেন পিটার অ্যাটকিন্স তার বই পিরিয়ডিক কিংডমে। যেহেতু কথাটা উঠলো তাই আমি এটা আজকে মানে তোমার সামনে তুলে ধরলাম, অর্থাৎ কসমিক কুকিং থেকে পিরিয়ডিক কিংডম, এইটা কিন্তু ওই সত্যেন বোসের, আচার্য সত্যেন্দ্রনাথ বোসের বোসন কণার, হ্যাঁ, এই কথার আঙ্গিক থেকে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: অনেক সময় ভাবি যে মানুষের মন এটাকে আমি দেখতে পাচ্ছি না। তো অনেকেই যে মনের জন্য ট্রিটমেন্টে যান, ইয়ে খান, এটা কি করে সম্ভব? কারণ তোমার মনে কি হচ্ছে আমি জানতে পারছি না, আমার মনে কি হচ্ছে তুমি জানতে পারছো না, অথচ একেবারে নিরন্তর কিছু না কিছু মনের মধ্যে হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু একদিক থেকে দেখতে গেলে একটা কেমিক্যাল রিয়াকশন, এবং সেই কেমিক্যাল রিয়াকশনটাকে যদি কেমিক্যালি প্রপারলি অ্যাসেস করা যায়, জাজ করা যায়, তাহলে তার মনে আমি যদি তুমি যেরকম ওই বললে প্রতিক্রিয়াশীল তারাই যারা এই ডান দিকের এখানে রয়েছে, শোষিত গ্রিভেন্স রয়েছে, হাঙ্গার রয়েছে, কমিউনিজমের যে মূল প্রতিপাদ্য সেখানেও বলা আছে যে শোষিত লোক তারাই প্রতিক্রিয়াশীল। অর্থাৎ প্রতিক্রিয়াশীল হতে গেলে শোষিত হতে হবে, পাখিরা নয়। সেই জন্যই বলতে অনেকে বলেন, হয়তো লুজলি বলেন বা বুঝেই বলেন যে অনেকেই কমিউনিস্টরা হয়তো চায় যে চিরকাল ওই একটা অপ্রেস ক্লাস থাকুক, কারণ উইদাউট দ্য অপ্রেস ক্লাস কোনো রিয়াকশন হবে না, প্রতিক্রিয়া হবে না। প্রতিক্রিয়াশীল তৈরি হতে গেলে ওই তোমার কথায় ডান দিকের ওইটার মতো শোষিত হতে হবে, অপ্রেস হতে হবে। এটা একটা দিক। তো আমি ভাবি যে তাহলে মনের ধরো দাঁড়া সাইকিয়াট্রিক, একটা হয় মনের দিক থেকে কাউন্সেলিং করছে, আর একটা হয় ওষুধ দিয়ে ক্লিনিক্যাল সাইকোলজি, যারা ক্লিনিক্যালি এটাকে ট্রিট করছে।
1: ঠিক, একদম ঠিক। যেমন মনে করো তোমার যে মনের যে সমস্যাগুলো তৈরি হয় বা অনেক ধরনের সমস্যা, সেগুলো বেসিক্যালি কি হয়, সেগুলো প্রাথমিকভাবে দেখতে গেলে হরমোনাল ইমব্যালেন্স। বা হরমোনটা কি, হরমোন হচ্ছে ওই অনেকটা লক অ্যান্ড কি মেনে, চাবি আর তালার মতো মেনে তারা কাজ করে। এবার যখনই তোমার সেই হরমোন কোনো রকমভাবে এদিক ওদিক হবে, অর্থাৎ তার প্রবাহ, তার উচ্চারণ এদিক ওদিক হবে, তখনই সেই গণ্ডগোলটা শুরু হয়। এবং তখন তুমি কথাবার্তার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তুমি যেমন তার চিকিৎসা করতে পারো, ঠিক সেরকমভাবে কেমিক্যাল দিয়ে, যেমন ধরো ডোপামিন আপ রেগুলেট করছে, ডোপামিন ডাউন রেগুলেট করছে, ডোপামিন একটা ধরনের হরমোন, তাকে তুমি, সেটাও তো একটা কেমিক্যাল, এবার তাকে তুমি ঠিক সেই রকমভাবে তার পাথওয়েটা দেখে সেই পাথওয়েতে তুমি একটা জায়গায় ইন্টারভিন করলে, অর্থাৎ তুমি সেখানে তোমার কোনো মলিকিউলকে, কোনো অণুকে ঢুকিয়ে দিলে, দিয়ে সেটাকে কন্ট্রোল করলে, এবং সেইভাবে দেখা যাবে আস্তে আস্তে আস্তে আস্তে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন। লিথিয়াম যেমন, আমি ওই প্রতিক্রিয়াশীল গ্রুপের একটা লিথিয়াম, লিথিয়াম যেমন মানসিক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বা তার এক্স্যাক্ট কারণটা কি সেটা হয়তো পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু ওই আয়ন চ্যানেল, অর্থাৎ যে আয়নগুলো যে প্রবাহিত হয় যে চ্যানেলের মাধ্যমে, সেইগুলোকে কন্ট্রোল করে অনেকটাই দেখা যায় যে অনেকেই অনেক রিলিফ পান। কাজেই হ্যাঁ, যে কোনো, এবং সেই সেইভাবে সেই আঙ্গিকে দেখতে গেলে পুরো ড্রাগ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেমিস্ট্রির উপর, কারণ কেমিস্ট্রি বা রসায়ন। এবং সেইখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তোমার ওই লক অ্যান্ড কির মতো, তালাচাবির মতো, সেখানে একটা অণু আর একটা অণুর জায়গায় প্রোটিনের একটা রিসেপ্টারে গিয়ে একটা চাবির মতো একটা অণু গিয়ে ধাক্কা মারলো, দিয়ে এবার সে সেই রকম তার মতো করে কাজ করলো বা করলো না। এবার যখনই এটা কোনো কোষ বা কোনো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস করে, তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। আবার তাকে সারানোর জন্য আমরা যখন তখন ওষুধ দিই, তখন সেই ওষুধে সে আবার সুস্থ হয়ে ওঠে, অর্থাৎ তখন সেই টি সেল আমাদের শরীরে যে রয়েছে সে তখন একভাবে বিক্রিয়া করে, করে তাকে সুস্থ করে দেয়, ব্যাকটেরিয়াকে মেরে দেয়, আবার ব্যাকটেরিয়াকে পোষ মানিয়ে নেয়, তাও বলা যেতে পারে, অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া এইসব। আবার ঠিক সেইভাবেই, একইভাবে যখন হরমোনাল ইমব্যালেন্স হয়, এন্ডোক্রিনাল ইমব্যালেন্স হয়, তখন তাকে সারিয়ে দিয়ে এবং মনের যে সমস্যা সেগুলোরও সমাধান একইভাবে এসে থাকে। অর্থাৎ সব কিছুর মধ্যেই কিন্তু জুড়ে রয়েছে কেমিস্ট্রি। এবং কেমিস্ট্রির আরও একটা জায়গা যেটা আমি বলতে চাইবো এই প্রসঙ্গে, যেহেতু তুমি প্রক্তারা তুললে, সেটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু ভীষণভাবে, উইদাউট এনি ডিসরেসপেক্ট টু থিওরিটিশিয়ানস, এটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু এক্সপেরিমেন্টাল সায়েন্স। কেমিস্ট্রিতে পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ এম্পেরিক্যাল সায়েন্স, এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞানটা আসে সেই জ্ঞানটাকেই পরে তত্ত্বের মাধ্যমে তত্ত্বায়িত করে সেটাকে সমৃদ্ধ, কেমিস্ট্রি সেইভাবেই সমৃদ্ধ হয়েছে। এবং সেই হিসেবে ম্যাথামেটিক্স বা ফিজিক্স যেখানে রাজার আসনে ছিল, কেমিস্ট্রি কিন্তু উৎসাহিত হয়েছে ট্রিক্সটার, জাদুকর, তারপর তোমার হিপি, তারপর তোমার জিপসি, এদের থেকে। এবং সেইভাবেই কিন্তু কেমিস্ট্রির কাছে, কেমিস্ট্রির জন্মলগ্ন হয়তো সেইভাবে মহিমান্বিত নয়।

0: দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: দেখতে গেলে তার মধ্যেও একটা মানে যেটাকে আমরা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বলি, এম্পিরিক্যাল স্টাডিজ, সেইটা একটা ভীষণভাবে তার উৎসে রয়েছে।
1: ঠিক
0: তো এই যে তুমি যেভাবে আলোচনাটাকে নিয়ে যাচ্ছি, এটা চালিয়ে যেতে পারলেই ভালো হতো, কারণ আরো অনেক নতুন নতুন জিনিস বেরিয়ে আসতো। একেবারে শেষ তো একটা সময় একদম শেষ হয়ে আছে, এইটা না জিজ্ঞেস করে পারছি না। ধরো বাঙালি তো একটু রাজনীতি নিয়ে আলোচনা করতে ভালোবাসি আমরা, এই যে রাজনীতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপাতভাবে অ্যাপারেন্টলি ধরো তুমি একটা দলে আছো, আমি একটা দলে আছি, দুটো একেবারে বিপরীত ধর্মী, যারা সবসময় নিজেদের মধ্যে লঙ্গালঙ্গি দলা এইসব চলছে, এরকম দুটো দলে দুজনে আছে। বাট ইন্ডিভিজুয়ালি অনেক সময় বলে না যে যখন ওই যে তুমি আইস ব্রেকিং বলেছিলে, বরফ গলানো, কোনো একটা কারণে দুটো দলকে হয়তো কাছে আসতে হবে, সেই বরফ গলানোর জন্য ওরা খোঁজে কার সঙ্গে কার রসায়নটা ভালো, তাকে পাঠানো হয়। এটা যুদ্ধের ইয়ে তো দেখানো হয়েছিল যে দৌত্যের জন্যে, তেমনি এখনকার আধুনিক রাজনীতিতেও এই যে তার মানে আপাতভাবে যদি তুমি আইডিওলজিক্যালি বা আদারওয়াইজ দুটো ভিন্ন মেরিতে আছো, সেই দুটো ভিন্ন মেরিতে তারা গোষ্ঠীর মধ্যে দুটো ব্যক্তি এমন থাকতে পারে যাদের মধ্যে ব্যক্তিগত রসায়ন ভালো, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবো?
1: এটাও খুব দারুণ প্রশ্ন। এইখানে বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যখন কোনো রকম বন্ডিংয়ে যাই, আমি যদি কেমিস্ট্রির দিক থেকেই বলছি, কোনো রকম বন্ডিংয়ের দিকে যাই, বন্ডিং কেমিস্ট্রিতে কিন্তু দু ধরনের রসায়নের, একটা হচ্ছে আয়নিক বন্ড আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। আয়নিক বন্ডিংটা অনেকটা ওই হঠাৎ করে মাথা গরম করে ইলেকট্রন আদান প্রদান হওয়ার মতো সেরকম সাংঘাতিক শক্ত রকমভাবে হলো, হয়ে একটা শক্ত আয়নিক কম্পাউন্ড তৈরি হলো। কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং যেটা, সেটা হয় ধীরে ধীরে দৌত্যের মাধ্যমে, যেখানে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হয়, সম্পর্কের ভিত্তি স্থাপন হয়, তারপর ইলেকট্রনের আদান প্রদান হয় অণুগুলোর মধ্যেও, এবং সেই যে বন্ড যেটা তখন তৈরি হয়ে যায় তখন সেটা হয় স্থায়ী এবং সেটা হয় কোভ্যালেন্ট, এবং সেই যে কোভ্যালেন্ট বন্ড সেখান থেকেই কিন্তু জীবন সংশ্লেষ হয়েছে, সেখান থেকেই যাবতীয় সৃষ্টি উৎসাহিত হয়েছে, এবং সেটা কিন্তু আয়নিক বন্ডের নয়, সেটা হচ্ছে কোভ্যালেন্ট। অর্থাৎ আয়নিক বন্ডটাকে যদি আমরা বলতে পারি চট করে যেটা ভালো লাগা বা চট করে ভেঙেও যেতে পারে, কিন্তু কোভ্যালেন্ট বন্ড যেটা, সেটা হচ্ছে থাকার জন্য, সেটা হচ্ছে স্থায়িত্বের। কাজেই এইরকম মানসিকতা বেসিক্যালি ঠিক একইভাবে মানুষের মধ্যেও রয়েছে। অর্থাৎ দুজন দুটো সম্পূর্ণ উল্টো মেরুর মানুষ হলেও তাদের মধ্যে হয়তো একটা সংশ্লেষ, একটা সংলাপের সংশ্লেষ প্রতিষ্ঠিত হতে পারে, যেটা হয়তো সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু রাজনীতিতেও যেরকমভাবে তুমি বললে আস্তে আস্তে আস্তে আস্তে সেটা তৈরি হয়, এবং সেই জায়গাটা যখন তৈরি হয় সেটা ধরো আমাদের ক্ষেত্রে, মানুষের সমাজের ক্ষেত্রে সেটা হয়তো মিউচুয়াল রেসপেক্ট, অর্থাৎ একে অন্যের প্রতি শ্রদ্ধার থেকে বা জ্ঞান থেকে বা ব্যবহারের থেকে বা তোমার কীরকম আত্মিকতা, অর্থাৎ কীরকম এক্সচেঞ্জ অফ আইডিয়াস হচ্ছে সেখান থেকে উৎসাহিত হতে পারে, এবং সেইভাবে যে বন্ধনটা তৈরি হয় সেই বন্ধনটা কিন্তু হয় অনেক বেশি স্থায়ী এবং অনেক বেশি দিনের, এবং সেখান থেকেই কিন্তু এইভাবে কেমিস্ট্রির যদি দেখতে হয়, কেমিস্ট্রির ল্যাব, প্রকৃতির ল্যাব, প্রকৃতির যে রসায়নাগার সেটা কিন্তু কোটি কোটি বছরের পুরনো, এবং সেই রসায়নাগারে কিন্তু প্রকৃতি চিরকাল রিয়াকশান করে চলেছে, নানা ধরনের বিক্রিয়া চলছে, সেগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, এবং সেই পরীক্ষা নিরীক্ষার থেকেই কিন্তু ওই যে বিভিন্ন আপাত দৃষ্টিতে সোডিয়াম এবং জল, এদের দুজনের মধ্যে কোনোদিন কোনো কিছুই হতে পারে না, কারণ দুটো সম্পূর্ণ বিপরীত মেরু। সোডিয়ামকে জলে ফেললে দপ করে আগুন জ্বলে ওঠে, কিন্তু একেই আবার যখন ঠিকঠাক করে আস্তে আস্তে তুমি যদি ধারণ করতে পারো, তখন সোডিয়ামের আয়ন আর জলের থেকে হাইড্রক্সির আয়নকে নিয়ে এসে তুমি তৈরি করতে পারো একটা ক্ষার, এবং সেই ক্ষারের মধ্যেই আবার তৈরি হতে পারে নতুন ধরনের জিনিস, এবং সেখানেই যদি একটু অ্যাসিড এসে মেলে তখন সেটাই হয়ে গেল একটা সুন্দর, মানে একটা সুন্দর রসায়নাগার, যার মধ্যে আস্তে আস্তে প্রোটিন এলো, আস্তে আস্তে ডিএনএ এলো, আরএনএ এলো, দিয়ে জীবন প্রতিষ্ঠিত হলো। কাজেই আমি হয়তো আশা করবো তোমার প্রশ্নটা উত্তর দিতে পেরেছি।
0: একদমই ঠিক দিয়েছো, মানে জীবনটাই একটা পরীক্ষাগার বা ল্যাবরেটরি, যেখানে প্রতিনিয়ত নানান রকমের এই পরীক্ষা নিরীক্ষা হয়ে চলেছে। আর তুমি একেবারে শেষে যেটা বললে, যদিও এটা একেবারেই মানে পারিবারিক এবং তোমার ব্যক্তিগত পরিসরে যাচ্ছে, তার সবচেয়ে বড় উদাহরণ বলে তুমি নিজে যে একেবারে আমাদের এই বাংলা থেকে গিয়ে চীনের এক অধ্যাপিকাকে নিজের সুগৃহিণী বা ঘরণী করে নিয়ে এলে বাংলায়, দুটো একেবারে ভিন্ন সমাজ, ভিন্ন ভাষা, ভিন্ন ইয়ে, কিন্তু এই যে বললে জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া কোথাও না কোথাও হয়তো একটা অন্য লেভেলে একটা ম্যাচিং হয়েছে, যেখানে একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে যেটা চিরস্থায়ী ইয়ের দিকে যায়, যেটা তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করলে। অসম্ভব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে কথা বলে, এবং যেভাবে সুন্দরভাবে সাবলীলভাবে তুমি বিজ্ঞানের একেবারে নিগূঢ় তত্ত্ব বা জটিল জিনিসকে ব্যাখ্যা করলে, আমি নিশ্চিত আমাদের দর্শকরাও অনেক কিছু বুঝতে পারবেন, এর থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ এই যেটা জীবনটা বললেন পরীক্ষাগার, যেখান থেকে প্রতিনিয়ত আমরা একটা পাঠ নিয়ে চলেছি এবং একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া সমীকরণ প্রতিনিয়ত নিরন্তর হয়ে চলেছে আর কি। এই যে আমরা একটা ক্যামেরার মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি, এটাও কথা বলছি, এটাও একটা রসায়ন তৈরি হওয়া ভিউয়ার্সদের সঙ্গে আমাদের, তো আমাদের এই সম্পর্কটাও চিরস্থায়ী হোক। এবং সেই চিরস্থায়ী হতে গেলে আপনাদেরও এনগেজ হতে হবে, ওই যোগাযোগটা একতরফা হয় না, দুতরফা হয়। আপনারা তাই দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেস। নিশ্চয়ই আমাদের মধ্যে একটা চিরস্থায়ী এবং নিগূঢ় সম্পর্ক তৈরি হবে। আর এই যে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়াটা যিনি এইভাবে সহজ সরলভাবে আমাদের কাছে ব্যাখ্যা করে গেলেন, সেই প্রফেসর ডক্টর সৌমজিৎ রায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। কিন্তু এখানেই আমরা থামছি না, তো জাস্ট চলার শুরু, এরপর আমরা চলতে থাকবো। এবং এই প্রযুক্তি তর্ক বিতর্ক, এই যে প্রযুক্তি তর্ক গপ্প, আমরা গপ্পের ছড়ে আর্গুমেন্টসগুলোকে, তর্কগুলোকে একেবারে খুব সহজভাবে প্রযুক্তির দিকগুলো আপনাদের কাছে তুলে ধরবো পরবর্তী অধ্যায়গুলোতে। এবং আরও অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেগুলোর জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে প্রযুক্তি তর্ক গপ্প।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন। আড্ডার গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। আজকের পর্বটা একটু আলাদা। আজ আমরা দুই প্রান্তে দাঁড়িয়ে একই আকাশে দুই তারা দেখব। একদিকে সুমন কল্যাণপুর, নরম শান্ত স্বচ্ছ এক সুরের নদী, আর অন্যদিকে মিঠুন চক্রবর্তী। আগুন, বিদ্যুৎ, নাচের ঝড়, একটা যুগের যেন পালস। হ্যাঁ, একজন মনকে ছুঁয়ে যান চুপচাপ, আর একজন মনকে নাচিয়ে তোলেন তুমুল উচ্ছ্বাসে। কিন্তু দুজনেই আমাদের স্মৃতির ভিতর একদম পার্মানেন্ট প্লেলিস্ট। চলুন এই সফট নোট আর ডিস্কোপিটের মেলবন্ধনে ঢুকে পড়ি আজকের আড্ডা জাংশনে। শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ। তবে আজ নির্দেশ হওয়ার কিন্তু সেরকম কোনো সম্ভাবনা বা সুযোগ আমাদের কাছে নেই।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন রেডিও বানানের ডট কমে। মন যখন নিরুদ্দেশ ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে আমি শুভায়ন রেডিও বানানের ডট কমে মন যখন

শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুরকে নিয়ে গানের উপরে আবারও ফিরলাম আড্ডা জংশনে। আমি শুভায়ন, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। কিছু কণ্ঠ থাকে যেগুলোকে বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। সুমন কল্যাণপুর ও তার কণ্ঠ এতটাই স্বচ্ছ ছিল যে অনেক সময় মানুষ ভুল করতেন, এটা কি লতা মঙ্গেশকর? বলিউডের অসংখ্য গানে সুমনের কণ্ঠে লতাজির সাথে কনফার্মড হয়ে যেত, এমনকি কিছু শ্রোতা বুঝতেই পারতেন না আসল কণ্ঠটি কার। কিন্তু এখানেই তো তার ম্যাজিক, তিনি ইমিটেশন নন, তিনি নিজের মতো করে জেন্টল পারফেকশন। তার গানে প্রেম, উচ্চস্বরে চাওয়া, নরমভাবে তাকানো, একটা বিকেল, একটা জানলা, একটা হালকা হাওয়া, সব কিছু তার গলা যেন সহজ হয়ে যায়। আরও শুনব, আরও কিছু আড্ডা হবে তাকে ঘিরে, কারণ আজকে আমাদের কেন্দ্রবিন্দু কিন্তু তিনি, শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুর, যাকে আমরা এই কিছুদিনের মধ্যেই হারিয়েছি। সুরের জগতে সত্যি আজ বিষণ্ণতার ছায়া।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আর এবার আলো বদলাচ্ছে, সুর থেকে উঠছে বিট। মিঠুন চক্রবর্তী শুধু একজন অভিনেতা নন, তিনি একজন মুভমেন্ট। তার ডেবিউ ফিল্ম মৃগয়া 1976। হ্যাঁ, তিনি জিতে নিয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর, তাও প্রথম ছবিতেই। আর তারপর আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার একটা গান শুধু ভারত নয়, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, পুরো বিশ্ব নেচে উঠেছিল। তিনি প্রমাণ করেছিলেন হিরো মানে শুধু রোম্যান্স নয়, হিরো মানে স্টাইল, রিদিম, রিবেলিয়ন, একটা কমপ্লিট প্যাকেজ। আসুন না, দেখি, অনুভব করি সেই প্যাকেজটাকে। শুধু থাকুন রেডিও বাংলানেট.com, শুভায়নের সঙ্গে আড্ডা জাংশনে, কোথাও যাবেন না।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আজকে আড্ডা জাংশনে শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুরকে নিয়ে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে একটা কথা মাথায় আসছে, তিনি যেন রেডিও যুগের সাইলেন্স পোয়েট্রি। মিঠুনদার আবার ব্যাপারটা একটু আলাদা, মিঠুন চক্রবর্তী মানে ভিডিও যুগের ভিজুয়াল থান্ডার। একজন হেডফোনের ভিতরের জগৎ আর একজন ডান্স ফ্লোরের সেন্টার স্পটলাইট, কিন্তু দুজনেই টাইমলেস। এ দেখুন, আজও কিন্তু দুজনেই ক্লাসিক। হ্যাঁ, দেখা যাক এই বিটে বিটে আমরা কতটা এগোতে পারি। যতই এগিয়ে যাই না কেন সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু এদের দুজনকে কখনো আমরা ভুলতে পারবো না, কখনো না। আর আপনি একটা কথা মাথায় রাখুন, আপনি কিন্তু আড্ডা জংশনকে ভুলবেন না, রেডিও বাংলা নেট ডট কমকে ভুলবেন না, কারণ আপনার আর আমার এই সপ্তাহের শেষে একটাই তো মেলবন্ধন হয় এই বেতারের জগতে, যেখানে আপনি শুধু ওই আড্ডা জংশনে থাকার জন্যে গোটা সপ্তাহের পরে যতই কাজকর্ম ব্যস্ততা থাকুক না কেন ঠিক সময় বের করে চলে আসেন। আর এটাই আজকের সাকসেস ফ্যাক্টর। আমি শুভায়ন আড্ডা জাংশনে আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই। যদি জিজ্ঞেস করি এই দুই মানুষ কি দিয়েছেন, শ্রদ্ধেয় সুমন কল্যাণপুর ও মিঠুন চক্রবর্তী, হ্যাঁ আপনি বলতেই পারেন সুমন কল্যাণপুর এক শান্ত জায়গা যেখানে মন গিয়ে বসে, আর মিঠুন চক্রবর্তী একটা শক্তি যেখানে মন উঠে দাঁড়ায়। একজন শিখিয়েছেন ফিল ডিপলি, আর একজন শিখিয়েছেন লিভ লাউডলি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুর সবসময় স্পটলাইটের বাইরে থেকেও নিজের জায়গাটা কিন্তু কখনো ছাড়েননি। তিনি শিখিয়েছেন প্রকাশ না করেও প্রভাব ফেলা যায়। আর বিঠুর চক্রবর্তী স্ট্রাগল থেকে উঠে আসা এক মানুষ, FTII গ্রাজুয়েট, স্ট্রিট লেভেল ফাইট, তারপর সুপারস্টার। তিনি শিখিয়েছেন নিজের রিদম নিজেকেই তৈরি করতে হয়। হ্যাঁ, তিনি যে প্রথম থেকে খুব একজন নৃত্য বিশারদ ছিলেন তা নয়, তিনি দেখিয়ে দিয়েছিলেন যদি নিজেকে প্রকাশ করতে হয়, সেরকম প্রভাবিত করতে হয় সকলকে, দর্শককে তার মনে একটা জায়গা তৈরি করতে হয়, তাহলে নিজের মতন করে একটা স্টাইল তৈরি করতে হবে যেটা একদম ইউনিক, আর দর্শকরাও কিন্তু একেবারে তাকে হতাশ করেননি। আপনারা হতাশ করবেন না, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রেডিও বাংলানেট.com এ সুহায়নের সঙ্গে আটটা জাংশনে।

ভাবুন তো, একদিকে সুমন কল্যাণপুরের কণ্ঠ যেখানে চোখ বুজে শান্তি আসে, আর অন্যদিকে মিঠুনদার উপস্থিতি যেখানে চোখ খুললেই আলো ঝলসে যায়। একজন উইসপার আর একজন এক্সপ্লোশন, কিন্তু দুজনের মধ্যে একটা কমন জায়গা যা আমাদের হৃদয় মেলবন্ধন করেছে। না না, বেতার জগতের কথা বলছি না, আমি বলতে চাইছি একটা কমন ফ্যাক্টর হচ্ছে দুজনের মধ্যে ইমোশন। কারণ শেষ পর্যন্ত গান হোক বা নাচ, সবই তো মনের কথাই বলে।

तेरे मेरे प्यार के चर्चे हर जबान पर, सबको मालूम है और सबको खबर हो गई। किंतु जानें तो এত সাফল্যের পরেও তিনি ছিলেন আলো থেকে খানিকটা দূরে, যেন নরম আলোয় মোড়া এক গোপন তারকা। হ্যাঁ, এই গান আমাদের মনের ভেতর আজও বাজে। আবার দেখুন, মারাঠি গানের জগতে যেমন তার দাপট, ঠিক তেমনই হিন্দি প্লেব্যাকে তার নিজস্ব ছাপ, কোনো প্রতিযোগিতার মধ্যে গিয়ে নয়, জাস্ট নিজের মতো করে নীরবতায়। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে আমরা শুনব বেশ কিছু সুর যা চিৎকার করে নয়, বরং আলতো ছুঁয়ে হৃদয়কে বলে, নাড়া দেয়। কারণ সব প্রতিভা আলো চায় না, কিছু প্রতিভা নিজের আলো নিজেই ছড়িয়ে দেয়। তাহলে চলুন আবারও ফিরে যাই সেই মায়াবী ভুবনে, এক সুরেলা সফরে, যেখানে অপেক্ষা করছে আমাদের জন্য সুমন কল্যাণপুর।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসি মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বন্ধু, আজকের এই আড্ডা জাংশন এই সুরের সফর শেষের পথে, কিন্তু কিছু কণ্ঠ কখনোই শেষ হয় না, তারা থেকেই যায় স্মৃতির ভাঁজে, অনুভূতির গভীরে। সুমন কল্যাণপুর এমনই এক নাম যাকে হয়তো আমরা সবসময় আলাদা করে চিনতে পারিনি, কিন্তু তার গাওয়া প্রতিটা গান আমাদের জীবনের কোনো না কোনো মুহূর্তে ছুঁয়ে গেছে, নীরবে নিঃশব্দে। হয়তো আমরা নাম ভুল করেছি, কিন্তু অনুভূতি কিন্তু কখনো চিনতে ভুল করেনি, ভুল হয়নি। কারণ সত্যিকারের শিল্প তো পরিচয়ের গণ্ডি পেরিয়ে সরাসরি হৃদয়কে গিয়ে নাড়া দেয়, নক করে। তিনি ছিলেন না আলোয় ভাসা এক তারকা, তিনি ছিলেন সে মৃদু চাঁদের আলো যাকে খুঁজে নিতে হয়, কিন্তু একবার পেলে চিরকাল আপন হয়ে যায়।

বাংলা গানকে যদি একটি মহল হিসেবে কল্পনা করা যায়, তাহলে এনাকে কিন্তু বলা যেতেই পারে অন্যতম প্রধান স্তম্ভ, যিনি তার কণ্ঠগুণে, যিনি তার অবিশ্বাস্য সমস্ত কম্পোজিশন দিয়ে অত্যন্ত সহজেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন, বাংলা গানকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। কথা বলছি হেমন্ত মুখোপাধ্যায়ের। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আপনার সঙ্গে শেয়ার করব হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী, যার অনেকটাই হয়তো আমরা জানি, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমরা ঠিকভাবে জানিও না। তো আগামীকাল এই লেজেন্ডারি সিঙ্গার, লেজেন্ডারি কম্পোজার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষে আমি গৌরব আজকে আপনার সঙ্গে অনেক কথা শেয়ার করব হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি কখনো ভাবেননি যে তিনি আলটিমেটলি এরকম একজন প্রতিষ্ঠিত সঙ্গীতজ্ঞ হবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে জীবনে শুরুর দিকে কিন্তু পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে তিনি অ্যাডমিশন নেন এবং সেখানে অত্যন্ত ভালো ফল করতে শুরু করেন। সেই সময় ওনার একজন স্কুল ফ্রেন্ড ছিলেন, তার টাইটেলও ছিল মুখোপাধ্যায়, তিনি হলেন সুভাষ মুখোপাধ্যায়, পরবর্তীকালে যিনি বিখ্যাত কবি হয়েছিলেন। এই দুইজনের বন্ধুত্ব কিন্তু আমরণ পর্যন্ত ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু খণ্ডচিত্র আজকে আঁকছি আমি গৌরব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আবার কথা হচ্ছে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।
1: শুন শুন গেরো ভাত ভোগ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যারে যা উড়ে যা যারে যা ওরে শোন শোন গেরো বাজ খোপ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যারে যা উড়ে যা যারে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যারে যা যা যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যারে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যারে যা ওরে শোন শোন গেরো বাজ খোপ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যারে যা উড়ে যা যারে যা

0: ভজজীব আর সব মিছে,
1: পালাবার পথ নাই রে।
2: কেন

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai baji maat. Emni din thakbe na khulbe bhai jor barat. Emni din thakbe na khulbe bhai jor barat. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai
1: baji maat. মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

স্কুলের পড়াশোনা শেষ করে হেমন্ত মুখোপাধ্যায় পৌঁছলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। যদিও তখন সেটা যাদবপুর ইউনিভার্সিটি হয়নি, যাদবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। এবং তিনি ঠিক করলেন যে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তেই শুরু করবেন, কিন্তু ভাগ্যে লেখা ছিল যে অন্য একটি বিষয়। তো রেডিও বাংলারে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন হেমন্ত মুখোপাধ্যায় একটি মিউজিক্যাল কম্পিটিশনে অংশ নিয়েছিলেন। বেসিক্যালি তার নেওয়ার কোনো রকম ইচ্ছেই ছিল না, কিন্তু বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের অনুরোধে তিনি কম্পিটিশনে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি রীতিমতন তাক লাগিয়ে দেন। আর তারপরেই লোকজন তার কথা ভাবতে শুরু করেন যে তাকে দিয়ে তো প্লেব্যাক করানো যেতেই পারে। আর তার ফলশ্রুতি তিনি পেয়েছিলেন আর কয়েকদিন পরেই। তো রেডিও বাংলানেট ডট কমে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আজকে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, আর সে কথাই আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন একবার হেমন্ত মুখোপাধ্যায়ের বেশ ভালো রকম শরীর খারাপ হয় এবং তারপরে ডক্টররা বলে দেন যে এত চাপ তার শরীরের পক্ষে নেওয়া সম্ভব নয়, কাজেই তাকে বাধ্য হয়ে ছাড়তে হয় ইঞ্জিনিয়ারিং। কিন্তু ভাগ্যে যে অন্য জিনিস লেখা ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তাকে মাঝপথেই ছাড়তে হয়, কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য জিনিস। ১৯৪০ খ্রিস্টাব্দে আলটিমেটলি হেমন্ত মুখোপাধ্যায় প্রথম ফিল্মে প্লেব্যাক করেন, আর সেই ফিল্মের মিউজিক ডাইরেক্টর ছিলেন আরও একজন লেজেন্ড, শচীন দেব বর্মন। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETO Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বেশ কিছু কিংবদন্তি মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নাম ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরুন, ব্রেকের আগে আপনাকে বলছিলাম শচীনদেব বর্মনের কথা, যিনি প্রথম হেমন্ত মুখোপাধ্যায়কে ব্রেক দিয়েছিলেন। কিন্তু আরও একজন লেজেন্ডারি কম্পোজার, তার সঙ্গেও কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নাম একদম ওতপ্রোতভাবে জড়িত, সলিল চৌধুরী। সলিল চৌধুরী যখন ঠিক করলেন যে তিনি আলটিমেটলি নিজের কম্পোজিশন কাউকে দিয়ে গাওয়াবেন, তিনি পৌঁছলেন রেকর্ডিং কোম্পানিতে এবং সেখান থেকে তাকে নির্দেশ দেওয়া হলো যে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে। তিনি গেলেন হেমন্তবাবুর বাড়ি। অনেক গান শোনানোর পরেও কোনো গান পছন্দ হচ্ছে না, সলিলবাবু বেরিয়ে আসলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। বেরিয়ে আসার পরে হঠাৎ করে মনে হলো একটা গান তো শোনানো হয়নি। তিনি আবার ফিরে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে, গানটি শোনালেন। শুনে হেমন্তবাবু বললেন, আমি এই গানটি রেকর্ড করব। গানটি ছিল কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। এখান থেকেই জয়যাত্রা শুরু হয় আরও এক লেজেন্ডের, সলিল চৌধুরীর। তো রেডিও বাংলারের .com আজকে আমাদের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু অজানা কিছু জানা কাহিনী নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আবার আমাদের কথা হচ্ছে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হেমন্ত মুখোপাধ্যায়ের নাম উঠলেই আরও একজনের নাম কিন্তু অবিস্মরণীয়ভাবে এবং অবধারিতভাবে উঠে আসে। তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, তাই আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী। তো উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন একে অপরের পরিপূরক, মানে একজনের কণ্ঠস্বর আরেকজনের কণ্ঠস্বরের সঙ্গে যে কতটা ম্যাচ করতে পারে এটা ভাবতেই অবাক লাগে। এরকমও ঘটনা ঘটেছে যে যখন কিনা কোনো একটি ডায়লগ উত্তম কুমার হয়তো বলতে ভুলে গিয়েছেন, সেই সময় কিন্তু সেইটুকু কথা ডাব করে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর কেউ বুঝতেও পারেননি যে এটা উত্তম কুমারের গলা নয়। তো সাপমোচন এই ফিল্ম থেকে শুরু হয়েছিল এই দুইজনের জয়যাত্রা। পরবর্তীকালে একাধিক লেজেন্ডারি অবিস্মরণীয় সমস্ত গান আমরা উপহার পেয়েছি এই দুই জুটির থেকে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

শুধুমাত্র গায়ক কিংবা শুধুমাত্র কণ্ঠশিল্পী হিসেবে ধরলে হেমন্ত মুখোপাধ্যায়কে কখনোই বোঝা যাবে না, এতটাই বড় পরিব্যাপ্তি ওনার। তার মধ্যে আরও একটি অত্যন্ত বিরল প্রতিভা ছিল, সেটা হচ্ছে সুরকার, সুরস্রষ্টা। তিনি অত্যন্ত সহজভাবে এরকম বেশ কিছু কম্পোজিশন করেছেন যেগুলো এক কথায় অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য। এই সমস্ত কম্পোজিশনের পেছনে তার কাল্পনিক, তার কল্পনা শক্তি, তার সৃষ্টিশীলতাই অধিকাংশভাবে দায়ী। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায় এবং ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আরো একটি উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু একজন লেখকও। আগে হ্যাঁ, তিনি রীতিমতন একটি নতুন ঘরানার সৃষ্টি করেছিলেন এই বাংলা সাহিত্যে। তো রেডিও বাংলার ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো যে কথা বলছিলাম যে খুব কম সংখ্যক কয়েকটি ছোট গল্প তিনি কিন্তু লিখেছিলেন, যা বেরিয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায়, এবং সেই ছোট গল্পের বিষয়বস্তু ছিল অদ্ভুতুড়ে। আগে হ্যাঁ, অদ্ভুতুড়ে। পরবর্তীকালে যে বিষয় নিয়ে অসাধারণ সমস্ত গল্প লিখে গিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তো সেই বিষয় কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথমই লিখতে শুরু করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। যদিও ব্যস্ততার জন্য তিনি সেই ব্যাপারটা আর কন্টিনিউ করতে পারেননি, কিন্তু এক্ষেত্রেও কিন্তু তিনি একজন ট্রেন্ড সেটার। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং থাকবে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

অত্যন্ত সাকসেসফুল প্রডিউসার আগে। হ্যাঁ, তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো এরকম বেশ কিছু ফিল্ম হেমন্ত মুখোপাধ্যায় প্রডিউস করেছেন যেগুলো কি না ইতিহাসের পাতায় লেখা রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ফিল্ম হল মৃণাল সেনের নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে সেই লেজেন্ডারি ফিল্ম যেখানে কালী ব্যানার্জির অসাধারণ অভিনয় আমাদের প্রভাবিত করে, আমাদের নিয়ে যায় অন্য এক জগতে। সেই ফিল্ম কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে সাকসেসফুল হয়েছিল রিলিজের বেশ কয়েক বছর পরে, কারণ এই ফিল্মটি প্রথম ফিল্ম যেটি ভারত বা স্বাধীন ভারতে ব্যান করা হয়েছিল, যদিও পরবর্তীকালে রিলিজ পায় এবং যথেষ্ট সেটি সাকসেসফুল হয়। এরকমই আরও একটি অত্যন্ত সাকসেসফুল ফিল্ম হচ্ছে বম্বে, তৎকালীন বম্বের বলিউডের ফিল্ম বিশ সাল বাদ, যেই ফিল্মের গানও আজ পর্যন্ত অমর। এই সমস্ত ফিল্মেই মিউজিক ডাইরেকশন দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লিড ভোকাল অবশ্যই তার ছিল। তো এরকমই আরও অনেক ঘটনা আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে, সেরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

যদিও আধুনিক গানেই তিনি সর্বাধিক জনপ্রিয় তার নিজস্ব গানে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের কথা উঠলেই কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নামও সবার উপরে থাকে। হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, এরা বলতে গেলে রবীন্দ্রসঙ্গীতে বাঙালি জাতির এক একজন অহংকার। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে তিনি প্রডিউসার হিসেবে অত্যন্ত সাকসেসফুল ছিলেন, ফিল্ম প্রডিউসার হিসেবে, কিন্তু তিনি কিন্তু কয়েকটি সিনেমার নির্দেশনাও করেছেন আগে। হ্যাঁ, তিনি ডাইরেক্টর হিসেবেও বেশ কিছু ফিল্ম আমাদের উপহার দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এক অবিস্মরণীয় ফিল্ম অদ্বিতীয়া। সেখানে দিনের শেষে ঘুমের দেশে গানটি হেমন্ত মুখোপাধ্যায় নিজে কণ্ঠে গিয়েছিলেন, যেটি কি না আজও আমাদের শিহরণ জাগায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তার কারণ, আগামীকাল ওনার জন্মদিন, তাই আজকে গঙ্গা জলেই গঙ্গা পূজাটা সারলাম। কেমন লাগলো আপনার জানান, আমাকে আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

নমস্কার। আমরা বেশ কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলাম, তারপর একটু থমকে দাঁড়িয়েছিলাম কিছুদিনের জন্যে। উদ্দেশ্যটা ছিল খুবই সিম্পল, বিজ্ঞানকে একেবারে যাকে বলে জলবৎ তরলং, মানে সহজ করে সাবলীলভাবে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং বিজ্ঞানের সঙ্গে আমাদের এই দিন প্রতিদিনের জীবনের যে সম্পর্ক, নিগূঢ় সম্পর্ক, তাকে আরও বেশি করে কাছে আনা যায় মানুষের এবং তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার মানে ব্যাখ্যাটা আনা, যাতে একটা বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠে সামগ্রিকভাবে। তো আমরা প্রযুক্তি তক্ক গপ্প, যার মধ্যে যুক্তিতক্ক তো আছেই, প্রযুক্তিও আছে, আবার প্রো আমরা যাতে যেভাবে বলি যে হি ইজ এ প্রো, মানে তার একটা বিশেষজ্ঞ, সেই যুক্তিতক্কর ক্ষেত্রেও একজন প্রো, এরকম একজনকে আমরা খুঁজছিলাম। তো আমরা খুবই বলবো সৌভাগ্যবান যে আজকে আমরা আমাদের মধ্যে এই প্রযুক্তি তক্ক গপ্প বিভাগের নতুন করে শুরু করার জন্য যাকে আমরা পেয়েছি, প্রফেসর সৌম্যজিৎ রায়, প্রফেসর ডক্টর সৌম্যজিৎ রায়। উনি আইজার, যেটা দেশের অন্যতম একটা অগ্রণী প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ, তার অধ্যাপক। তাছাড়াও উনি রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, তার ফেলো মেম্বার। উনি আমেরিকান কেমিক্যাল সোসাইটি, যে তার কাউন্সিল মেম্বার, যেটা খুবই প্রেস্টিজিয়াস ব্যাপার। আর আমাদের একেবারে ওয়েস্ট বেঙ্গলে ঘরের মধ্যে যদি দেখি, তাহলে একাডেমি অফ সায়েন্স অ্যান্ড কেমিক্যাল, সায়েন্স অ্যান্ড কাউন্সিলে উনি সেই কাউন্সিলেও আছেন আর কি। পরিচয়টা বড় হয়ে গেলে অনেক সময় মনে রাখা মুশকিল হয়, ওটা আমাদের বিজ্ঞানের ঘাটতি আর কি, স্মৃতিশক্তি বা মেমোরি। তো সেটা নিয়ে আমরা সুযোগ পেলে আলোচনায় আসবো, কিন্তু আজকে তোমাকে পেয়ে আমরা প্রথমেই যেটা আমার মাথায় ঢুকছে, যে এই যে ধরো কেমিস্ট্রি, যেটা তোমার একেবারে নিজস্ব বিষয়, কেমিস্ট্রিটার মধ্যে আপাতভাবে একটা অসম্ভব জটিলতা, মানে আমি আমার যখন ছাত্র জীবনের কথা মনে পড়ি, ওই কেমিক্যাল কেমিস্ট্রির বা কেমিক্যাল সায়েন্স একটা ভাগ ছিল একটা সময় পর্যন্ত, তার ওই জটিল ইকুয়েশন মনে রাখা এবং ওই যে সমীকরণগুলো তৈরি করা, কার সঙ্গে কী মিশলে কী তৈরি হচ্ছে, এটা সব কিছু নিয়ে একটা বেশ জটিলতা এবং ভয়ের ব্যাপার ছিল, যেটা না ছোঁয়াই ভালো। অথচ তুমি সেই বিষয়টা নিয়েই এতদিন ধরে চর্চা করে এই জায়গাটায় পৌঁছেছ। এই যে কেমিক্যালের একটা দিক, কেমিস্ট্রির একটা দিক, তার আরেকটা দিক হচ্ছে খুব সামগ্রিকভাবে ধরলে, বা আমরা যদি বৃহৎ অর্থে ধরি, তাহলে কিন্তু আমরা খুব কথায় কথায় বলি যে এর সঙ্গে ওর কেমিস্ট্রিটা দারুণ, মানে এই যে মানবিক সম্পর্ক, তার মধ্যেও একটা প্রধান কোথাও রসায়ন, আমরা বাংলায় বললে বলি এদের দুজনের মধ্যে রসায়নটা খুব ভালো। তো এই যে রসায়ন, যেটাকে আমরা দুটো মানুষের মধ্যে বিচার করি, আর কেমিস্ট্রির যে রসায়ন, যেটা অত্যন্ত জটিল ব্যাপার, তো এই দুটোর মধ্যে তো নিশ্চয়ই তুমি আরও ভালো বলতে পারবে, বিজ্ঞান দর্শন সবই বোধহয় লুকিয়ে আছে। তো দুটোর মধ্যে কি কোনো মিল আছে, না দুটো একবারে ডাইভার্জেন্ট দুটো বিষয়, নাকি কোথাও না কোথাও কনভার্জ করছে?

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: প্রথমে ঋতিক দা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রশ্নটা দারুণ প্রশ্ন। আসলে যদি আমরা সেইভাবে ধরো তোমার দেখি, তাহলে কেমিস্ট্রি বা রসায়নের সঙ্গে দর্শন যেরকম ভাবে জড়িয়ে আছে, সেরকম ভাবে এই যে মানুষে মানুষের যে রসায়ন সেটাও নানানভাবে জড়িয়ে আছে। এবার তার মধ্যে কিরকম ভাবে, কারণ ধরো রিচার্ড ফাইনম্যান একটা খুব সুন্দর কথা বলেছিলেন শেষ জীবনের দিকে, খুব দার্শনিক এবং খুব কাব্যিক একটা কথা বলেছিলেন, যে মানে যেখানে তিনি বলেছেন যে আমি হচ্ছি এক একরাশ অণুর সমাহার, যে তার মহাবিশ্বের দিকে অত্যন্ত তুচ্ছ নগণ্য একজন হিসেবে তাকিয়ে দেখছে, একটা মহাকাশের মহাবিশ্বের অসংখ্য কোটি কোটি সৃষ্টির মধ্যে একটা ছোট্ট সৃষ্টি, আর সেই বিষয়ের মধ্যে জড়িয়ে রয়েছে, অথচ সে হচ্ছে এক লক্ষ লক্ষ কোটি কোটি অণুর সমাহার। কাজেই বিষয়কে বিষয়ের সঙ্গে বিষয়কে দেখা এবং বিষয়ের সঙ্গে বিষয়ের যে মাখামাখি, সেই আঙ্গিকটা ফাইনম্যানের ওই কথার মধ্যে ভীষণভাবে জড়িয়ে রয়েছে, কাজে এটা ভীষণভাবে মনে হয় প্রাসঙ্গিক। এবার ধরো আমরা যদি নিজেদেরকে ভাবি, আমাদের মধ্যে ধরো প্রথম কথা হচ্ছে, যেমন আমরা কথা বলি না আইস ব্রেকার, হ্যাঁ, এবার সেটা কি মানে ফিজিক্যালি
1: মানে বরফ গলছে যেটাকে বলছে,
0: এবার সেখানে যে কেমিস্ট্রিটা শুরু হয় একটা মানুষের মানুষের যে রসায়নটা শুরু হয় সেটা আমরা কিভাবে দেখতে পারি। যেমন ধরো আমি এবার একদম তাত্ত্বিক দিক থেকে, রসায়নের তাত্ত্বিক কোণ থেকে, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের একদম থেকে দেখতে গেলে, যে অ্যাবসলিউট জিরো ছাড়া সবসময় যে অণুগুলোর মধ্যে একটা কম্পন হয়, একটা কাঁপতেই থাকে, এবং তাদের মধ্যে একটা শক্তির আদান প্রদান চলতেই থাকে। এবার যদি না সে অ্যাবসলিউট জিরোতে থাকে, অর্থাৎ সে যখন একটা সামান্য নর্মাল রুম টেম্পারেচার, অর্থাৎ এই ঘরের তাপমাত্রা যেটা, সেই তাপমাত্রায় যখন সে থাকে, তখন তার মধ্যে একটা শক্তির আদান প্রদান হয়, এবং সেই শক্তির আদান প্রদানের থেকেই কিন্তু তৈরি হয়েছে জীবন, তৈরি হয়েছে জীবনের যাবতীয় তাত্ত্বিকতা, যাবতীয় বাস্তবিকতা সব। আর সেখানে কয়েক ডিগ্রি এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এবং সেখানেও কিন্তু ওই কেমিস্ট্রি আছে, এবং সেই যে কেমিস্ট্রি বা যে রসায়নের যে আঙ্গিকটা, যে আঙ্গিকটা ধরা আছে এই সুন্দর তাপমাত্রার রেঞ্জে। যেমন মনে করো জীবনের উদ্ভাবন রয়েছে শুধু তাপমাত্রাই নয়, অক্সিজেন, আজকে অক্সিজেন 20% জীবন দারুণভাবে উৎসাহিত হয়, অথচ এটাই যদি 19% এগিয়ে পৌঁছবে তাহলে আমি তুমি আজকে বসে কথা বলতে পারতাম, আবার যদি 21% চলে যায় তাহলে দাবানল চলে যায়। এই যে একটা সাম্যের সমীকরণ যেটা রসায়ন লিখে দিয়েছে প্রত্যন্ত সৃষ্টির মধ্যে, এবং সেই সৃষ্টির থেকে উৎসারিত হয়েছে যাবতীয় রসায়ন, এবং সেখানেই এই যে রুম টেম্পারেচার অর্থাৎ ঘরের তাপমাত্রা, সেই তাপমাত্রাতেই কিন্তু যাবতীয় কেমিস্ট্রি তৈরি হচ্ছে। এবং ঠিক একইভাবে মানুষের আঙ্গিকে দেখতে গেলে দেখতে হবে যে মানুষ যদি দুজন মানুষ দুজনের সঙ্গে কথা না বলে, দুজনের মধ্যে কোনো ইন্টারাকশান নেই, কোনো শক্তির আদান প্রদান নেই, অর্থাৎ কথা বলাটাও তো এক ধরনের শক্তির আদান প্রদান, সেই কমিউনিকেশন নেই, সেই যোগাযোগ নেই, সেই সংযোগ নেই, তাহলে তাদের মধ্যে কোনো কথা হবে না, তখন কোনো সংলাপ তৈরি হবে না, জীবনের যে মাধুরী সেই মাধুরী আসবে না। সেটাকে আমরা বলতে পারি অ্যাবসলিউট জিরোর মতো অনেকটা, যেখানে অণুরা সব স্থির, যেখানে সৃষ্টি উচ্চারিত হচ্ছে না, যেখানে সৃষ্টি নেই। আবার মানবিক ক্ষেত্রে বা মানুষের থেকে দেখতে গেলে, দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সেখানে কোনো সৃষ্টি উচ্চারিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এই যে আঙ্গি সেইটা আমরা বলতে পারি অ্যাবসলিউট জিরো।

আবার যখন টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যখন আস্তে আস্তে আস্তে আস্তে বাড়তে শুরু করছে, তখন মানুষে মানুষে কথা বলার তো অণুতে অণুতে যে সংলাপ, সেই অণু সংলাপও কিন্তু শুরু হচ্ছে। কারণ আমি যে এই কথাগুলো বলছি, এর মানে আমার মধ্যে, আমার শরীরের মধ্যেও কিন্তু অসংখ্য অণু, পরমাণু, অসংখ্য সিগন্যাল প্রসেসিং, সেগুলো সামগ্রিকভাবে চলছে। এবং সেটাও কিন্তু আসলে তার মাধ্যমে, যে কথাবার্তার মাধ্যমে আমরা যে কথা বলছি বা যে সংলাপ করছি, সেটাও কিন্তু কেমিস্ট্রির মাধ্যমেই প্রবাহিত হচ্ছে, রসায়নের মাধ্যমেই প্রবাহিত হচ্ছে। এবং সেইখানে আসছে আইস ব্রেকার, অর্থাৎ বরফ গলছে এবং অণুতে অণুতে সংলাপ আসছে, মানুষে মানুষেও ঠিক সেইভাবে কথার মাধ্যমে সেই তাপমাত্রা, সেই তাপগতিবিদ্যার অ্যাঙ্গেলে বলতে গেলে বা কোন থেকে বলতে গেলে, সেখানেও একটা কথা শুরু হচ্ছে, একটা সংলাপ শুরু হচ্ছে, মানুষে মানুষের যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ বন্ডিং তৈরি হচ্ছে। আর বন্ডিংটা কি? বন্ডিংটা রসায়নের অ্যাঙ্গেলে দেখতে গেলে বা রসায়নের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সেটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান, এবং সেই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে সংযোগ আরও সুদৃঢ়ভাবে স্থাপিত হচ্ছে। কাজে এইভাবে আমরা অনেকটা এই রসায়ন, মানুষের রসায়ন, মানুষে মানুষে যে রসায়ন বা মানুষে মানুষে যে কেমিস্ট্রি, তুমি যেটা সুন্দর করে বললে, তার সঙ্গে রসায়নের অণুতে অণুতে যে রসায়ন, তার যেন একটা মেলবন্ধন কোথাও না কোথাও জড়িয়ে চলেছে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: যেটা তুমি সুন্দরভাবে বিজ্ঞানের সঙ্গে দর্শনকে মিশিয়ে বললে, সেটাকেই আবার যেহেতু আমরা দুজনেই বসে আছি এই বঙ্গে বাংলায়, এবং সেখানে আমরা যাই করি, যাই আলোচনা করি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বোধ হয় কিছু করা যায় না। কারণ ওই ভদ্রলোক গত বছর আগে বসে সম্ভাব্য যা যা পরিস্থিতি হতে পারে, যা যা বিষয়ে আলোচনা হতে পারে, সবই লিখে দিয়ে গেছেন। তো আমার তোমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে ওই যে লাইনটা, যে শুধু তোমার বাণী নয় বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। তো এই যে প্রাণে পরশখানি দেওয়া, এটাই কি তুমি বলতে চাইছো এতক্ষণ ধরে, যে প্রাণে পরশটা দিলেই রসায়নটা তৈরি হয়, যেটা অণুপরমাণুর তুমি সমীকরণ বলো, বিকিরণ বলো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই যে আদান প্রদান, এইটা তো তখনই হয় যখন ওই মাঝে মাঝে প্রাণে তোমার পরশ, ওই মাঝে মাঝে প্রাণে পরশখানি দেওয়া বোধ হয়।
1: একদম একদম সেটাই, মানে এই যে প্রাণের পরশ ছুঁয়ে দেওয়া, বা এই যে সেটাকেই আমরা বলতে পারি যে বেসিক্যালি যেটা নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া তাদের সম্মিলিত উচ্চারণ থেকে জীবন বিকশিত হয় বা জীবনের স্ফুরণ ঘটে, এবং সেটাই হচ্ছে প্রাণের পরশ। এবং সেটাও যদি তুমি আবার রাসায়নিকভাবে বা কেমিস্ট্রির অ্যাঙ্গেল থেকে দেখতে চাও, তাহলে সেটাই হচ্ছে ধরো হিমোগ্লোবিন। সেখানেও ধরো যে যে স্ট্রাকচার, যে অণুরা হাত ধরাধরি করে যেরকম দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার সঙ্গে সেখানে একটা পরফাইরিনের একটা রিং রয়েছে, তার মাঝখানে বসে রয়েছে আয়রন, আয়রনের অ্যাটম। আবার এটা কি আয়রনের জায়গায় তুমি যখন ম্যাগনেশিয়াম করে দিচ্ছ, তখন সেটাই হয়ে যাচ্ছে ক্লোরোফিল। অর্থাৎ দেখো কি সুন্দরভাবে রবীন্দ্রনাথের কথাতেই বলতে গেলে, একদিকে সেই আলোর সংশ্লেষে শালক সংশ্লেষ হচ্ছে, আবার অন্যদিকে সেই শালক সংশ্লেষ থেকে সংজাত যে যা কিছু তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লুকোজ বলো বা অন্যান্য জিনিস, সেটাই আবার ভেঙে গিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল, তার মাধ্যমে সেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটাই আবার শক্তি, যে শক্তিটা সূর্যের শক্তি যেটা ধরা রইল গ্লুকোজের মধ্যে, সেটাই ভেঙে গেল, অর্থাৎ শর্করার মধ্যে সেটাই ভেঙে গেল, কার্বোহাইড্রেটই ভেঙে গেল আবার কার্বন আর হাইড্রেট অর্থাৎ জলে, এবং সেভাবেই তোমার জীবনের যে স্ফুরণ, জীবনের যে সংরক্ষণ সেটাও হয়ে চলেছে। অর্থাৎ একদিকে শক্তিকে ধারণ করা, এবং সেই ধারণকে ধারণ করা শক্তিকে ভেঙে নতুন শক্তি দিয়ে জীবনকে ধারণ করা, এটাই হচ্ছে রসায়নের একটা অন্যতম সুন্দর সঙ্গীত, এবং সেই সঙ্গীতেই প্রাণের পরশ রবীন্দ্রনাথের কথায় ছুঁয়ে যাচ্ছে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: তুমি যে টেম্পারেচারের কথা বলছিলে, যে ঘরের স্বাভাবিক তাপমাত্রা, সেটা বোধ হয় ওই আগুনের পরশমণি ছোঁয়া প্রাণের মধ্যে ওই টেম্পারেচারটা, যে তাপমাত্রা তুমি সুন্দরভাবে বলছিলে, 21 ডিগ্রিতে গেলে কী হবে, 19 ডিগ্রিতে গেলে কী হবে, সেটারও একটা কোনো হয়তো ছোঁয়া বা কিছু একটা রিফ্লেকশন আছে।
1: ঠিক
0: এইখানটাতেই শালক সংসারের কথা বললে, যে জীবনে শালক সংসারের ভূমিকাটা খুবই অপরিসীমী বলতে পারো। আমার একটা ছোট্ট অ্যানেকডোট দিয়ে, তখন আমার একটু ছাদে বাগান টাগান করার শখ ছিল, তো বাড়ির ছাদে যেটা করেছিলাম সেখানে একসময় আমার মেয়ে তখন অনেক ছোট, তো আমি জল দিতে উঠতাম, ও উঠতো, তো একটি গাছ টবে একটু প্রায় মৃতপ্রায় শুকিয়ে যেরকম হয় একটা বছর হয়ে গিয়েছিল, তো সে ওটা দেখে বলতো যে দেখ গাছটা প্রায় মরে যাওয়ার জোগাড় হয়েছে, মরে যাচ্ছে, এবার তুলে ফেলতে হবে। তো একদিন দুদিন জল দেওয়ার পরই হঠাৎ সেই গাছটি আবার প্রাণবন্ত হয়ে, তো বললো বাবা কী করে, শুধু জল দিলে, আমরা শুধু জল না, ওই যে সূর্যের আলোটা পেলো উপর থেকে জলটা, যে শালক সংস্থা যেটাকে ফটোসিনথেসিস বলে, সেটা হওয়াতেই ও কিরম খিলখিলিয়ে উঠলো আর কি। তো খিলখিলিয়ে শব্দটা ওই বলেছিল ইনফ্যাক্ট, যে আমার আর উন্নত কিছু দরকার, ওরা কত সহজে শুধু আলো আর জলেই খুশি হয়ে ওঠে, আমাদের কত কী চাই আর কি। তো এই যে গাছের বা উদ্ভিদের শালক সংশ্লেষ, তার মধ্যেও কিন্তু একটা লাইফ লেসন আছে, যে বোধহয় বাঁচতে বা বিকশিত হয়ে শালক সংশ্লেষটাই জড়িত, খুব বেশি কিছু যে লাগে তা নয়, তো সেটার মধ্যেও একটা রসায়নই লুকিয়ে আছে, যে ওই যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা যেটার জন্য বেশি কিছু লাগছে না, আলো জল ক্লোরোফিল এটা দিয়েই হয়ে যাচ্ছে আর কি। এই জায়গাটাতেই আমার নেক্সট প্রশ্ন, যেটা তোমার কাছে বা প্রশ্ন বলবো না, কারণ এটা আমরা আড্ডা দিতে বসেছি, মনের মধ্যে যেটা ঘুরপাক খাচ্ছে, ধরো আজকের একেবারে একটা টপিক্যাল বিষয় যেন ধরি, সবাই আমরা মানে আমাদের ইন্ডিভিজুয়াল স্ক্রিন টাইম, যেটাকে আমরা ব্যাখ্যা করছি পজিটিভলি মি টাইম বলে, যে সবাই স্ক্রিনে মোবাইল স্ক্রিনে কিছু না কিছু করছি, লোকের সঙ্গে লোকে কথা না বলে চ্যাট হচ্ছে, ফেসবুকে হচ্ছে, মেসেঞ্জারে হচ্ছে, তো এই যে কথা বলাটা, এটাও কথা বলা, কিন্তু এই কথা বলার মধ্যে কি ওই রসায়নটা তৈরি হতে পারে, না রসায়নটা কোথাও ধাক্কা খায়? বিকজ যেটা আমরা একটু আলোচনা করছিলাম, যে এর মধ্যে বোধহয় সবসময় প্রাণের পরশটা থাকে না, এটাকে বৈজ্ঞানিকভাবে বা যেহেতু তোমার কিছু বইয়ের লেখা আমি পড়ছিলাম, তার মধ্যে বিজ্ঞান যতটা আছে সবটা হয়তো আমাদের জন্য বোধগম্য হয় না অবিজ্ঞানের ছাত্রের জন্য, কিন্তু একটা দর্শন আছে, গভীর দর্শন বোধ আছে, সেই জন্য তোমার কাছে এই প্রশ্নটা, যে এই যে শুধু একটা স্ক্রিনে যোগাযোগ, এইটা থেকে যে রসায়নটা তৈরি হয়, সেই রসায়নটা কতটা এফেক্টিভ, বা এটা অ্যাকচুয়াল রসায়নটা তৈরি অ্যাট অল হয় কি?
1: হ্যাঁ, এটাও খুব সুন্দর প্রশ্ন। এখন তুমি যদি দেখো আজকের, যেমন ধরো আমার ছেলেদের যে জেনারেশন, সেই জেনারেশনে তারা একটা সম্পূর্ণ অন্য জগতের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ সৃষ্টি করছে বা যোগাযোগ তৈরি করছে। এবার সেই যে রসায়নটা, যেমন ধরো আমার ছেলে খুব গেমিংয়ের মধ্যে আছে, খুব গেম খেলতে ভালোবাসে, এবার সে যখন গেম খেলছে তখন সেই গেম খেলছে টিম নিয়ে, এবার সেই টিমের কাউকেই হয়তো সে চেনে না, এবং এমনও হয়েছে তার থেকে অনেক বড় বয়সের একজন খেলছে তার সঙ্গে, আমি তাকে বলতে যাওয়ায়, মানে আমার ছেলেকে বলতে যাওয়ায় সে খুব বিরক্ত হলো, কারণ সে বলছে আমি তো তোমার বন্ধু নিয়ে কোনো কথা বলিনি, তুমি আমার বন্ধুকে নিয়ে কেন কথা বলবে। অর্থাৎ বন্ধুত্ব স্থাপিত হয়েছে খেলতে খেলতে, এবং সেখানেও কিন্তু তাদের বন্ধুত্বটা কীভাবে হচ্ছে, চ্যাট করে করে, অর্থাৎ তুমি যেরকম বললে স্ক্রিন টাইম, স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছে আমি এখন এই করছি, আমি এখন ওই করছি, সেইভাবে বন্ধুত্বটা স্থাপিত হচ্ছে। অর্থাৎ তুমি যদি সেইভাবে দেখো, তাহলে আমি বলবো আমাদের রসায়নের যে ডিএনএ, সেটা হচ্ছে অক্ষর, শব্দ, অর্থাৎ শব্দ ব্রহ্ম যেটা বলা হয়, সেখানে কিন্তু সেই শব্দের মধ্যে শব্দায়িত হচ্ছে জীবনের রসায়ন, এবং সেটাই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আজকে যেরকম জায়গায় প্রযুক্তি গিয়ে দাঁড়িয়েছে, সেখানে হয়তো এমনও একটা সময় আসবে যখন হলোগ্রামের মাধ্যমে আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবো। আজকে যেটা খুব সীমিতভাবে প্রচারিত, সেটা হয়তো একসময় খুব স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যেমন আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা ভাবতেই পারতাম না যে ভিডিও চ্যাটের মাধ্যমে কথাবার্তা এত সুন্দরভাবে বলা যাবে। অর্থাৎ সেইরকমভাবে যদি হলোগ্রামের মাধ্যমে কথা হয়, অথবা আরও পরের দিকে গেলে যদি ধরো তোমার নিউরোনাল কানেকশানগুলো যদি সেইভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের ভাবনাগুলোই ইলেকট্রিক্যাল ইম্পালস হয়ে একে অন্যের মধ্যে প্রবাহিত হবে। অর্থাৎ শব্দের মাধ্যমে যে সংযোগ, সেই সংযোগ হয়তো তার আগে যেটা থাকে সেটা হচ্ছে ভাবনার শব্দায়ন, এবং এই ভাবনা বা চিন্তার শব্দায়ন সেটা আমাদের মনের মধ্যে হয়, হয়ে কি সেটা শব্দায়িত হয়, দিয়ে তারপর সেই শব্দায়িত প্রবাহ হয়, এবং সেই প্রবাহটা তোমার মধ্যে যখন গেল তুমি সেটাকে ধারণ করলে, করে নিজের মধ্যে করে আত্মবিশ্লেষণ করে তুমি সেটাকে বিশ্লেষণ করে তারপর একটা মরফিজম হয়, অর্থাৎ মেলানো হয়, এবং সেই মেলানোর মাধ্যমে তখন তোমার চেনা যে ভাবনাটা তার উপর তুমি একটা যেন শব্দের জামা পরিয়ে নিলে, দিয়ে তুমি আমার কথাটা বুঝতে পারো। এবার ঠিক এই একই জিনিস, একই ভাবনা কিন্তু অন্যভাবেও হতে পারে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: অর্থাৎ তুমি যে বলছো স্ক্রিনের মধ্যে লেখা, এবং সেই লেখাটার হয়তো আজকে যেমন SMS-এর যে ভাষা সে ভাষা আমি বুঝতে পারি না। আমি বাঙালি কিন্তু আমি আজকে অল্প বয়সী ছেলে মেয়েদের SMS-এর ভাষা আমি বুঝতে পারবো না। অর্থাৎ তার মধ্যে বিবর্তন হচ্ছে, আমি হয়তো বুঝতে পারি না কিন্তু তার বন্ধু বা বান্ধবী সে কিন্তু বুঝতে পারবে।
1: এই যে ইমোটিকন না ইমোকন, এই ল্যাঙ্গুয়েজটা ইজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ।
0: হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু সেটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ তো বটে। কাজেই সেইখানে তুমি যদি গ্রামার, যেমন চমস্কি যে কথাটা বলেছেন গ্রামার, এবার এই গ্রামারটা কিন্তু বেসিক্যালি মনের একটা সংগঠন, মননের সংগঠন, মনের থেকে বলা ভালো মননের সংগঠন, এবং তার মধ্যে তোমার ম্যাপিং হচ্ছে। সেই জন্য চমস্কিরই কথা একটা খুব সুন্দর অন ল্যাঙ্গুয়েজেস চমস্কি বলছেন, যে নাম চমস্কি বলছেন যে যখন কোনো উদ্বাস্তু নতুন জায়গায় গিয়ে শিশু সে নতুন শব্দ নতুন ভাবনা তুলছে, তখন সে অনেক সময় তার নিজের যে ভাষা সেটা ওই জায়গার ভাষার মধ্যে সংমিশ্রণ করে দিচ্ছে, এবং করে দিয়ে হয়তো গ্রামারে সে তার মধ্যে খুঁত থেকে যাচ্ছে কিন্তু কথাটা যথেষ্টভাবেই বোঝা যাচ্ছে। এবং সেদিক থেকেই তিনি বলেছেন যে ক্রিওল যেটা তৈরি হয় সেই ক্রিওলের সংশ্লেষ উনি এইভাবে বলেছেন। এবার ক্রিওলটা, ক্রিওল হচ্ছে ডিফেক্টস ইন কেমিস্ট্রি বা এরার্স ইন কেমিস্ট্রি। এবার ভুল নিয়েও আবার যেমন অনেক সুন্দর সুন্দর কথা হয়,
1: যেমন তুমি যে উদাহরণগুলো দিচ্ছিলে তাতেই ধরো এই যে হোয়াটসঅ্যাপ SMS, এখানে কিন্তু ভুল বলে কিছু নেই, মানে ভুলের কনসেপ্টটাই চলে যাচ্ছে।
0: হ্যাঁ,
1: যে কোনো স্পেলিং যে কোনো গ্রামার সব চলে
0: যাচ্ছে, সব চলে যাচ্ছে,
1: হোয়াটসঅ্যাপে মেসেজে সব কিছু চলতে হয়, এরকম
0: একটা ব্যাপার। ঠিক, এবং সেখান থেকেও কিন্তু আবার মানে তোমার সৃষ্টির যে সম্ভাবনা সেটাও কিন্তু উচ্চারিত হয়। যেমন মনে করো DNA এর মধ্যে যখন কোনো এরার হয়, কপিং এরার, অর্থাৎ যখন যেটা সে তো টুকে চলে যায় বা সেই টোকার মধ্যে কোনো ছোট্ট ভুল হয়ে গেল, সেই কপিং এরারের মধ্যে দিয়ে যে জিনিসটা হয় সেটাই কিন্তু নতুনভাবে বিবর্তনকে এনে দেয়। সেটা নিয়ে আমরা পরে হয়তো কথা বলবো, এবং এই নিয়ে
1: ভুল থেকেই বলছো
0: বিবর্তন, হ্যাঁ সৃষ্টির বিবর্তন। এবার ভুল থেকেও আবার মৃত্যুও আসতে পারে, সেটা হচ্ছে ক্যান্সার, সেটা মিউটেশন হলো সেখান থেকে ভুল হয়ে গেল হয়ে গিয়ে। আবার ভুল থেকেই অসম্ভব প্রতিভার তৈরি সৃষ্টি হয়, সেটাও কিন্তু ভুল, মানে DNA এর কপিংয়ে। কাজেই ভুলেরও একটা বিরাট জায়গা আছে। এবং তুমি যেটা বলছো যে এই যে নতুন দুনিয়ায় আমরা যেটা ঢুকছি যেখানে কমিউনিকেশান হয়তো সম্পূর্ণ নতুনভাবে হবে, সেখানে কেমিস্ট্রির হয়তো এই আঙ্গিকগুলোও আবার নতুনভাবে প্রকাশ পাবে। কারণ কেমিস্ট্রিকে আমি যেটা দেখি, যেভাবে দেখি সেটা হচ্ছে একটা ভাষা, এবং সেই ভাষা সমস্ত সৃষ্টির মধ্যে সঞ্চারিত, সেটাই কেমিস্ট্রি। আমরা এই যে ঘরে বসে আছি এখানে সমস্ত কিছুটাই পুরো সব কিছুর মধ্যেই কেমিস্ট্রি রয়েছে। এবং আমি আবার সালোক সংশ্লেষের কথায় যদি ফিরে যাই, সেখানে আমি একটা খুব সুন্দর করে জিনিস ভাবানোর চেষ্টা করব তোমাকে বা সবাইকে, সেটা হচ্ছে তুমি একদিকে দেখো কিচ্ছু নেই, শুধু সূর্যের আলো বা আলো, আলো রয়েছে, আলোটা এসে একটা ক্লোরোফিলের ওপর পড়ছে বা একটা মিডিয়ামের ওপর পড়ছে, এসে দিয়ে কী হচ্ছে সেই আলো জলকে ভাঙছে। তুমি যেটা বললে কিচ্ছু দিতে হয়নি, তোমার মেয়ে যেরকম বলেছিল যে জলকে একটু জল দিলে গাছের ওপর গাছটা খিলখিলিয়ে উঠলো, এই খিলখিলিয়ে ওঠার রসায়নটা কী, জলকে তুমি ভাঙলে, কে ভাঙতে সাহায্য করলো, ওই ক্লোরোফিল, মনে করো একটা অণু, জাস্ট আর কিচ্ছু না। এবার সে সূর্যের আলোটা নিয়ে জলকে ভাঙলো, ভেঙে জলকে কী করলো, জল আমরা জানি H2O, এটা সবাই আমরা জানি, তার মানে জলকে ভেঙে তৈরি করলো সে অক্সিজেন আর হাইড্রোজেন। কিন্তু সে সেইভাবে করছে না, সে কী করছে, সে প্রোটন অর্থাৎ H+ এবং OH- করে দিচ্ছে। এবার এই OH- অর্থাৎ এই হাইড্রোক্সিল থেকে সে এবার ইলেকট্রনকে কিছুটা বের করে নিচ্ছে। এই যে ইলেকট্রন বেরিয়ে গেল, সেটাই কোনো পোটেনশিয়াল ফিল্ডের মধ্যে পড়লে সেই তখন শক্তি হয়ে গেল। আর এই যে ফিল্ডটা, এটা তো আর ফিজিক্সের ল্যাবরেটরি নয়, এখানে নানা ধরনের এনজাইম অর্থাৎ জৈব অনুঘটক তারা এই ফিল্ডটাকে তৈরি করছে, করে সেই শক্তিটা দিচ্ছে, সেই শক্তিতে গাছ কিন্তু খিলখিলে উঠছে। এবার এটাকে নিয়ে যাচ্ছে, এটাকে অনেকটা একটা ছোট্ট পিঁপড়ের অনেকটা শক্তি দিয়ে মাটির মণ্ড তোলার মতো পাহাড়ের ওপর, সেইভাবে সে এনার্জিটাকে র্যাম্প আপ করছে অর্থাৎ শক্তিটাকে তুলছে, তুলে এবার সেই শক্তিটাকে ধরে রাখলো, এইবার সেই শক্তি অর্থাৎ সেই ইলেকট্রন সেইটা গিয়ে প্রোটনের মাথায় বসছে, বসে হাইড্রাইড তৈরি করছে অর্থাৎ H- তৈরি করছে। এরপর আসছে কার্বন ডাইঅক্সাইডের পালা, এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সেই শক্তিটা সঞ্চারিত হচ্ছে, হয়ে গিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বন এবং জল এটাই মিলে গিয়ে হাত ধরাধরি করে শক্তি, সেটাই আমরা মানুষ হিসেবে যখন খাচ্ছি সেই গ্লুকোজই খাই আর ভালো প্রোটিনই খাই, যাই করি সেগুলো পরবর্তীকালে হচ্ছে সেখান থেকে সেগুলো ভেঙে আমরা শক্তি পাচ্ছি। অর্থাৎ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তিনি খুব সুন্দরভাবে বলতেন যে আমি খেয়ে এসেছি তার মানে কি, আমি এক গাদা ইলেকট্রন খেয়েছি, অর্থাৎ সেই ইলেকট্রন যে তৈরি হয়ে গেল এই ফিল্ডের মধ্যে দিয়ে চলার মধ্যে দিয়ে সে কিন্তু শক্তি পাচ্ছে এবং সেই শক্তি থেকেই যাবতীয় জীবন প্রবাহিত হচ্ছে।

0: তুমি এক্ষুনি যেটা বলছিলে, ব্যাখ্যা করলে বা আলোচনা করলে, মানে আমরা ধরো কোনো রোগ হলো বা অসুখ হলো, ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিল, এই যে পুরো প্রক্রিয়াটা, এরা হচ্ছে জীববিজ্ঞান, অ্যানাটমি, প্রাণী এইসবের বিশেষজ্ঞ, কিন্তু আলটিমেটলি এরা যেটা দিচ্ছেন প্রতিষেধকই বলো যাই বলো, ভেতরে গিয়ে যেটা হচ্ছে সেটা একটা রসায়ন, একটা কেমিক্যাল রিঅ্যাকশন,
1: একদম,
0: কারণ ওই ভাঙা ভাঙির একটা খেলা, ভাঙা গড়ার খেলা চলছে আর কি, ইলেকট্রন হোক প্রোটন হোক যেটাকে ভেঙে, অর্থাৎ ফার্মাসিউটিক্যালস হোক অ্যানাটমি হোক ডাক্তারি হোক, যেটা হচ্ছে আলটিমেটলি ইট লিডস টু আ বয়েলস ডাউন টু একটা কেমিক্যাল রিঅ্যাকশন, এবং আমরা খাবার খেলে যেটা হজম আমরা বলি যে মেটাবলিজম, এটার পেছনেও একটা রসায়নের খেলাই কিন্তু চলছে, মানে আমি যদি ঠিক বলে
1: থাকি, একদমই ঠিক, একদমই ঠিক, মানে খাবারটা খেলাম তার মানে এক গাদা ইলেকট্রন বেরোল, সেই ইলেকট্রন এবার এনজাইমের ফিল্ডের মধ্যে দিয়ে গেল, অর্থাৎ ইলেকট্রন এনজাইমের একটা ক্ষেত্র মতো তৈরি হলো, আমি খুব সহজ করে বলছি, হয়তো ওভার সিম্পলিফাইও করছি কিছুটা, এবার তার মাধ্যমে শক্তি তৈরি হলো, এবার সেই শক্তিটা কিন্তু শ্বাস প্রশ্বাসের মধ্যেই তৈরি হচ্ছে, অর্থাৎ তুমি দেখবে ডাক্তাররা বলে থাকেন, তুমি যেহেতু ডাক্তারের কথা অবতারণা করলে তাই আমি বলছি, ডাক্তাররা বললেন বলে থাকেন যখন কারো ইউরিনেশন বন্ধ হয়ে যায় সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল, তার মানে তিনি হয়তো মৃত্যুর কাছাকাছি রয়েছেন, কারণ সেইটা তার মানে হচ্ছে জল তৈরি হচ্ছে না, এবং জল কার প্রোডাক্ট, ওই কার্বোহাইড্রেটকে ভেঙে যে শক্তি হচ্ছে তার এন্ড প্রোডাক্ট কিন্তু জল, এনার্জি, অর্থাৎ এই জল তৈরি হওয়া বন্ধ হয়ে যাওয়া মানে শ্বাস প্রশ্বাস করে যে তোমার শক্তিটা তৈরি হচ্ছে সেই শক্তির সংশ্লেষ কোথাও হয়তো আটকে গেছে, এবং সেভাবেই মানে তুমি ডাক্তারি শাস্ত্রে চিকিৎসা শাস্ত্রেও এই বেসিক কেমিস্ট্রি বা একদম প্রাথমিক যে রসায়ন সেই ভাবনাটা কিন্তু জড়িয়ে রয়েছে,
0: যেমন এই যে ক্রিয়েটিনিনের সমস্যা বলো, যার থেকে ইউরিনেশন বন্ধ হয়, জল তৈরি বন্ধ হয়, সেটাকে একটা ক্রিটিক্যাল সমস্যা হিসেবে ধরা হয়, দ্যাট ইটসেলফ ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন, এইটা থেকে তাহলে আর একটা একটু আরো ব্রডলি চিন্তা করলে যেটা দেখা যাচ্ছে, যেটা আমাদেরই বাংলারই একজন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, যিনি হয়তো যতটা নাম হওয়া উচিত ছিল সেভাবে হয়নি, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, ওনার যে এই ঈশ্বর কণিকার যে কনসেপ্ট, সেটাও কিন্তু একটা মহা অনুপূরণ পরমাণুরই খেলা, এবং এই যে ঈশ্বরকে আমরা যদি অন্যভাবে না দেখে সর্বশক্তিমান যিনি এনার্জি তৈরি করেন এবং এই জীবিকা শক্তিটা, এটাকে চালিকা শক্তি যদি বলি, সেইটাকে চালু রাখেন, সেগুলো অনুপরমাণুকে ভেঙে, সেই ব্যাখ্যাতেও আমরা পৌঁছতে পারি, সেটাও একটা রসায়ন, মানে অনুপরমাণুকে ভেঙে তুমি যেটাকে বললে ডাইহাইড্রোজেন তৈরি করা, কার্বন ডাইঅক্সাইড তৈরি করা, তার থেকে আবার জল এবং শক্তির যে প্রবাহ, অর্থাৎ এটাও একটা সাস্টেনেবিলিটি, এটাও যে চলছে বিকজ অফ দ্যাট ঈশ্বর কণিকাই বলো বা যে নামই দাও না কেন,
1: একদম একদম, এবং এইখানে একটা আরেকটুখানি আমরা হয়তো একটুখানি আলোচনাটা তো একটু অন্যদিকে ঘুরে যাবে, কারণ তুমি ঈশ্বর কণিকা বা বোসনের অবতারণা করলে, এবার সেইখানে যেটা বলতে হয় সেখানে আমি বলবো হয়তো পিরিয়ডিক টেবিলটা আরও বেশি রেলেভেন্ট, পর্যায় সারণি হয়তো আরও বেশি কাছের, তার কারণ হচ্ছে পর্যায় সারণি এই এই প্রসঙ্গে খুব সুন্দর একটা বই আছে ফ্রাঙ্ক উইলচেকের, যিনি নোবেল লরিয়েট, তার একটা বই আছে লংইং ফর হারমোনিস, এবং সেখানে তিনি একটা সুন্দর কথা ব্যবহার করেছেন যেটা আমার আজও মনে ধরে আছে, সেটা হচ্ছে কসমিক কুকিং, অর্থাৎ এই যে কসমিক কুকিং হচ্ছে এইগুলো হচ্ছে নানা ধরনের প্রাথমিক যে কণা তারা তৈরি হচ্ছে, এবং তারা কিন্তু মানে প্রতিসমতার নিয়ম মেনে সজ্জায়িত হচ্ছে, এবং সেই যে সজ্জা অর্থাৎ সেই যে প্রাথম্যের রন্ধন, প্রাথম্যের রান্না, সেই প্রাথম্যের রান্না থেকে কিন্তু তৈরি হচ্ছে সমস্ত মৌল, এবং সেটাই যখন বিনার তারের মতো সঙ্গীত হয়ে আসছে সেটাই তখন আস্তে আস্তে সেজে গুঁজে হয়ে যাচ্ছে পর্যায় সারণী, প্রথম উৎসারিত হচ্ছে হাইড্রোজেন, তারপর আরও একটা ইলেকট্রন বা আরও একটা প্রোটন তুমি অ্যাড করলে সেটা হয়ে গেল হিলিয়াম, তারপরে তুমি অ্যাড করলে সেটা হয়ে গেল লিথিয়াম, তারপরের জন্য হলো বেরিলিয়াম, তারপর বোরন কার্বন, এইভাবে পুরো পর্যায় সারণটা সেজে যাচ্ছে, এবং সেখানে একটা করে অক্টেভ রয়েছে, ঠিক যেরকম সঙ্গীতের অক্টেভ ঠিক সেরকমভাবে আটের ফেরে একটা করে সুন্দর যে ইলেকট্রনের বিন্যাস সেইটা সুন্দরভাবে রয়েছে এবং সেই ইলেকট্রনের বিন্যাস ঘুরে ফিরে আসছে, যার ফলে তুমি দেখতে পাবে যে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের একটা সুন্দর সম্পর্ক রয়েছে, যেটা কেমিস্ট অর্থাৎ রসায়নবিদদের কাছে খুব কাছের। কারণ আমরা ওই পিরিয়ডিক টেবিলটা দেখে আমরা বলে দিতে পারি কিছু না জেনেও যে কোন মৌল কীরকম ধরনের ব্যবহার করবে এবং কোন মৌলের সঙ্গে কোন রকম বিক্রিয়া হবে এবং কিভাবে তারা রাসায়নিক বিক্রিয়া করে তারা একে অন্যের সঙ্গে মিলবে। এই যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা কিন্তু ভীষণভাবেই আমাদের সমাজের কেমিস্ট্রির সঙ্গেও যুক্ত রয়েছে। কীরকমভাবে, যেমন মনে করো যেখানে খুব ক্ষুধায়িত মানুষজন রয়েছে, তাদের মধ্যে প্রচুর শক্তি, প্রচুর এনার্জি, অথচ তাদের মধ্যে সেই সন্তোষের জায়গাটা হয়তো নেই, সন্তুষ্টির জায়গাটা হয়তো নেই, তারা বিক্ষুব্ধ। সেটা অনেকটা ওই পর্যায় সারণীর বাঁ দিকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই গ্রুপের সঙ্গে রিলেটেড, কারণ তারা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ অ্যালকালি মেটাল, তাদেরকে তুমি সহজে রাখতে পারবে না, তারা খুব বিদ্রোহী, বিক্ষুব্ধ। আবার তুমি যদি একদম পর্যায় সারণীর ডান দিকে চলে যাও, সেটা হচ্ছে নোবিলিটি, অনেকটা আমাদের আলিপুর বা সল্টলেকের মতো, তারা ভীষণভাবে সন্তুষ্ট, অভিজাত, এবং তারা ভীষণভাবে সন্তুষ্ট। তাদেরকে তুমি সহজে কিছু করতে, মানে বিক্ষুব্ধ করতে বা তাদেরকে বিক্রিয়াশীল করতে, তুমি প্রতিক্রিয়াশীল করতে তুমি পারবে না। ঠিক সেরকমভাবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, সেনন, রেডন এইভাবে বসে রয়েছে। এই যে আমি যে সাজুজ্যটা টানলাম, এটা আমার সাজুজ্য না, এটা খুব সুন্দরভাবে বলেছেন পিটার অ্যাটকিন্স তার বই পিরিয়ডিক কিংডমে। যেহেতু কথাটা উঠলো তাই আমি এটা আজকে মানে তোমার সামনে তুলে ধরলাম, অর্থাৎ কসমিক কুকিং থেকে পিরিয়ডিক কিংডম, এইটা কিন্তু ওই সত্যেন বোসের, আচার্য সত্যেন্দ্রনাথ বোসের বোসন কণার, হ্যাঁ, এই কথার আঙ্গিক থেকে

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়

অনেক সময় ভাবি যে মানুষের মন এটাকে আমি দেখতে পাচ্ছি না। তো অনেকে যে মনের জন্য ট্রিটমেন্টে যান, ইয়ে খান, এটা কি করে সম্ভব? কারণ তোমার মনে কি হচ্ছে আমি জানতে পারছি না, আমার মনে কি হচ্ছে তুমি জানতে পারছো না, অথচ একেবারে নিরন্তর কিছু না কিছু মনের মধ্যে হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু একদিক থেকে দেখতে গেলে একটা কেমিক্যাল রিয়াকশন, এবং সেই কেমিক্যাল রিয়াকশনটাকে যদি কেমিক্যালি প্রপারলি অ্যাসেস করা যায়, জাজ করা যায়, তাহলে তার মানে আমি যদি তুমি যেরকম ওই বললে প্রতিক্রিয়াশীল কেমিক্যাল রিয়াকশনটাকে যদি কেমিক্যালি প্রপারলি অ্যাসেস করা যায়, জাজ করা যায়, তাহলে তার মানে আমি যদি

0: একটা অপ্রেস ক্লাস থাকুক, কারণ উইদাউট দ্য অপ্রেস ক্লাস কোনো রিয়াকশন হবে না, প্রতিক্রিয়া হবে না। প্রতিক্রিয়া তৈরি হতে গেলে তোমার কথায় ডান দিকে রুইটার মতো শোষিত হতে হবে, অপ্রেস হতে হবে। এটা একটা দিক। আমি ভাবি তাহলে মনের ধরো দ্বারা সাইকিয়াট্রিক, একটা হয় মনের দিক থেকে কাউন্সেলিং করছে, আর একটা হয় ওষুধ দিয়ে ক্লিনিক্যাল সাইকোলজি, যারা ক্লিনিক্যালি এটাকে ট্রিট করছে।
1: ঠিক, একদম ঠিক। যেমন মনে করো তোমার যে মনের যে সমস্যাগুলো তৈরি হয় বা অনেক ধরনের সমস্যা, সেগুলো বেসিক্যালি কী হয়, সেগুলো প্রাথমিকভাবে দেখতে গেলে হরমোনাল ইমব্যালেন্স। বা হরমোনটা কী, হরমোন হচ্ছে ওই অনেকটা লক অ্যান্ড কি মেনে, চাবি আর তালার মতো মেনে তারা কাজ করে। এবার যখনই তোমার সেই হরমোন কোনো রকমভাবে এদিক ওদিক হবে, অর্থাৎ তার প্রবাহ, তার উচ্চারণ এদিক ওদিক হবে, তখনই সেই গণ্ডগোলটা শুরু হয়। এবং তখন তুমি কথাবার্তার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তুমি যেমন তার চিকিৎসা করতে পারো, ঠিক সেরকমভাবে কেমিক্যাল দিয়ে, যেমন ধরো ডোপামিন আপ রেগুলেট করছে, ডোপামিন ডাউন রেগুলেট করছে, ডোপামিন একটা ধরনের হরমোন, তাকে তুমি, সেটাও তো একটা কেমিক্যাল, এবার তাকে তুমি ঠিক সেই রকমভাবে তার পাথওয়েটা দেখে সেই পাথওয়েতে তুমি একটা জায়গায় ইন্টারভিন করলে, অর্থাৎ তুমি সেখানে তোমার কোনো মলিকিউলকে, কোনো অণুকে ঢুকিয়ে দিলে, দিয়ে সেটাকে কন্ট্রোল করলে, এবং সেইভাবে দেখা যাবে আস্তে আস্তে আস্তে আস্তে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন। লিথিয়াম যেমন, আমি তো ওই প্রতিক্রিয়াশীল গ্রুপের একটা লিথিয়াম, লিথিয়াম যেমন মানসিক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বা তার এক্স্যাক্ট কারণটা কি সেটা হয়তো পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু ওই আয়ন চ্যানেল, অর্থাৎ যে আয়নগুলো যে প্রবাহিত হয় যে চ্যানেলের মাধ্যমে, সেইগুলোকে কন্ট্রোল করে অনেকটাই দেখা যায় যে অনেকেই অনেক রিলিফ পান। কাজে হ্যাঁ, যে কোনো, এবং সেই সেইভাবে সেই আঙ্গিকে দেখতে গেলে পুরো ড্রাগ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেমিস্ট্রির ওপর, কারণ কেমিস্ট্রি বা রসায়ন, এবং সেইখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তোমার ওই লক অ্যান্ড কির মতো, তালাচাবির মতো, সেখানে একটা অণু আর একটা অণুর জায়গায় প্রোটিনের একটা রিসেপ্টারে গিয়ে একটা চাবির মতো একটা অণু গিয়ে ধাক্কা মারলো, এবার সে সেই রকম তার মতো করে কাজ করলো বা করলো না। এবার যখনই এটা কোনো কোষ বা কোনো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস করে, তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। আবার তাকে সারানোর জন্য আমরা যখন তখন ওষুধ দিই, তখন সেই ওষুধে সে আবার সুস্থ হয়ে ওঠে, অর্থাৎ তখন সেই টি সেল আমাদের শরীরে যে রয়েছে সে তখন একভাবে বিক্রিয়া করে, করে তাকে সুস্থ করে দেয়, ব্যাকটেরিয়াকে মেরে দেয়, আবার ব্যাকটেরিয়াকে পোষ মানিয়ে নেয়, তাও বলা যেতে পারে, অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া এইসব। আবার ঠিক সেইভাবেই, একইভাবে যখন হরমোনাল ইমব্যালেন্স হয়, এন্ডোক্রিনাল ইমব্যালেন্স হয়, তখন তাকে সারিয়ে দিয়ে এবং মনের যে সমস্যা সেগুলোরও সমাধান একইভাবে এসে থাকে। অর্থাৎ সব কিছুর মধ্যেই কিন্তু জুড়ে রয়েছে কেমিস্ট্রি। এবং কেমিস্ট্রির আরও একটা জায়গা যেটা আমি বলতে চাইবো এই প্রসঙ্গে, যেহেতু তুমি প্রশ্নটা তুললে, সেটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু ভীষণভাবে, উইদাউট এনি ডিসরেসপেক্ট টু থিওরিটিশিয়ানস, এটা যে কেমিস্ট্রি কিন্তু এক্সপেরিমেন্টাল সায়েন্স। কেমিস্ট্রিতে পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ এম্পেরিক্যাল সায়েন্স, এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞানটা আসে সেই জ্ঞানটাকেই পরে তত্ত্বের মাধ্যমে তত্ত্বায়িত করে সেটাকে সমৃদ্ধ, কেমিস্ট্রি সেইভাবেই সমৃদ্ধ হয়েছে। এবং সেই হিসেবে ম্যাথামেটিক্স বা ফিজিক্স যেখানে রাজার আসনে ছিল, কেমিস্ট্রি কিন্তু উৎসাহিত হয়েছে ট্রিক্সটার, জাদুকর, তারপর তোমার হিপি, তারপর তোমার জিপসি এদের থেকে। এবং সেইভাবেই কিন্তু কেমিস্ট্রির কাছে, কেমিস্ট্রির জন্মলগ্ন হয়তো সেইভাবে মহিমান্বিত নয়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: দেখতে গেলে তার মধ্যেও একটা মানে যেটাকে আমরা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বলি, এম্পিরিক্যাল স্টাডিজ, সেইটা একটা ভীষণভাবে তার উৎসে রয়েছে আর কি। ধরো বাঙালি তো একটু রাজনীতি নিয়ে আলোচনা করতে ভালোবাসি আমরা, এই রাজনীতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপাতত ধরো তুমি একটা দলে আছো, আমি একটা দলে আছি, দুটো একেবারে বিপরীত ধর্মী, যারা সবসময় নিজেদের মধ্যে লঙ্গালঙ্গি দলা এইসব চলছে, এরকম দুটো দলের দুজনে আছে। বাট ইন্ডিভিজুয়ালি অনেক সময় বলে না যে যখন ওই যে তুমি আইস ব্রেকিং বলেছিলে, বরফ গলানো, কোনো একটা কারণে দুটো দলকে হয়তো কাছে আসতে হবে, সেই বরফ গলানোর জন্য ওরা খোঁজে কার সঙ্গে কার রসায়নটা ভালো তাকে পাঠানো হয়। এটা যুদ্ধের ইয়ে তো দেখানো হয়েছিল যে দৌত্যের জন্যে, তেমনি এখনকার আধুনিক রাজনীতিতেও এই যে তার মানে আপাতভাবে যদি তুমি আইডিওলজিক্যালি বা আদারওয়াইজ দুটো ভিন্ন মেরিতে আছো, সেই দুটো ভিন্ন মেরিতে তারা গোষ্ঠীর মধ্যে দুটো ব্যক্তি যেমন থাকতে পারে যাদের মধ্যে ব্যক্তিগত রসায়ন ভালো, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবো?
1: এটাও খুব দারুণ প্রশ্ন। এইখানে বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যখন কোনোরকম বন্ডিংয়ে যাই, আমি যদি কেমিস্ট্রির দিক থেকেই বলছি, কোনোরকম বন্ডিংয়ের দিকে যাই, বন্ডিং কেমিস্ট্রিতে কিন্তু দু ধরনের রসায়নের, একটা হচ্ছে আয়নিক বন্ডিং আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। আয়নিক বন্ডিংটা অনেকটা ওই হঠাৎ করে মাথা গরম করে ইলেকট্রন আদান প্রদান হওয়ার মতো সেরকম সাংঘাতিক শক্ত রকমভাবে হলো, হয়ে একটা শক্ত আয়নিক কম্পাউন্ড তৈরি হলো। কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং যেটা, সেটা হয় ধীরে ধীরে দৌত্যের মাধ্যমে, যেখানে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হয়, সম্পর্কের ভিত্তি স্থাপন হয়, তারপর ইলেকট্রনের আদান প্রদান হয় অণুগুলোর মধ্যেও, এবং সেই যে বন্ড যেটা তখন তৈরি হয়ে যায় তখন সেটা হয় স্থায়ী এবং সেটা হয় কোভ্যালেন্ট। এবং সেই যে কোভ্যালেন্ট বন্ড, সেখান থেকেই কিন্তু জীবন সংশ্লেষ হয়েছে, সেখান থেকেই যাবতীয় সৃষ্টি উৎসারিত হয়েছে, এবং সেটা কিন্তু আয়নিক বন্ডের নয়, এটা হচ্ছে কোভ্যালেন্ট। অর্থাৎ আয়নিক বন্ডটাকে যদি আমরা বলতে পারি চট করে যেটা ভালো লাগা বা চট করে ভেঙেও যেতে পারে, কিন্তু কোভ্যালেন্ট বন্ড যেটা, সেটা হচ্ছে থাকার জন্য, সেটা হচ্ছে স্থায়িত্বের। কাজেই এইরকম মানসিকতা বেসিক্যালি ঠিক একইভাবে মানুষের মধ্যেও রয়েছে। অর্থাৎ দুজন দুটো সম্পূর্ণ উল্টো মেরুর মানুষ হলেও তাদের মধ্যে হয়তো একটা সংশ্লেষ, একটা সংলাপের সংশ্লেষ প্রতিষ্ঠিত হতে পারে, যেটা হয়তো সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু রাজনীতিতেও যেরকমভাবে তুমি বললে আস্তে আস্তে আস্তে আস্তে সেটা তৈরি হয়। এবং সেই জায়গাটা যখন তৈরি হয়, সেটা ধরো আমাদের ক্ষেত্রে, মানুষের সমাজের ক্ষেত্রে সেটা হয়তো মিউচুয়াল রেসপেক্ট, অর্থাৎ একে অন্যের প্রতি শ্রদ্ধার থেকে বা জ্ঞান থেকে বা ব্যবহারের থেকে বা তোমার কীরকম আত্মিকতা, অর্থাৎ কীরকম এক্সচেঞ্জ অফ আইডিয়াস হচ্ছে, সেখান থেকে উৎসাহিত হতে পারে। এবং সেইভাবে যে বন্ধনটা তৈরি হয়, সেই বন্ধনটা কিন্তু হয় অনেক বেশি স্থায়ী এবং অনেক বেশি দিনে, এবং সেখান থেকেই কিন্তু এইভাবে কেমিস্ট্রির যদি দেখতে হয়, কেমিস্ট্রির ল্যাব, প্রকৃতির ল্যাব, প্রকৃতির যে রসায়নাগার, সেটা কিন্তু কোটি কোটি বছরের পুরনো, এবং সেই রসায়নাগারে কিন্তু প্রকৃতি চিরকাল রিয়াকশান করে চলেছে, নানা ধরনের বিক্রিয়া চলছে, সেগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, এবং সেই পরীক্ষা নিরীক্ষার থেকেই কিন্তু ওই যে বিভিন্ন আপাত দৃষ্টিতে সোডিয়াম এবং জল, এদের দুজনের মধ্যে কোনোদিন কোনো কিছুই হতে পারে না, কারণ দুটো সম্পূর্ণ বিপরীত মেরু। সোডিয়ামকে জলে ফেললে দপ করে আগুন জ্বলে ওঠে, কিন্তু একেই আবার যখন ঠিকঠাক করে আস্তে আস্তে তুমি যদি ধারণ করতে পারো, তখন সোডিয়ামের আয়ন আর জলের থেকে হাইড্রক্সিল আয়নকে নিয়ে এসে তুমি তৈরি করতে পারো একটা ক্ষার, এবং সেই ক্ষারের মধ্যেই আবার তৈরি হতে পারে নতুন ধরনের জিনিস, এবং সেখানেই যদি একটু অ্যাসিড এসে মেলে তখন সেটাই হয়ে গেল একটা সুন্দর, মানে একটা সুন্দর রসায়নাগার, যার মধ্যে আস্তে আস্তে প্রোটিন এলো, আস্তে আস্তে ডিএনএ এলো, আরএনএ এলো, দিয়ে জীবন প্রতিষ্ঠিত। কাজেই আমি হয়তো আশা করব তোমার প্রশ্নটার উত্তর দিতে
0: পেরেছি। একদমই ঠিক, মানে জীবনটাই একটা পরীক্ষাগার বা ল্যাবরেটরি, যেখানে প্রতিনিয়ত নানান রকমের এই পরীক্ষা নিরীক্ষা হয়ে চলেছে। আর তুমি একেবারে শেষে যেটা বললে, যদিও এটা একেবারেই মানে পারিবারিক এবং তোমার ব্যক্তিগত পরিসরে যাচ্ছি, তার সবচেয়ে বড় উদাহরণ বলে তুমি নিজে যে একেবারে আমাদের এই বাংলা থেকে গিয়ে চীনের এক অধ্যাপিকাকে নিজের সুগৃহিণী বা ভরণী করে নিয়ে এলে বাংলায়, দুটো একেবারে ভিন্ন সমাজ, ভিন্ন ভাষা, ভিন্ন ইয়ে, কিন্তু এই যে বললে জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, কোথাও না কোথাও হয়তো একটা অন্য লেভেলে একটা ম্যাচিং হয়েছে, যেখানেও একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং যেটা চিরস্থায়ী ইয়ের দিকে যায়, যেটা তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করলে। অসম্ভব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে কথা বলে, এবং যেভাবে সুন্দরভাবে সাবলীলভাবে তুমি বিজ্ঞানের একেবারে নিগূঢ় তত্ত্ব বা জটিল জিনিসকে ব্যাখ্যা করলে, আমি নিশ্চিত আমাদের দর্শকরাও অনেক কিছু বুঝতে পারবেন, এর থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ এই যে তুমি জীবনটা বললেন পরীক্ষাগার, যেখান থেকে প্রতিনিয়ত আমরা একটা পাঠ নিয়ে চলেছি এবং একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া সমীকরণ প্রতিনিয়ত নিরন্তর হয়ে চলেছে আর কি। এই যে আমরা একটা ক্যামেরার মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি, এটাও কথা বলছি, এটাও একটা রসায়ন তৈরি হওয়া ভিউয়ার্সদের সঙ্গে আমাদের, তো আমাদের এই সম্পর্কটাও চিরস্থায়ী হোক। এবং সেই চিরস্থায়ী হতে গেলে আপনাদেরও এনগেজ হতে হবে, ওই যোগাযোগটা একতরফা হয় না, দুতরফা হয়। আপনারা তাই দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেস। নিশ্চয়ই আমাদের মধ্যে একটা চিরস্থায়ী এবং নিগূঢ় সম্পর্ক তৈরি হবে। আর এই যে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়াটা যিনি এইভাবে সহজ সরলভাবে আমাদের কাছে ব্যাখ্যা করে গেলেন, সেই প্রফেসর ডক্টর সৌম্যজিৎ রায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করে দেওয়ার জন্যে। কিন্তু এখানেই আমরা থামছি না, তো জাস্ট চলার শুরু, এরপর আমরা চলতে থাকবো। এবং এই প্রযুক্তি তর্ক বিতর্ক, এই যে প্রযুক্তি তর্ক গপ্প, আমরা গপ্পের ছড়ে আর্গুমেন্টসগুলোকে, তর্কগুলোকে একেবারে খুব সহজভাবে প্রযুক্তির দিকগুলো আপনাদের কাছে তুলে ধরবো। পরবর্তী অধ্যায়গুলোতে আরও অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেগুলোর জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে প্রযুক্তি তর্ক গপ্প।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন। আড্ডার গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। আজকের পর্বটা একটু আলাদা। আজ আমরা দুই প্রান্তে দাঁড়িয়ে একই আকাশে দুই তারা দেখব। একদিকে সুমন কল্যাণপুর, নরম শান্ত স্বচ্ছ এক সুরের নদী, আর অন্যদিকে মিঠুন চক্রবর্তী, আগুন, বিদ্যুৎ, নাচের ঝড়, একটা যুগের যেন পালস। হ্যাঁ, একজন মনকে ছুঁয়ে যান চুপচাপ, আর একজন মনকে নাচিয়ে তোলেন তুমুল উচ্ছ্বাসে। কিন্তু দুজনেই আমাদের স্মৃতির ভিতর একদম পার্মানেন্ট প্লেলিস্ট। চলুন এই সফট নোট আর ডিস্কোপিটের মেলবন্ধনে ঢুকে পড়ি আজকের আড্ডা জাংশনে। শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ। তবে আজ নির্দেশ হওয়ার কিন্তু সেরকম কোনো সম্ভাবনা বা সুযোগ আমাদের কাছে নেই।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন, রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মনটা একটু থামিয়ে রাখুন, চোখ বন্ধ করুন আর অনুভব করুন সেই মায়াবী কণ্ঠস্বর, যে কণ্ঠ আমাকে আপনাকে ভুলিয়ে দিতে পারে সময়, ভুলিয়ে দিতে পারে সীমা। একটা সময় ছিল যখন অনেকেই রেডিওতে গান শুনতে শুনতে ভাবতেন, এই তো লতা মঙ্গেশকর, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যেত এই কণ্ঠে আছে অন্যরকম একটা ম্যাজিক, এক কোমলতা, এক মাধুর্য। হ্যাঁ, সেই কণ্ঠটাই ছিল সুমন কল্যাণপুরের, নিঃশব্দ অথচ অসাধারণ দীপ্তির অধিকারিণী তিনি। মোহাম্মদ রফির সঙ্গে তার জুটির কথা না বললেই নয়।

শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুরকে নিয়ে গানের উপরে আবারও ফিরলাম আড্ডা জাংশনে। আমি শুভায়ন, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। কিছু কণ্ঠ থাকে যেগুলোকে বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। সুমন কল্যাণপুর ও তার কণ্ঠ এতটাই স্বচ্ছ ছিল যে অনেক সময় মানুষ ভুল করতেন, এটা কি লতা মঙ্গেশকর? বলিউডের অসংখ্য গানে সুমনের কণ্ঠে লতাজির সাথে কনফার্মড হয়ে যেত, এমনকি কিছু শ্রোতা বুঝতেই পারতেন না আসল কণ্ঠটি কার। কিন্তু এখানেই তো তার ম্যাজিক, তিনি ইমিটেশন নন, তিনি নিজের মতো করে জেন্টল পারফেকশন। তার গানে প্রেম, উচ্চস্বরে চাওয়া, নরমভাবে তাকানো, একটা বিকেল, একটা জানলা, একটা হালকা হাওয়া, সব কিছু তার গলা যেন সহজ হয়ে যায়। আরও শুনবো, আরও কিছু আড্ডা হবে তাকে ঘিরে, কারণ আজকে আমাদের কেন্দ্রবিন্দু কিন্তু তিনি, শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুর, যাকে আমরা এই কিছুদিনের মধ্যেই হারিয়েছি। সুরের জগতে সত্যি আজ বিষণ্ণতা ছায়া।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আর এবার আলো বদলাচ্ছে, সুর থেকে উঠছে বিট। মিঠুন চক্রবর্তী শুধু একজন অভিনেতা নন, তিনি একজন মুভমেন্ট। তার ডেবিউ ফিল্ম মৃগয়া 1976। হ্যাঁ, তিনি জিতে নিয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর, তাও প্রথম ছবিতেই। আর তারপর আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার, একটা গান শুধু ভারত নয়, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, পুরো বিশ্ব নেচে উঠেছিল। তিনি প্রমাণ করেছিলেন হিরো মানে শুধু রোম্যান্স নয়, হিরো মানে স্টাইল, রিদিম, রিবেলিয়ন, একটা কমপ্লিট প্যাকেজ। আসুন না, দেখি, অনুভব করি সেই প্যাকেজটাকে। শুধু থাকুন রেডিও বাংলানেট.com, সুভায়নের সঙ্গে আটটা জাংশনে, কোথাও যাবেন না।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আজকে আড্ডা জাংশনে শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুরকে নিয়ে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে একটা কথা মাথায় আসছে, তিনি যেন রেডিও যুগের সাইলেন্স পোয়েট্রি। মিঠুনদার আওয়ার ব্যাপারটা একটু আলাদা, মিঠুন চক্রবর্তী মানে ভিডিও যুগের ভিজুয়াল থান্ডার। একজন হেডফোনের ভিতরের জগৎ আর একজন ডান্স ফ্লোরের সেন্টার স্পটলাইট, কিন্তু দুজনেই টাইমলেস। এ দেখুন আজও কিন্তু দুজনেই ক্লাসিক। হ্যাঁ, দেখা যাক এই বিটে বিটে আমরা কতটা এগোতে পারি। যতই এগিয়ে যাই না কেন সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু এদের দুজনকে কখনো আমরা ভুলতে পারব না, কখনো না। আর আপনি একটা কথা মাথায় রাখুন, আপনি কিন্তু আড্ডা জংশনকে ভুলবেন না, রেডিও বাংলা নেট ডট কমকে ভুলবেন না, কারণ আপনার আর আমার এই সপ্তাহের শেষে একটাই তো মেলবন্ধন হয় এই বেতারের জগতে, যেখানে আপনি শুধু ওই আড্ডা জংশনে থাকার জন্যে গোটা সপ্তাহের পরে যতই কাজকর্ম ব্যস্ততা থাকুক না কেন ঠিক সময় বের করে চলে আসেন। আর এটাই আজকের সাকসেস ফ্যাক্টর। আমি শুভায়ন আড্ডা জাংশনে আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই। যদি জিজ্ঞেস করি এই দুই মানুষ কি দিয়েছেন, শ্রদ্ধেয় সুমন কল্যাণপুর ও মিঠুন চক্রবর্তী? হ্যাঁ, আপনি বলতেই পারেন সুমন কল্যাণপুর এক শান্ত জায়গা যেখানে মন গিয়ে বসে, আর মিঠুন চক্রবর্তী একটা শক্তি যেখানে মন উঠে দাঁড়ায়। একজন শিখিয়েছেন ফিল ডিপলি, আর একজন শিখিয়েছেন লিভ লাউডলি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুর সবসময় স্পটলাইটের বাইরে থেকেও নিজের জায়গাটা কিন্তু কখনো ছাড়েননি। তিনি শিখিয়েছেন প্রকাশ না করেও প্রভাব ফেলা যায়। আর বিঠুন চক্রবর্তী স্ট্রাগল থেকে উঠে আসা এক মানুষ, FTII গ্র্যাজুয়েট, স্ট্রিট লেভেল ফাইট, তারপর সুপারস্টার। তিনি শিখিয়েছেন নিজের রিদম নিজেকেই তৈরি করতে হয়। হ্যাঁ, তিনি যে প্রথম থেকে খুব একজন নৃত্য বিশারদ ছিলেন তা নয়, তিনি দেখিয়ে দিয়েছিলেন যদি নিজেকে প্রকাশ করতে হয়, সেরকম প্রভাবিত করতে হয় সকলকে, দর্শককে তার মনে একটা জায়গা তৈরি করতে হয়, তাহলে নিজের মতন করে একটা স্টাইল তৈরি করতে হবে যেটা একদম ইউনিক, আর দর্শকরাও কিন্তু একেবারে তাকে হতাশ করেননি। আপনারা হতাশ করবেন না, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রেডিও বাংলা .com এ সুহায়নের সঙ্গে আটটা জাংশনে।

ভাবুন তো, একদিকে সুমন কল্যাণপুরের কণ্ঠ যেখানে চোখ বুজে শান্তি আসে, আর অন্যদিকে মিঠুনদার উপস্থিতি যেখানে চোখ খুললেই আলো ঝলসে যায়, একজন উইসপার আর একজন এক্সপ্লোশন। কিন্তু দুজনের মধ্যে একটা কমন জায়গা যা আমাদের হৃদয় মেলবন্ধন করেছে। না না, বেতার জগতের কথা বলছি না, আমি বলতে চাইছি একটা কমন ফ্যাক্টর হচ্ছে দুজনের মধ্যেই ইমোশন। কারণ শেষ পর্যন্ত গান হোক বা নাচ, সবই তো মনের কথাই বলে।

आजकल तेरे मेरे प्यार के चर्चे हर जबान पर, सबको मालूम है और सबको खबर हो गई। किंतु जानें तो, এত সাফল্যের পরেও তিনি ছিলেন আলো থেকে খানিকটা দূরে, যেন নরম আলোয় মোড়া এক গোপন তারকা। হ্যাঁ, এই গান আমাদের মনের ভেতর আজও বাজে। আবার দেখুন, মারাঠি গানের জগতে যেমন তার দাপট, ঠিক তেমনই হিন্দি প্লেব্যাকে তার নিজস্ব ছাপ। কোনো প্রতিযোগিতার মধ্যে গিয়ে নয়, জাস্ট নিজের মতো করে নীরবতায়। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে আমরা শুনব বেশ কিছু সুর যা চিৎকার করে নয়, বরং আলতো ছুঁয়ে হৃদয়কে বলে, নাড়া দেয়। কারণ সব প্রতিভা আলো চায় না, কিছু প্রতিভা নিজের আলো নিজেই ছড়িয়ে দেয়। তাহলে চলুন আবারও ফিরে যাই সেই মায়াবী ভুবনে, এক সুরেলা সফরে, যেখানে অপেক্ষা করছে আমাদের জন্য সুমন কল্যাণপুর।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন, রেডিও বাংলানেট ডট কমে। হ্যাঁ, অনেক সময় মিউজিক ডিরেক্টররা সুমন কল্যাণপুরকে বেছে নিতেন কারণ তিনি ছিলেন একজন স্টুডিও পার্সন, খুব কম লাইভ শো, খুব কম প্রচার, স্টুডিওর মাইক্রোফোনই যেন ছিল তার সেরা বন্ধু। তার গান শোনার শুরু কিন্তু অল ইন্ডিয়া রেডিও থেকেই, রেডিওই প্রথম তাকে আলো এনেছিল। আজ আমরা সেই রেডিওতেই তাকে স্মরণ করছি। হোয়াট আ ওয়ান্ডারফুল কোইন্সিডেন্স, তাই না? আর একটা ব্যাপার, হাজারেরও বেশি গান রেকর্ড করা সত্ত্বেও তিনি কিন্তু রয়ে গেলেন সেই আন্ডাররেটেড স্টার। কী অদ্ভুত, তাই না? যার কণ্ঠ আমাদের এত কাছে, সেই শিল্পী যেন একটু দূরে থেকে গেলেন। তিনি ক্লাসিক্যাল, ভজন, রোমান্টিক সব ধরনের মধ্যে নিজেকে আলাদা জায়গা, আলাদা গুরুত্ব করে নিজেকে তৈরি করে নিয়েছিলেন। একটা নরম কোমল স্পর্শ যেটা হৃদয় ছুঁয়ে যায় শব্দ না করি। আর সবচেয়ে সুন্দর কথা কি জানেন, তিনি কখনো প্রতিযোগিতায় নামেননি, তিনি কিন্তু কোনো বিতর্কে জানাননি, তিনি কোনো বিতর্কে যাননি, তিনি শুধু নিজের সুর দিয়ে নিজের মতো করে জায়গা করে নিয়েছিলেন সঙ্গীতের ইতিহাসে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির।

বন্ধু, আজকের এই আড্ডা জাংশন এই সুরের সফর শেষের পথে, কিন্তু কিছু কণ্ঠ কখনোই শেষ হয় না, তারা থেকেই যায় স্মৃতির ভাঁজে, অনুভূতির গভীরে। সুমন কল্যাণপুর এমনই এক নাম যাকে হয়তো আমরা সবসময় আলাদা করে চিনতে পারিনি, কিন্তু তার গাওয়া প্রতিটা গান আমাদের জীবনের কোনো না কোনো মুহূর্তে ছুঁয়ে গেছে, নীরবে নিঃশব্দে। হয়তো আমরা নাম ভুল করেছি, কিন্তু অনুভূতি কিন্তু কখনো চিনতে ভুল করেনি, ভুল হয়নি। কারণ সত্যিকারের শিল্প তো পরিচয়ের গণ্ডি পেরিয়ে সরাসরি হৃদয়কে গিয়ে দাঁড়া দেয়, নক করে। তিনি ছিলেন না আলোয় ভাসা এক তারকা, তিনি ছিলেন সে মৃদু চাঁদের আলো যাকে খুঁজে নিতে হয়, কিন্তু একবার পেলে চিরকাল আপন হয়ে যায়।

বাংলা গানকে যদি একটি মহল হিসেবে কল্পনা করা যায়, তাহলে এনাকে কিন্তু বলা যেতেই পারে অন্যতম প্রধান স্তম্ভ। যিনি তার কণ্ঠগুণে, যিনি তার অবিশ্বাস্য সমস্ত কম্পোজিশন দিয়ে অত্যন্ত সহজেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন, বাংলা গানকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। কথা বলছি হেমন্ত মুখোপাধ্যায়ের। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আপনার সঙ্গে শেয়ার করব হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী, যার অনেকটাই হয়তো আমরা জানি, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমরা ঠিকভাবে জানিও না। তো আগামীকাল এই লেজেন্ডারি সিঙ্গার, লেজেন্ডারি কম্পোজার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষে আমি গৌরব আজকে আপনার সঙ্গে অনেক কথা শেয়ার করব হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি কখনো ভাবেননি যে তিনি আলটিমেটলি এরকম একজন প্রতিষ্ঠিত সঙ্গীতজ্ঞ হবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে জীবনে শুরুর দিকে কিন্তু পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে তিনি অ্যাডমিশন নেন এবং সেখানে অত্যন্ত ভালো ফল করতে শুরু করেন। সেই সময় ওনার একজন স্কুল ফ্রেন্ড ছিলেন, তার টাইটেলও ছিল মুখোপাধ্যায়, তিনি হলেন সুভাষ মুখোপাধ্যায়, পরবর্তীকালে যিনি বিখ্যাত কবি হয়েছিলেন। এই দুইজনের বন্ধুত্ব কিন্তু আমরণ পর্যন্ত ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু খণ্ডচিত্র আজকে আঁকছি আমি গৌরব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আবার কথা হচ্ছে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।
1: শুন শুন গেরো ভাত ভোপ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যা রে যা উড়ে যা যা রে যা ওরে শোন শোন গেরো ভাত ভোপ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যা রে যা উড়ে যা যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা যা যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যারে যা ওরে শোন শোন গেরো বাদ ক্ষোভ থেকে বেরো আজ আকাশটা পেরো আজ যারে যা উড়ে যা যারে যা

0: হবে হিরো।
1: কৃষ্ণ নাম ভজ জি আর সব মিছে,
2: পালাবার পথ নাই নাই।

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात. अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात. तेमनी दिन हट बे ना खुल बे भाई जोर परा. तेमनी दिन हट बे ना खुल बे भाई जोर परा. अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात. अपना हाथ जगनाथ कर बे भाई.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At Etos Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

স্কুলের পড়াশোনা শেষ করে হেমন্ত মুখোপাধ্যায় পৌঁছলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। যদিও তখন সেটা যাদবপুর ইউনিভার্সিটি হয়নি, যাদবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, এবং তিনি ঠিক করলেন যে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তেই শুরু করবেন। কিন্তু ভাগ্যে লেখা ছিল যে অন্য একটি বিষয়। তো রেডিও বাংলার ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন হেমন্ত মুখোপাধ্যায় একটি মিউজিক্যাল কম্পিটিশনে অংশ নিয়েছিলেন। বেসিক্যালি তার নেওয়ার কোনোরকম ইচ্ছেই ছিল না, কিন্তু বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের অনুরোধে তিনি কম্পিটিশনে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি রীতিমতন তাক লাগিয়ে দেন। আর তারপরেই লোকজন তার কথা ভাবতে শুরু করেন যে তাকে দিয়ে তো প্লেব্যাক করানো যেতেই পারে। আর তার ফলশ্রুতি তিনি পেয়েছিলেন আর কয়েকদিন পরেই। তো রেডিও বাংলা নাইট ডট কমে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আজকে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, আর সে কথাই আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন একবার হেমন্ত মুখোপাধ্যায়ের বেশ ভালো রকম শরীর খারাপ হয় এবং তারপরে ডক্টররা বলে দেন যে এত চাপ তার শরীরের পক্ষে নেওয়া সম্ভব নয়, কাজেই তাকে বাধ্য হয়ে ছাড়তে হয় ইঞ্জিনিয়ারিং। কিন্তু ভাগ্যে যে অন্য জিনিস লেখা ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তাকে মাঝপথেই ছাড়তে হয়, কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য জিনিস। ১৯৪০ খ্রিস্টাব্দে আলটিমেটলি হেমন্ত মুখোপাধ্যায় প্রথম ফিল্মে প্লেব্যাক করেন, আর সেই ফিল্মের মিউজিক ডাইরেক্টর ছিলেন আরও একজন লেজেন্ড, শচীন দেব বর্মন। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বেশ কিছু কিংবদন্তি মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নাম ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরুন, ব্রেকের আগে আপনাকে বলছিলাম শচীনদেব বর্মনের কথা, যিনি প্রথম হেমন্ত মুখোপাধ্যায়কে ব্রেক দিয়েছিলেন। কিন্তু আরও একজন লেজেন্ডারি কম্পোজার, তার সঙ্গেও কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নাম একদম ওতপ্রোতভাবে জড়িত, সলিল চৌধুরী। সলিল চৌধুরী যখন ঠিক করলেন যে তিনি আলটিমেটলি নিজের কম্পোজিশন কাউকে দিয়ে গাওয়াবেন, তিনি পৌঁছলেন রেকর্ডিং কোম্পানিতে এবং সেখান থেকে তাকে নির্দেশ দেওয়া হলো যে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে। তিনি গেলেন হেমন্তবাবুর বাড়ি, অনেক গান শোনানোর পরেও কোনো গান পছন্দ হচ্ছে না। সলিলবাবু বেরিয়ে আসলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। বেরিয়ে আসার পরে হঠাৎ করে মনে হলো একটা গান তো শোনানো হয়নি। তিনি আবার ফিরে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে, গানটি শোনালেন। শুনে হেমন্তবাবু বললেন, আমি এই গানটি রেকর্ড করব। গানটি ছিল কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। এখান থেকেই জয়যাত্রা শুরু হয় আরও এক লেজেন্ডের, সলিল চৌধুরীর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু অজানা কিছু জানা কাহিনী নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আবার আমাদের কথা হচ্ছে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।